তাওতে বসং ফারিকে চং সালাইলে চিনি ককবথমানতে তিনি চং রংশিরনে রক স্কুল ব্যাগ নি পজা তৈমানি তে আবো সালাইমো

0: কিবা যে মহাবিয়াকা পড়া খেনে তাব যে বিজ্ঞান যুগ সানা সান যে ও বিজ্ঞান যুগ ব সমুতনন থাকে লাংমান নুক তো তানা থাকে লাংমান ইয়া কা খেন লাংমান তো মুং তো না কে তো তো কইনে নো আজি ও কইনে ও তাব কইনে নো কইনে তো তো কই তো সব সব কইনে নো কারণ তাবলি যে জন্ত জন্ত রূপাই খাটনা লাগে লাগে যাব তাবলি একা পরে যেভাবে চলিব তো তো গো খাইও আমরা বিশেষ যে বিলাই বিলাই খাই যাই দৌড় দিই লেখাপড়ার দরকার কারণ কেবল খাইন তো চাকরি খাইন তো যে বিভাগ বড় তো চাইলে খাই সে খাই নাঙ্গল সরকার তাবু কম্পিটিশন যুগ কম্পিটিশন যে যে মানে যে কাম মানে যে মানে আবার জীবন বিনি অধিকার বিনি চাকরি দিব শুধু চাকরি খাই সেবক খাই তো চাকরি জীবন লাংমাত্রা হলে কব যাবে ও লাংবাসিনি সিনেমা বিচিং তুই তুই নিশ্চিন সামু সামু তো কুমা সামু তাবো বেগত বমু তো সানা সানা জন্তু বা তিনি রেসাম না করেন খেলা করেন বা না করেন যে কোনো সামু করেন গাছে বিনি সিদ্ধি কথা মুদি বেশি তো মুদি আবার তামু ন কারণ সামু যে একা তো কোনো মুতেই সে আবো লাম্বা মা চলনাভাবে তো সামু খাইনে না নাই সামু রকম আর কি জীবন তখন খবর আপনার সময় তো বিনি লাগমানি চলনাভাবে তো লেখাপড়া লেখাপড়া ফ্যামিলি উপলক্ষণ আছে কেন যে কোনো উপলক্ষ যে কোনো লাভের যে কোনো রাস্তা মো বোন হিমেন বিনি লাগমানি চলনাভাবে যাই আর সুযোগ সুবিধা নেবো তো অবশ্যই দরকার তার মধ্যে আবার লোক কয় যে তেমন দিন যে পজা পজা বড় আগে তিন ভাই কিন্তু তরিছে থাকবা আবার বাকি কোনো বিশেষ কত অক্সিজন
1: আর মূসা প্রবলেম নু যাই না
0: আমি
1: তাহলে বুকসং তাবুনি জরা বাই আগিনি জরানো নাইনে থাকাই বেলা কেন ফেলাইকা সেলাইমুং ফাইলাইকা সেলাইমুং বোখাই দিবা তাবুক সঙ্গ ক্লাসরুম স্কুল নক নক ক্লাসরুম কাইসার ডিজিটাল সেরমুং এবার যে কম্পিউটার আমাকে এডুকম হিনি নাই কুসু যে স্কুল রগ নুগো আউলি রগ হংকাই তো অব তন তঙ্গ ফিয়াবা আবো বসু জরাতি সামুগো থেপা বসু জরাতি সামুগো থেপা যাক হংকাই জঙ্গ তুমুং আবো থেস থেপাগা হংকাই নিজাব তৈনানী তো ককসি ফায়াং থ হ্যাঁ দিবা কাইসা কুসু বারা তাবুক হ্যাঁ দিবা জো বরকনি ব্যাগনি পজান হেলেংরেনানি বাকি আবো আবো কাইসা লামা হংকাই যে রংসরংনাই রকনি বাকি বরক বেলা এখেন অব তামসানাই টংথতক হাই মা ফা বালংগ্লাক স্কুল জরা থাঙ্গিনাই হিলিক হিলিক তৈ রেনানি নাংলাক হ্যাঁ দিবা বরক সাক সাক না তৈনাই থাংলাই মানো এংকাই আবন নরক খরক বুসেক ফাদারনি যে রায়দারক নাই এবার ফাদার টংনাই রক টংই টংনাই যাইতে খুশি ফানো খরক সাক খরক সুতো টংনাই নাই আরো রক হংকাই জগ বরক নি জানি জানি রংনগ আর স্কুল ক্যাম্পাস লকার সিস্টেম টঙ্গু বরকনি বয় তনি মানাই হিংকাই জেফ্রু যে যে সালো সরংন নাঙ্গ আরো নতি খাই সরঙ্গি মানো হিংকাই যে নাঙনি কাইসা কুসুসমি নগ তুই নাই আব পড়ু হিংকা অবন চিনি ভারত হাস্তেও হংকাই চ কসাম রায়দা আবন তুই নাই টংলাই খু হিংকাই ফারি চালাইনি তেব দেরক দেরক খাই সালকামা পান্দাবো
2: এইচ আই ভিতে এইচ নো সে কাহামকে সিনানাঙ্গ हमजाक में भाई के एड्स नो का सुनानी।

0: কসে সিদি
1: এইচনে সে সেলেং দি এইচ মানজাক নে বরক মিয়া এইচনো কা শুনানি আবু সে শৈলামা
0: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাইদি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মংথানি জুবা জো নাদি
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকুন হামক্রাই নাইকুন ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগে আওয়াই যাক ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কি শাসক হাংখর শাখাম নকতে বখাকস্তে শাখাম নকতং
0: রাং নাঙ্গেউ আরো এআরটি সার্ভিস নাও ইমানো বিথিও নাও ইমানো অসেপ নাও ই বাইথনো কাহাম খ্রং ক্রাই তিসাদে
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নুহু হাম করে নাইকুম ত্রিপুরা হাফং বাই লুকু হাম করে নি বাকি আওয়াই যা
2: হ্যালো
3: ফুংকাহাম ম্যাডাম
2: ফুংকাহাম লামসগো হাই নহাই
3: কুলমকা হাম তিনি নি কক বতমান কাই
2: স্কুল ব্যাকি পজা ই
3: আলাই গাজি বুয়াশা কিসা মাসালা কে হাই মতো বেলাই নাং মানি ন কাইসা ও ওয়ান টু গাং নাই ইন বড় রক সঙ্গাগি ফুরুংকে বই রাজা রাজা বেগ লিখে ফুনুমা হাকে পা ব পড়ি নাই বেলাই পড়ি নাই ব বই হামজাগো বই সবাই নি সঙ্গাগি কিসা বলাই মা বলাইলে বই রাজা রাজা নুট বই রক কুতু আবু তো রাজা রাজা দিবা গাব পা বিন বই কতর কত পড়া মান না আপনি রক পঞ্চুক লেখা আগে তো চিনি জরা হবো তো ব্যাগ সে মাতি হ্যাঁ মাপুরো কে তো আমিও খেবিন
2: খেবিন
3: খেবিন আমাকে রেকা লাইতা তাবুক তো ব্যাগ তো নেই বরং ন এ তো মানে আরো ডাক্তারে বি ডাক্তারে বি রহল লাইতা টিফিন থেকে তুই বোতল থেকে বিনি আরো রেইন কুত নাই নি নি গা স্কুল বিশেষ লাইফ প্রাইভেট স্কুল পলিসি না যে হিলিগমানি আপনি 10% গবাং বিনি ব্যাগ নি হিলিগমা ইমান গলা ক্লাস থ্রি প্রাইমারি রকম তো হয় 12-13 কেজি তাই রক বা 15 কেজি 20 কেজি আপনি 10% নি তলা তোমার না অঙ্কে তো হান সাই মনে হয় বাবু আবার 1.5 কেজি 2 কেজি রকম বেশি কো খাই না ব্যাগ নি হিলিক মা 1.5 কেজি 2 কেজি রকম বেশি কো তোমার খাই ক্লাস 1-2 রকম তো বড় 20 কেজি রক কাও বাক্সা খরচা করছো তঙ্গ কত আবার কত কোন ব্যাপারে গে বরং নি 2 কেজি বিসিংগো 1.5 কেজি বিসিংগো টনা কলাই মানে আর জাগা সংটা বন 5-6 কেজি 7 কেজি তে বসে কবাং রক বং না এভরি বং না হরি টন কাং রবা বং নি বেকরেন টন রম বরং নি তরথনি লক থনা বেলাই কেবিং মং নি মানতো বর গোজাং নি থং মানো বং নি বিসমা বেকরেন নরম বাহে দিবা কাবরং না ওয়ান সুগুই নো সাইন্টিফিক্যালি আবো
2: খেলছি
3: খানাই তুমি হাইনি খরং পান্দা পাইমেন হাইনু হাই খরং লাফি রায়।

আকাশবাণী আগরতলা যতন ফুকচং জরানী খা কাহামিয়া ফরাই চেঙ্গো তিনি ফুনি হায়ংনি খরং পান্ডা অবান্দা আয়িং তঙ্গ সাসাই নৈরা দক কিছুকু কিলো হারসু নৈরা থামপি দক ফুটা বড়ি মিটার ও সারাশা ফুটা দক মেগা হারসু বাক্সাখাই আওয়াইংই তঙ্গ তিনি শালমারিং ঘা তিনি তালিয়ং তাল নিয়ে শাল বড়ি চিবরিরা থামচি বা ত্রিপুরা বেশি তিনি ঘা সাংরং শাল জুন তাল নেই শাল নচিবা নৈশাই নচি দক ইংরেজি বেশি

ইন্দিরা গান্ধী তঙ্গনি জরাও তিনি নি সালো ইমার্জেন্সি হেনে সাকলাই জাখা আবো বিশিক নি জরাতেই তংখা 1932 বিশিও ভারত হাস্তে নি পুইলা ক্রিকেট টেস্ট ম্যাচ থংজাখা ব্রিটেন অবহাইকে তঙ্গ 2009 বিশিও হায়ুংনি খরকসা সিনিজাক রেচাপ গ্রং বংখা মাইকেল জ্যাকসন ব তিনি নি সালো থেমানি অবহাইকে তঙ্গতে ইসা মেরি কিউরি হিনে চং বিনি ওয়াকনতে বোমা পরীক্ষা চিনি লাই বোমা এবা হিস্ট্রি বুক রগ আর ব পুইলা বল পুইলা বরে নাই 1903 বিশিও ব কাইসে নোবেল প্রাইজ এবা সকা দিয়া ফার জাখা ফিজিক্স স তে বিনি সাই পেরি কিউরি নি লগে লগে বরক রেডিও এবার রেডিয়াম নতে সামুখলাই জায়গা তাবুক রেডিয়াম গবং মা সামগো থে পাশাগ চং ক্যান্সার খাঁকে আরো রে রেনা রক গাই অমাহাই কতর কতর ইন্ডাস্ট্রি রগ তে গবং মা জাগাও সামু নাজাগো অ রেডিয়াম ফারি আশুক জরতি খানা লেখা কাইসা কাইনি লাইবমানি কক নতি চং তাবুক খানা লাইনে সালকামা সা খামক্রাই শিগেলা ইনফেকশন তৈ এবা শিগেলোসিস হিন অবন শিগেলা অংখা ইয়ং হামিয়ানি বিশিংতি বুবুক সাও বেমার মানজাক মানি অ ইয়ং র তুই তে চামুনি বিশিংতি মানজাগো তুমুং চামু র কাহামকে সুইয়া হংকাই হায়াকে তুই পুকি রগতো কুখাংকে বিলি তুই রক নজা খাংকে আবো হাইকে বো শিগেলানি ইনফেকশন বেমার মানজাকে মানো হাই তুমুং খরকসা বরক মানজা খে বিনি খিও বো অ ইয়ং হামিয়া তংরকে থাঙ্গ আবন বাকি যে খিতাই খিমানি সুতি মানে ওলো ইয়া কাহামকে শুনানি নাগ তেই যে মানিও আ বেমার গনাং তাঙ্গ চামু হিন্দি তৈ হিন্দি এবা মানে খুনিও হিন্দি আবো আরো আ ইয়ং রক বাহারি থাঙ্গ গে আবো হাইকেন তে খরকসানি থানীয় ব অ বেমার সলবই থাঙ্গি মানো তাবো যে সে উমনি বরক নমানজাগে মানো অ বেমার ন ফিয়াবা অব বিশি বা উমানি চেরাই রক গাই তেবো দাঁতি নমানজাগে মানো তার নিগে বরকনি শাক তো তাবুক নরম উমানি জরাক ইংকাই শিগেলা তাবুক ইং খেপেনি কক তোমাও নাই খাংকে চিনি ভারত হাকতরনি কেরালা ও অ শিগেলানি ইনফেকশন বেমার কুসঙ্গে তঙ্গ অব অ বিশিনি জানুয়ারি তাল নিশিমি চেঙ্গে নাই তাবুক সাক জরা বেবাগে সারা ব্রিজি দক জনা মানজাখা তে অ জুন তাল হংকাই স্নিচি জনা মানজাখা হেনেই ও সাইমান খা আব কচিকডে তে মালাপুরম হাস্তে ও নকবাঙ্কু বরক মানজাগো তে বিনি সিনেমারি রকনাই থাকাঙ্কাই তাবুক সালসা ইয়াকবা বাক্সানি থানিও হাঙ্কে সালসা সালনি নিবিসিংহ ন সিনেমারে রকমজাগনাই হাইকাবা বাক্সা বা হাতে বারসা ফানানাঙ্গ তাবুক বিনি সয় সয় পুইলাও নাইনে থাঙ্কাঙ্কে ডায়রিয়া বা খিখেঞ্চ খিমানি তে খিখেঞ্চ খিমানি লগি আরো থুই তে কুংতি হাই লিমি ব নখরিমানো গাই বহক বেলাই সানাই বহক বুক চাফ্রু পানো খিনানি মুচুমনাই বা খিনাই কুলুম বেলাই কানাই তেই গব গবানাই গাই অবনো হামরিনানি থাঙ্গা গাই এবা বুফ্রু সাক হাম নগ থাঙ্গানি নাং গাই জেফ্রু খিব থৈ নখর তে কুলুম বেলাই বা রিজাক ইয়াকবা সারা নৈ ডিগ্রি ফ্যারেনহাইট তুমি কুলুম বা রিজাক হিঙ্কে ইয়াকবা বসাক নি তৈ কমিউই বখরক রগমিহিমকে সুতিয়া এবা বুকু গ্রাম প্রাখে ব্রুম ব্রুম কবাখে অ জরাও গে দাঁতি দাঁতি ফাট ফাট সা খাম নগ মা থাঙাই অবন কাতে রেনানি হিংকাই তাবু পুলাও নাংকুক মানে হিংখা শাক ন সাফ সুতরা খে তন্নানি তে চাম নুমুং চাফ্রুম মাইমু সংফ্রু রগ ইয়া কাহামকে শুনানি তে ফল পকড়া রগ সুই চানানি হিংকাই অবাহাইকে মুই কেতং তে ফল পকড়া রগ নব কাহামকে সুই সংনানি চানানি নাঙাই তে লামা ফালমানি চামুং রগ্ন হুসকে চাথাই তে পুকুরি রগ

0: পুলাও সামাহাই এবার সুইমিং পুল রগফান তৈয়াই আর নিতৈন নজাইয়াতিখে টংনানী ফিয়াবো সাজগ গবান কুক বরফ নালব্রী এবার সাল বানি জরাও হামি থাঙ্গ ফিয়াবা বাকসা গে তুমি সাক কেবলই হাতি বারনি জরা রক হামিয়া হংকাই ডাকতে ডাকতে সাক হামনগ মা থাকে
1: সাকাম করাই ককনি খালাই মানে ইয়াগুলো ফাইদি হাইকে তাবু খালাই সং বিতিনি কগ খালাই গয়াম এবার গোয়াবা কাইমানি কগলাম গয়াম এবার গোয়াবা হাতিও গবাং মা বেরামনি ন মানথগো রমদি ভিয়েনার লক্ষ্ণৌ টাইওয়ান পিঙ্ক অমহাই কাহাম বেরামনি গয়াম রক হাতিও পাইনা থাকে সং বেলাই মরক্ষেমা পায়ো চগন অগয়াম রক নাই মানো তেই গবাং খে কাইনে বথাই রক ফালই রং রক আজই মানু যত জরাওনতেই যত বেরামনি হাওন বন কাইমানো কাহাম বেরামনি কলম চারা এবার বসা কাইনা বাকি মিষ্কি রক রই হা মা সামনে তেই কাইসাতেই কাইসা বুফাং ছয় ফুট সক হাকচাল হাকচালকে কাইমাংখে কাহাম তে কাইসা সুবন বুতং বুতং খে কাইমা হংকে দশ ফুট রক হাকচাল হাকচালকে কাইনা নামনে বুফাং কাইমানি ইয়াগুলো তুই রক জরা জরা রানানি নামনে পুইলানি বিশুও সং বুথাই থাইমানকে বন সং বেদেক বেলাকে হিলেকি থাঙ এবার বেদেক বন রমৈনা রাননি বাঙে আশোক ফান্ডক ইয়াকো হানি বাকে সঙ্গ পুইলানি বিশুকে বন সঙ্গ খাগে খিমনা নামায় তেই বিশ্বনি সুমি হিংকে সঙ্গন আথাই নারাগিয়ে সঙ্গ বন বথাই নাই মানু তে বথাই লেবু বাই বাকসা অংকা হাঙ্কে বন ইংসা কুকসা নি ইয়াকি ইয়াকাক রানানি বাকে হিংকে সঙ্গ বন পুইলাও ফম বাই উলো সাকাও পলিথিন বাইকে খাওয়াই রানানি নামায় তেই জরা জরাও ইয়ং রকনি ইয়াকি বাকে হিংকে ইয়াকাকি বাকে হিংকে বিথি রক মারনাই বথাই সুনখা হংকে বন সঙ্গে নাহামানে ইয়াগুলো সঙ্গ বেদেক বন সঙ্গ টানে মারনাই তামো হমালে বথাই খাকমানে ইয়াগুলো সঙ্গন বেদেক রক সঙ্গন টানে রেখা হংকে হাইন হাই কতাল বেদেক আচাইনে বেরোদম আচাইনে তেনি বিষয় ব বথাই থাইনানি বাকে ব রেডি ইংনে আশোক জরা সঙ্গ খালাইকে সয়াম কাইমানো রকি কগলাম রক ফাইদেহাইকে তাবো সঙ্গ নাই নাইলাইন ককথম রগ তামো তামো তং কিসা বুসকাংনি অগাস্তানে সাল নচি সানিসমি সাল নচি থাম জরা খোয়াই খোয়াইও লোক আদালত আচক রাজাকনাই আপনি বাকি হেল্পলাইন নাম্বার ব রাজাকা রাজাকা 15100 ও হেল্পলাইন থাঙে নাই নরক ককদগনি বিশুংতৈ নরক মানজুইমানো হায়াকে বা https://khwai.trp.decodes.gov.in ও ওয়েবসাইট ব থাঙে নাই কাহামকে নাই মানো হনে সাজাকা ভারত হাকতনি যত নিশলাই কুচুক বেরামনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবার পদ্মসকাতনি বাকি কৈমংবলা ইয়াফারনানি বাকি কবক জাখা খুচা জাখা 1954 বিশিনি সিমি কগ্রবাইতে রং থংমং তে লুকো হামক্রাইনি সামং তাংনাই তে সৈনিমং তে তাংরং তাই দঙ্গ পাইফালতে সামমু আকন রক তেই তেই দঙ্গ পাইফলাই সামুং তাই রক ও হাকতনি যত কুচুক বেরামনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাগনাহিনী সাজাকা ও সকাতনি বিশৃঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ তেই পদ্মভূষণ তেই পদ্মশ্রী সকাত কৈমংবলাই রনাই লুকুরংনি থানে ও সাকলাইমু সাজাকা 2027 নৈশাই বিশিনি লুকুচং রায়দা সালন কিতিংগৈ ভারত হাপাংনি পদ্ম সকাতনি বাকে অনলাইন কয়লাই ইয়াফানানি নামায় বিনি বাকে রাজাকা https://

0: awards.gov.in ও পোর্টাল নে বিশংতেই থাঙ্গাই নাই বরক বরং নি কয়লাই রক রিমানো তে জুলাই তাল নি সাল থামচিসা নৈশয় নৈচিত দক ইংরেজি বিশিনী সালমারে নি বিশিঙ্গ অনলাইন ও কৈম নারক জাগনা হিনী সাকলা জাখা
1: বুসকাং তে সালসা তং খাইন সালথাম নি বাগৈ আবং খা স্নিচি নুইচি স্নি নি সিনি নুইচি চুকু জরা নিউ দিল্লি হাস্তে ও আরো স্টেডিয়াম ও তেপ্রা হাস্তে নি যত মিসলাই এবা কুইন অফ ফ্রুটস আবং খা আনারস নি তের খ্লাইজাক নাই তে আরো বুস থুমনি দাম চিসা তাম্মানি সিনি হরনি দাম চুকু তাম্মা জরা তম নাই তে আরো জুদা জুদা মশামু রচাপমুং তে চামুংনি স্টল রকব খুলকজাক নাই হিনি সাজাখা
0: গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রেভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বখাক তে সাজাখা স্কলারশিপ নি বাগৈ এস টি স্টুডেন্ট রক নি বাগৈ কাইসা সাকলাইমু অবংখা প্রি মেট্রিক্স স্কলারশিপ ক্লাস নাইন টেন রকনি বাগৈ নাই বরনি বাগৈ অকল মঙ্গলাই রেজিস্ট্রেশন তে সাবমিশন তে রিসাবমিশন যারা কমংলাই রমানি ইয়াগুলো আব চায়া উজাকাঙ্গাই হাইনহাই রিসাবমিশন খালাইনানি খালাইজাকনাই অগাস্তানলি সালথামচিসা নৈশাই নৈচি দক ইংরেজি বিশিনি বিশুঙ্গ তেই বরংনি ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন তেই রিভেরিফিকেশন অংনাই সেপ্টেম্বর তালনি সালচিনি বিশুঙ্গ নৈশাই নৈচি দক ইংরেজি বিশি ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন অংনাই সেপ্টেম্বর তালনি সালথামচি নৈশাই নৈচি দক ইংরেজি বিশি তেই স্টেট লেভেল ভেরিফিকেশন তে এপ্রুভাল খালাইজাকনাই অক্টোবর তালনি সাল নৈচি নৈশাই নৈচি দক ইংরেজি বিশিনি বিশুঙ্গ কৈমংগুলাই রনাই রক বরংনি এস টি সার্টিফিকেট ফেমিলি ইনকাম সার্টিফিকেট রনানে নাংনাই ফেমিলি ইনকাম সার্টিফিকেট ইস্যু খাইজাক অংনা নাংনাই এস ডি এম হাইকাবা ডি সি এম হাইকাবা ডি ডাব্লিউ ও হাইকা এস ডি ডাব্লিউ হাইকাবা ডি সি নি তাই তঙ্গ বরংনি মার্কশিট বরংনি লাস্ট একাডেমিক ইয়ারনি সার্টিফিকেট আবনি স্ক্যান খালাইজাক কপি রনানে নাংনাই মার্কশিট নি তাই রনানে নাংনাই যে ইনস্টিটিউটও ব পড়িত আর ইনস্টিটিউটনি কাইসা এপ্রুভাল সার্টিফিকেট রানানি নাংনাই তে হোস্টেল আর রংনি ব সার্টিফিকেট রানানি নাংনাই বরং ইনস্টিটিউটনি কয়বংলাই রানানি মুচংনাই রং বরক অগস্ট তালনি সালথামচি সানি বিশৃঙ্গ বরক কয়মংলাই রেমানো বিনি বাগৈ পোর্টাল রোজাকা https://scholarship.gov.in ওয়েবসাইট বড় খাবইনাই বড় নাই মানো
1: লং ট্রাইবেল অঞ্চল মিশামুখ ভারত অভিয়ান বিকশিত ভারত কি পেহচান শিশার মন ক্যাম্প খাইকা মিয়ানি সিমি চেঙ্গনে আবু হাতি বার্ষা তংনাই হকুতিশা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম রংনক মনুঘাট হায়ার সেকেন্ডারি রংনক তে মাদক চন্দ্রা হায়ার সেকেন্ডারি রংনক অকেম খ্লাইজাখা তে অকেম কবাঙ্কুক রং সুরমি রক শিকলা শিকলি রক নেক মানে মানে হামিয়ানো তিয়ে কক সাক কাহাম করম খাই তঙ্গে থাঙে তে ওয়ানসুকে সংসার জাখা তে জুদা জুদা স্কুলনি প্রিন্সিপালস ফুরনাই রক তে লেখা খ্লাইনাই রকব অকেম মানজাখা তে কক না রক্ষা
0: তাই তঙ্গ আনি আগব চিকিৎসা তঙ্ক আবংখা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নি বখাকতেই ত্রিপুরা ট্রাইবেল ফক মিউজিক কলেজ খুমুলুং নি বখাকতেই অসাকলাইমু আব অংখা ডিপ্লোমা কোর্স তলাংজাকনাই ডিপ্লোমা ইন ত্রিপুরা ট্রাইবেল ফক মিউজিক বিশিকথামনি কোর্স স্ট্রিম তঙ্গ ভোকাল তে ডান্স তে খাম নি বেদেগতলাংজাকনাই রংমারি সানজাখা মাধ্যমিক পাস অংনানি নাংনা হেক ববাই বাকসা তে আব গছিজাক বোর্ড নি অংনানি

0: কর্মং বলাই রোজাক নাই আবার সাবমিশন খাইনা নেই অর্জুন তার নেই সাল থামচি নি বিশৃঙ্গ তাই কাউন্সিলিং তাই সিলেকশন টেস্ট নাই জুলাই তাল নেই সাল নেই তাই সিলেকশন মানে ইয়াগুলো লিস্ট অক্ষর যাক নাই জুলাই তাল নেই সাল থাম তাই এডমিশন নাই নাই জুলাই তাল নেই সালবরি নিয়ে সুমি সালচার নেই বিশৃঙ্গ তাকে সে ভেদাগত লং যাক নাই আবংখা ডিগ্রি কোর্স অভিষিক থামনি ভোকাল ডান্স তে ইনস্ট্রুমেন্টও তালাং যাক নাই আপনি বাঙে রংমারি সানজাকা হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভ এবার ডিপ্লোমা নানি নাংনাই মিউজিক নতৈনাই সাকলাইজাক বোর্ড নি বিশং তৈ ও বেদে গব অজুন তাল নি সাল থামচে নি বিশং অ্যাপ্লিকেশন রানানি নাকনাই তে সাল নই জুলাই তাল নি সাল নই হংকা বরং নি কাউন্সিলিং নাই তে বরং নি লিস্ট অখর জাগনাই জুলাই তাল নি সাল থামো বরং বো এডমিশন নানি নাংনাই জুলাই তাল নি সাল ব্রুই তে সাল চার নি বিশং বিনি বাকে ইমেল বড় যাখা TTFMCU HUM Kumulung TTFMC Kumulung 2010@gmail.com ও ওয়েবসাইট বরক থাকে নেই ও পোর্টাল থাকে বরক বাই বরক মাঝুই মান হনে সাজাকা ফাইদে হে কেতা বুক সঙ্গ সেবক বরক তলাং মানে কগ্রং কিসা নাই নাই লেন
1: সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স আর প্যারামেডিক্যাল স্টাফ নি বাকে বুচাচু থাই তলাং যাক নাই আর কাইথাম তঙ্গ আবং খা ফার্মাসিস্ট তে এক্স রে টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান ও কাইথাম তলাং যাক নাই উমর নাই চি চার নিশিমি নুই চি চার উমর যারা তে অব ভারত হাস্তে গনাঙ্গন লংজাকনাই তে অব জুন তালনি চার সালমারি নিশিমি চেংমানি পাইথাক সালমারি অংখা জুলাই তালনি স্নি সালমারি জরা তে বরকনি ওয়েবসাইটটি ব থাঙ্গিনাই আর কইবলাই রিমানো আবংখা https://cisfrect.cisf.government.in
0: এইমস নি বখাক্তি কিসাবুক চাচুক থেরক সুপুংনানি বাঙ্গাই কয়মুং বলাই নাহার চাকি তঙ্গ আবংখা এমপি ডব্লিউ অ্যাসিস্ট্যান্ট তাই ফার্মাসিস্ট তাই তঙ্গ টেকনিশিয়ান স্টোর কিপার তাই ইঞ্জিনিয়ার অবেদক বুক চাচুক থেরক সুপুং যাক নাই আরো তঙ্গ চিব্রুই রা চার চিব্রুই রংমারি সানজাকা মাধ্যমিক পাস নিশিমি চ্যাংচাক নাই হেনে নাই সাকলা জাকা তাই উমর খাইরা জাকা বিশি চার নিশিমি থামচি বা নিবিসঙ্গ তাই খাজাক বসং রংনি বাকে হিঙ্কে অনলাইন খাজাক বসং রংনি বাকে হিঙ্কাই রায় নরক সৈন্য উমর ফলক রোজাগান অনলাইন নিবিসংতে কয়মং বলাই রানানি পাইথাক সাল অ জুন তাল নে সাল থামচি নিবিসঙ্গ তাই তঙ্গ হাইকোর্ট ফাতার হাস্তেও কেশাবুক চাক চুকথাই রক তলাংনাই আবরকংখা সাফাই সেবক তে মালি তে গ্রুপ ডিস্টার্ব বুক চা চুকতাই তঙ্গ সারা ডকচিসনি রংমারি ডিপ্লোমা পাস অংনানি নাংনাই উমর চিচার নিশিমি থামচি বা নেবিসঙ্গ খাজাক বসং রংনি বাঙে হিংকে রাজানরক সৈন্য উমর উফলক রোজাক নাই অনলাইন নিবিশংতে কইমঙ্গলাই রনানি পাইথাকসার অজুন তালনি সালথামচে নিবিশংগ
1: তিনি নিনাবার দেবার সাকলাই জাখা তিনি হাইন হাই তেশাল কিসা নখা চমুই কবল জাক তং নাই তে সাকানি তুমারে তং নাই থামচে থাম পয়েন্ট থাম ডিগ্রি সেল

আশোক জরা সত্যরঞ্জন দেববর্মণি খরঙ্গ রচা মুখনা রচাকা আকাশবাণী আগরতলা অবনি লগ্ন তিনি ফুংনে হায়ংনি খরং পান্ডা অরণ পাইকা যতন হামবাই এতক্ষণ শুনলেন গগবরক অনুষ্ঠান হায়ংনি খরং আকাশবাণী আগরতলা এখন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃত এবং হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: ফেরি তাক তো বুঝো হাইন হাই চেং করং লাই ফিনাই কক দুক নি বিশিং তে চিনি তিনি নি কক বথমা নতে হাইন হাই সাইরি ফিনাই চিনি কক বথমা চেং রং সরং নাই রক স্কুল ব্যাগ পজা হিলিক তে ইমানি আবো তাবুক সেলাই জাক নাই দেনা খা চেং খানা লাই খা থাইচিং জরাবো ফারি হাইন হাই খানা লাই আনে হ্যালো ফুংকা হাম লাম সগো সাদি
1: তিনি নি টপিক কে রাই রক বা যে পরি নাই রক খবর পজা হিলে বরক পজা নেই বক্রাই বই চাইনা বক্রিয়া বই তো হাইডিক সেনার যেমন চিকন সাউন কতর কতর বা গবাং অনেক ওয়ার্ড সীমা হাই বইনে ববগে সীমা ন ও আবু যেমন ও ডিকশনারি তে বই চিকন সব তো ও তে চিকন তে তে তো পকেট সঙ্গে পকেট ডিকশনারি
0: মা হাই
1: হুম কে নাখা বা ওয়ার্ড চিকন চিকন কো মাস কিয়া হুম কে আর তো যেমন টাইম কে যেমন টাইম তো ও টাইম জরা যে ক বড় বই সীমা হাই
0: হুম
1: কে টাইম সময় কত কি সব পুরা ডিসকাস করে কক কাইছো ওয়ার্ড ন সিগে তাও তো বই গবাং নাছি নাই
0: হুম
1: কম্পিউটার শিকালে দরকার সারা চলিয়া বই কতর চিকন পজা হিসেবে থাকে তোমার থানায় শিক্ষা সারা তো জ্ঞান নলেজ বাড়িয়াবা আবু বই চিকন কতর পড়িয়া চিকন পড়ে আবু তো অবশ্যই কোনো কপরই শিক্ষা শিক্ষা না পড়লে না খাই পড়ে নাই জানা যে নলেজ সংসার পাওয়ার সংসার কেউ বাইকিয়া না কেউ ডক্টর না কেউ বা ড্রাইভার কেউ বা বেকার কেউ বিজনেসম্যান অবতর সুপার নিয়ম সংসার জন্য চলে না এটা জানি যে সব লোকের নলেজ নানা না নাই নলেজ না কি না হারণ মাখ নাই শিক্ষা না বই কতর বই চিকন কেউ কোনো প্রশ্ন করি
0: ভারত হাস্তে রং সরং রায় তো গাহাম কেন শিও হ্যাঁ চ বিজাব করি খেবো চেন লেখা খাইনে বই কাইসা মানে তো নাই নামলে বিজাব ফানাং কম্পিউটার ফানাং ফারি তাও তে চিনি তাকুক তে তাম সানা মুসং খানালে হ্যালো হ্যালো
2: গাবুনি বাকে যে যারা গার্জেন লোক দাঁড়াই রক্ত

0: bebas tik dia mo jonnar gei
1: ni
0: bom mi background no ma ma chomba nai ke ti botol logo kisa sikon sikon klei rohri ma khan tao
1: ni
0: ke abro
1: da da da
0: ke atu sawai
1: da belai ham ba abuna jeng belai nang kong mani ko khana laikha ta min ke rung nok ang kha chini jani jani nok no kare chini second nok hai deba jeng aro charai rok sapung tongu ke boro nabo tikaisa nok ungu ngai nogo to jeng tong sa tokai tong ni kisa baka heleng sawai tong nani te shrumung to tong nai no ngai abun bagai charai rok borok tiria school eba rung nok thana nu jungna te ke abu hai kese achini rung shrum ni raida rok bo ma tong na nang nai he diba ngaro bijap simi tei tei a raida no rugya rugi tang ya hankai oma hai ke punishment eba buto khlai jak nani abrok ngi abrok ei chaya klai thangu ta min kai rung no ko to khoraksa kha khulo gei shrang gei thang nani thai sing na nangu phare hani hai karung le na hello
2: hello fungaham
1: e fungaham hani hai lam sago
2: tiniya tiniya khlai ji man
1: tabuk se zara kaham na kani nin network ro
2: ha ti do de ne ro kham mai re dio kum jata sa agi re tom la
1: pa ko cheng cheng ha ni cheng ha ni ing sau ka ni na bo
2: ha cheng ling khang kwa
1: e
2: da ko de ke sa jo na u ti ka ta po ra he a ta ve bol ti ni ni back ti ni ga ga ro se ma ti ni ni ka bo ka se ya ho
1: ne ko chana ni chengphul ka nam ti hai bising mudo o khorang phayu ta awo tam janin kha radio set ni da na ta ma
2: parle bongo ti bongo banno me khata ke kunu ni ona mo yani radio ni distap na khala
1: ni radio ni mobile khana ma ni da na radio set tongo
2: ei radio ti khala radio radio radio radio ka ma bising ta
1: inge ni mobile ke nun phadar tong ti kok sao
2: এই
1: আনো ক্লা নো ক্লা থাকি কো ও হাই পন সে আবা তাং ই জানি
2: রেডিও
1: নি বাগে দাং
2: কা সাইবিয়া
1: তো ফন বেলাই খরা কোন জু ফাডি জি ইন আগে তুমি নি অব হাইং ইয়া হেলো হেলো ফুংকাম
3: ফুংকাম আয়া উদয়পুরনি মুখানি নে রাত
1: আও সাদি দেখো নংলে তাম ওয়ান
3: তরাই রং ন ব তোমার ন পরে মান নতে ইচ্ছা লিখ দাও না
1: হুম ব্যাগ পজা হিলিক তি মানে নতে আবো পর পজা হিলিক তি মানে চেতে চা চাইয়া আবো নতে ইচ্ছা লাই দঙ্গো
3: আব তো সনা সং কাং কেম দাং কি কে পরো গো কাছে
1: যত সাবজেক্ট লাম হিঙ্কাই বয়ক তো বাক্সা কতর কতর হিঙ্কে আবন লগে লগে সেজানে খাতা বতলাম মানে হিঙ্কে ব্যাগ বেলা হিলি থাঙে দিবা হিঙ্কে আবন ই হিঙ্কে অ হিলিক মানে ন কমি রে না দনাং ন একা বাচি নি রাই দারক সলাই জাং না দনাং ন আবন তুই সলাই উতা
3: আবো আনসে আনসে থাকা আবো তো ই আবো হিলিক মানে উ ইয়া ন তাং ইকে বড় বাক্সা ইনকে তো ন গান আও খান তো নাই আ ন গান আই তো বোন তে তো সাতকে তো পেছ মান হাইয়া দা
1: আও আও
3: জরানি স্কুল সে

0: ନାଇଁ ବା
1: ହାଇନ
0: ତଲା ଇ ଆରନ ଫୁତ ଯାଇଏ ଆରନ ଦୁଃଖ ମଲାଇଏ ଇ ବେଲାଇ ନ ସାକ ସାୟାଙ୍ଗ ଇମା ଆଗନ ଫଜା ତାଇଏ ମମା ବସଂ ଥାଙ୍ଗପୁରବ ରୁଙ୍ଗନଗ ଥାଙ୍ଗପୁରବ ସାଉଇ ରହନା ନିମା
1: ତ
0: ମମା ବୁହାନ ଆବ ହାଇ ଇନି ବୁସା ବବ ବକ୍ସ ସାଜା ବକ୍ସ ସାଜା କି ଆଙ୍ଗା ଆଙ୍ଗା ଓ ସାଜା କି ରୁଙ୍ଗନ ଓ ସାଜା ଆପର ତ ବତ କାଁ କଁ ହିମି ଚନାଏ ଆଜି ସାଜା କି ନି ଏକ ଆସେରାଇର বড় গাব বড় তো ফ্রেন্ডাই গেবলে নাগরি রকম দিউ খেলাই পলি মান তো কো মানি মান
1: হাই নো
0: আমন যতন কক্ষসারই তাহাম খাই রকম নি না
1: আসু
0: যত ই সাজনে মে
1: গেলাই ই ই ককরে ফরি তাউতি বুক সং হাই না হাই জরা তের তের খাই পাইতা ফাশিং থাং তঙ্গো গাই জেনতি শাকরং লয়ে না হ্যালো
2: হ্যালো ফুংকা বুকো
1: ফুংকা হাম হাই না হাই লাম সগো
2: বেলাই ফুংকা হাম মানে কইলা কল হাবকা নং রিসি ফালিয়াতা প্রাইমারি স্কুল যারা সঙ্গে রক্ত পজা হিলিক ডাক্তার বুক আবার কমিরি আবার যারা ফেরাই রক বংন সাবজেক্ট আদর যত্ন কোন দুঃখ মানান মত আদরে যত্নে খেলাবই খেলা বাই আকো বাই বিভিন্ন ফেরেন সিস্টেম দো আবার ফেরেন যত্ন খাই মানে হাসি খুশি যাচ্ছে আমি 40 বছর মত ফেরেন জড়িত হই আপনি চলে বলে কৌশলে ফেরেন অবসর থাকিয়া বুক যে কং কক লুসারে আপনি সেই আদর খাই নাই যারা তাক বর্তমানে চন্দাই রব আপনি আসিস্টে মানে বিভিন্ন তাক ফাইও ডিপার্টমেন্ট হয়ে যাব বিভিন্ন ফাইও আবার আপনি কৌশলে ফেরেন আপনার রমই হচ্ছে মা
1: ফেরেন
2: বেশি কগলক
1: আমি
2: খয় রতনপুর হাকাতং কামিনি এমনি কাঁচা মাটি হিজাক তাকে হাকাতং তা চিনি হাকাতং কামি কালী শশী দেবরমাং
1: ফারিকে চিনি কচার বিশিং খরকসা ফরংনাই বাই গরংখা তে তাবুক ইন খেপে নি কক তেমানো তে চিনি তাকুক সংসামাহাইন তাবুক জে উ 2020 NEP ন্যাশনাল এডুকেশন পলিসি ন গরংগৈ ন তাবুক তেসা রং নক নগ থাঙ্গৈ প্রাইভেট এবা ও আউলি রগব ব্যাগ নি পজানো হেলেং রেনানি ন তৈনাই কাইসা রায় দা হাইন হাই দাগি যাক দাগিমং ফাইপিকা তে তাবুক নিশিমি হিংকাই তে সাহায় হয় যে তুমরম দি বিজাব সিমি তৈমানো ফিয়া সুইজাক নাই হাতা হিংকাই কাইসা ন তলাঙ্গিমানো আরো ন যত সাবজেক্ট নি লেখারক পড়ারক सीमा नहुने नै

0: সাজা কাহিনকে প্রাইভেট স্কুল ফানাংথং আবনো মা রগি মা তংনাই হিনি আমা হাইকে খানাবো হংকে খাকলাই আব অংমা কঙ্কে তিসা পজা অর্ডেক তো হেলেন থাকাই হ্যাঁ দিবা ফারে হাইনে হাইকে রং লাই হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম অথরিটি দাই বা গভর্নমেন্ট অব হাই খাই চাই স্কুল রাজ ক্লাস বই বাগের নাই শুধু বরাই বেগ বোটবুক বা বোট পেপার মানে খাতা আবার বং বেগ দাই ক্লাস থ্রি ফোর জরারকতো বরং পরীক্ষা বই পরীক্ষা শিখে যেটা নগর ভাই সামুর গেদালি
0: থাকে
1: বই পেন্সিল তুই বোতল টিফিন
0: যতন কাহাম করেন খাই তামানোর এফ এম জয়ন্ত সালকামা পান্দ আকাশবাণী আগরতলা সারসা পয়েন্ট মেগাহার্টস।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল

ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ, গ্রেপ্তার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেখ পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনরুজ্জীবিত হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠাময় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময়মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলোকে ই-জিরো FIR ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি DCC কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসেন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা MSMEকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশজুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া AI মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ভারত আজ ও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে 11 ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানির সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেখ পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত

হবে। পিত্রাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকী বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের উপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাঁকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের কলকাতার তালাতড়ার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম 2 ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলায় ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও 1টি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির সেবাতীর্থে প্রগতির 52তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রগতি হল

সক্রিয় শাসন, নির্ধারিত সময়ের প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সক্ষম একটি বহুমুখী প্ল্যাটফর্ম। গতকালের বৈঠকে তিনি চারটি রাজ্যে সড়ক, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল খাতের প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগে চারটি প্রধান পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, শিল্প উন্নয়ন এবং জনকল্যাণকে ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত এই প্রকল্পগুলোর সময়সীমা, আন্তঃসংস্থা সমন্বয় এবং অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধানের উপর গুরুত্ব দিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। ত্রিপুরা সরকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জল ব্যবহারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সেজন্য মিশন মোডে গড়বে ত্রিপুরা ওয়াটার গ্রিড। গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, জনগণের জন্য নিরাপদ বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ত্রিপুরা ওয়াটার গ্রিড গঠন করা হবে। বৈঠকে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জলকে কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নেও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রক এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের নবনিযুক্ত মহাপরিদর্শক প্রিন্স ইরানি গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিএসএফ 43 বাহিনীর বিলোনিয়া, আমজাদনগর, মুন্ডাপাড়া, ওয়াইসি নগর সীমান্ত চৌকি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা ও সতর্কতা জোরদার করার নির্দেশ দেন। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্র শেখর, বিএসএফ আধিকারিকরা তাঁকে বিলোনিয়ায় স্বাগত জানান। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI দেশজুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রয়াস জোরদার করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি নিরাপদ, আরও কার্যকর এবং ব্যবহার বান্ধব জাতীয় মহাসড়ক পরিকাঠামো তৈরির লক্ষ্যে NHAI এর ধারাবাহিক প্রতিশ্রুতির একটি অংশ। জম্পুই জলায় TSR এর সপ্তম ব্যাটেলিয়নের সদর দপ্তরে গতকাল মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে TSR এর অফিসার ও জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশ নেন। শিবিরে মোট 130 জন TSR জওয়ান রক্তদান করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী গৃহস্থলী সরঞ্জামের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 2 জুলাই পর্যন্ত খোলা থাকবে। IGNCA নয়াদিল্লিতে ধাতু, বাঁশ ও কাদামাটিতে জীবন্ত ঐতিহ্য উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী বাসনপত্র শীর্ষক বিরল স্বতন্ত্র প্রদর্শনীতে উত্তর পূর্ব ভারতের লোকজীবন, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 153তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি এবং গ্রুপ সির সবকটা ম্যাচই সম্পন্ন হলো। গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 গোলে হারিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে এবং কানাডা শেষ ম্যাচে হেরেও পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করল। অন্যদিকে গ্রুপ সিতে মরক্কো হাইতিকে 4-2 গোলে হারিয়ে নকআউটে নিজেদের জায়গা পাকা করল। অন্য ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে নকআউটে নিজেদের স্থান চূড়ান্ত করেছে। ভারতীয় সময় আজ সকাল 6:30 গ্রুপের বাকি দুটি ম্যাচ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচ দুটির ফলাফল প্রথমার্ধ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 0, দক্ষিণ কোরিয়া 0, অন্য ম্যাচে চেকিয়া 0, মেক্সিকো 0। মেক্সিকো এক ম্যাচ বাকি থাকতে নকআউটে নিজেদের জায়গা চূড়ান্ত করায় গ্রুপেতে একটি স্থান বাকি রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ

সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কেতাল নিয়ে সেবা তীর্থ ও প্রগতি নিয়ে ফিল বাঁচি নেই ককলাম সালাইমানো তুই দুলখা প্রগতি ইংখা কাহাম নাইকল মুংতেই জরাব সামুং মুখতাং খাইনাব কক থুমতাই মানচুমুং তাং সেবরেকজা কাইসা কতর প্ল্যাটফর্ম ককলাম সালাইমাবো মোচাং মৌদি কাইব্রী হাস্তেনি লাহার চং ফেরাং স্নামখর করিডোরতেই মেট্রো রেল নি বাবাইন বেবাগৈ খক থাম সাই রাজাগ্রাং সবাইনাব কাইব্রী কতর তাং বেক্রেপ সামুংবুতাং নতুই ককলাম সালাইকা অ সামুংবুতাংনি জুদা জুদা নাংকুকমা বাবাইন তুইব আর ককলাম সালাইজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গিনী জরা কলক তৈ তংসকনাই তৈ খুরুমপুইনি সেবরনা ওয়ানসক তাং ইয়াচাকনাও মিশন মুর্ড সামুং তাংনা নিশাকা ফান বক্সিনকা মিয়া আগরতলা টি আই এফ টি ওয়ার রুম গুমতি তৈমানি তৈ সামুঙ্গ ফনাঙ্গি আগরতলা ও কক সাপ তৈ সেবরনানি বাবাইন তুই কাইসা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্ডা ও বসাকা তাবুকনি জরা ও যে তৈখে তৈনি এরেং সবাইমুং অঙ্গৈতঙ্গ এবা জুদা জুদা বখাক তৈ তৈ সামুঙ্গ ফনাংজাগিয়া অঙ্গৈতঙ্গ অ তৈন সামুঙ্গ ফনাংনাব নাংমানী চেতন নাহারানি নাংথাই আবনি লগি লগি ওয়াতৈমল ওয়াতৈনি তৈ খাতিউই নারগৈ নাংমানী জরাব সামুঙ্গ নাংনানী সাকাব ফান বক্সিনকা ব ককলাম সালাইমাও মাঞ্জাখা তাংকরা কিরণ গীতে আকর্ষণ কামি হামক্রাই নাইখুং অ রাং বিশুব প্রধানমন্ত্রী সড়ক গ্রাম সড়ক যোজনানী ওলব্রী বেরেমনি বিশিং ত্রিপুরানি বাকি খক নইরা চিসা রাজাক স্নি চিসা রাসাই হাই রাং সবাই সারা দকচি থাম কিলোমিটার চারা স্নি চি নই মিটার কলক কাইচুকু চিদক লাহার স্নামনাও গসিমুং রেখা গসিমুং তাংবতাং রক্তি সেবাই হাস্তেনি কাইচুকু চিদক লুকু আমচায় কাহামকু লাহার থাংলাইসু সেব স্নামই টিসা জাগানো আবোবাই রং সাকামতে কামিনী হাতিব থাংলাইসু খাইনাও লাইটে সাঙ্গানো তে আমচাইনি লুকুরক বানিয়া খাইমানি সেববাই রং থংতে চুকজাক অঙ্গানো অ তাংবতাং হাপাংনি হামচাজাক ভারত স্নাম টিসানানি ইমাংনো চাসারনাও কতর বারজা ইয়াজাগানো হনই খাকাজাগো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লুকুরকনি মানজাক মুংতেই খাকামানো ফান্ডিউই কাইসা স্রাই স্রাই কাহামকুক নাইকল মুং সংসাই তিসানা নাহারৈ মুখ্যমন্ত্রী সমীপেশু তাং বতাং কাইসা নাংকুকমানি ইয়াপ্রি মিয়া আগরতলা হাপাংনি তংথাইনগ মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডা মানজাগৈ মকন সাকা বসাকা অ চেতননি সেববাই হাস্তিনি জুদা জুদা আমচাইনি লুকুরকনি বরকনি জঞ্জাল সান মুংতেই কক রকন খনানানি সেব মানৈ তঙ্গো ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া এবা NHAI হাকতর গনাঙ্গৈ বসংলাহার কতর করিডোর গসিমুংন কারিব পার্কিং তে রাইদা ক্রি দখল খাইমা কাসুনা চাইতকমুং ক্রাক খাইকা লাহার রেকালামতে লাহার কতর নাইখুংনি বখাকতে সাজাকা সুপ্রিম কোর্টনি দাগিমুংন রুগৈ অচেতন নাহার জাখা তে অব নাইমথাংতে কাহামকুক সেব গনাং বসংলাহার কতনি তাংবেক রেপস নাম তিসানা নাহারৈ NHAI নি কাইসা কতর সামুংনি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিচার শালমারি ককটিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতরতে বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানে মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসক মুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসক মুং রকন রেকর্ড খাই মানবায়ানো আবনকারীব 1922 নম্বর মিস কল দিবই জে লিঙ্ক মানানো অবতৈব SMS খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসকাং সাল নৈচি দক জরা ফিয়কজাক টঙ্গানো ভারত হাপাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবা PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাপাংনি স্বাবলম্বন খবৈ জুদা জুদা তাং সামুংরেকজাক সামুংবতাংনতৈ হজাকমুং পান্ডা কয়লাশহরনি ডলুগাঁও সংসারজাখা মিয়া স্নামকর্তে বানিয়া নাইখুংনি চেতন বাই সংসারজাক অ সামুংবতাংন চেঙ্গেরেখা চন্দিপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন সম্পাদাস পাল আরি আমজাই মরকনাই বাহিনী ত্রিপুরা ও কতাল চংজাক দাগিফাং অকরা প্রিন্সি রানী মিয়া সালগ্রাহাঙ্কর বিলোনিয়া BSF ব্রিজিথাম বাহিনী বিলোনিয়া আমজাতনগর মুন্ডাপাড়াতে ICNগর আরি আমচাই বেড়াইনাইখা বেড়াইমা জরাও আরি আমচাইনি সেব নাইমথাং জুকালিমুং খবৈ

0: শুভ সকাল, অভিজ্ঞাপনের আসরে জানাই স্বাগতম। শ্রোতা বন্ধুরা, বাংলা বছরের তৃতীয় মাস আষাঢ়, আর আমরা রয়েছি আষাঢ় মাসে। গ্রীষ্মের দাবদাহ পেরিয়ে যখন প্রকৃতি বৃষ্টির স্নিগ্ধ পরশে ভিজে ওঠে, তখনই আসে আষাঢ়।
1: এই মাসের সকালগুলোর মধ্যে যেন এক অন্যরকম মায়া লুকিয়ে থাকে। ভোরের আকাশে কখনো সাদা ধূসর মেঘের ভেলা, কখনো আবার হঠাৎ সূর্যের সোনালি আলো মেঘের আড়াল ভেদ করে পৃথিবীকে আলোকিত করে তোলে।
0: আষাঢ়ের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, দূরের গাছপালার ধোঁয়া ধোঁয়া সবুজ রূপ, ভেজা মাটির সন্ধ্যা গন্ধ আর পাখিদের মিষ্টি ডাক মিলে প্রকৃতিকে যেন নতুন করে সাজিয়ে তোলে।
1: রাতের বৃষ্টির পর সকালের বাতাসে যে নির্মলতা মিশে থাকে, তা শুধু শরীরকেই নয়, মনকেও সতেজ করে দেয়।
0: বাংলা সাহিত্য সঙ্গীতেও আষাঢ়ের সৌন্দর্যের বিশেষ স্থান রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও তাঁর বহু গান ও কবিতায় বর্ষার এই রূপকে অমর করে রেখেছেন। আষাঢ় যেন শুধু একটি মাস নয়, একটি অপেক্ষার, ভালোবাসার, স্মৃতির এবং নতুন আশার প্রতীক।
1: তাই আজকের এই সকালে চলুন সবাই মিলে মনকে একটু প্রকৃতির কাছে নিয়ে যাই। ব্যস্ততার ফাঁকে একটু থেমে দেখি মেঘের চলাচল, শুনি বৃষ্টির শব্দ, অনুভব করি ভেজা মাটির গন্ধ। কারণ প্রকৃতি প্রতিদিনই আমাদের নতুন করে বাঁচতে শেখায়।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: দারুণ

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ভারতের ইতিহাসে 25শে জুন একটি গুরুত্বপূর্ণ দিন। বহু সাফল্য, বিফলতা, উত্থান পতন জড়িয়ে এই দিনটির সঙ্গে ভারতবর্ষের ইতিহাসে বিশেষ দিনটি এমন একটি দিন যা বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার জন্য স্মরণীয়। এই ঘটনাগুলির প্রতিটি সংশ্লিষ্ট সমাজে গভীর প্রভাব ফেলেছে এবং আজও সেগুলি ইতিহাসে গুরুত্বপূর্ণভাবে স্মরণ ও বিশ্লেষণ করা হয়। কেন্দ্রীয় সরকার 1975 সালের এই দিনে আরোপিত জরুরি অবস্থার সময় কারারুদ্ধ ব্যক্তিদের ভোগ করা অমানবিক যন্ত্রণা স্মরণে 25শে জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে। 25শে জুন 1983 সালের এই দিনে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হতবাক করে দিয়ে বিশ্বকাপ জয় করে। কপিল দেবের নেতৃত্বে ভারত সেই বছর ক্রিকেট বিশ্বকাপে সকল প্রত্যাশাকে উপেক্ষা করে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল। একদিনের ম্যাচেই দুর্বল রেকর্ড এবং ফাইনালে মাত্র 183 রানে অল আউট হওয়া সত্ত্বেও দলটি কিন্তু প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্তভাবে লড়াই করে। এটা ইতিহাস সৃষ্টি করেছিল। ম্যাচ জিতে নেয় 43 রানে। ম্যাচের সেরা স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক লালা অমরনাথের ছেলে মহিন্দর অমরনাথ। এছাড়া বিশ্ব সঙ্গীতের পপ কিং মাইকেল জ্যাকসন 2009 সালে আজকের দিনেই প্রয়াত হন। মাত্র 50 বছর বয়সে তার আকস্মিক মৃত্যু বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছিল। মাইকেল জ্যাকসনের প্রয়াণ শুধু সঙ্গীত প্রেমীদের জন্য নয়, পুরো সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার শিল্পী সত্তা, মঞ্চ পরিবেশনা, সমাজ সচেতনতা ও মানবতাবাদী কাজ আজও স্মরণীয় হয়ে আছে কোটি কোটি সঙ্গীত প্রেমীদের হৃদয়ে। 1922 সত্যেন্দ্রনাথ দত্ত, প্রখ্যাত বাঙালি কবি ও ছড়াকার, আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন।

তারই সাথে চলুন আপনাদের আরও খানিকটা আগে নিয়ে যাই, অর্থাৎ 1529 সাল। বঙ্গ বিজয়ের পর মোঘল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করে আজকের দিনে। 1891 সালে আজকের দিনে ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশ রাজ সেন্সর আরোপ করেন। তাছাড়া 1932 সালে আজকের দিনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ক্রিকেট খেলাটা শুরু হয়েছিল। তাছাড়া আজকের দিনে জন্মেছেন বিশেষ কিছু ব্যক্তিত্ব যাদের আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে স্থান দিয়ে রেখেছি। 1931 সালে জন্মগ্রহণ করেন আজকের দিনে বিশ্বনাথ প্রতাপ সিং, ভারতের একজন প্রখ্যাত রাজনীতিবিদ তথা অষ্টম প্রধানমন্ত্রী। তাছাড়া আজকের দিনে 1934 সালে জন্মগ্রহণ করেন আকাশবাণীর বিশিষ্ট সংবাদ পাঠক এবং পরিচিত কণ্ঠ আবৃত্তিকার ও বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আজকের দিনে জন্মগ্রহণ করেন 1974 সালে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর। আর এরই সঙ্গে আজকের দিনে ইতিহাসের পাতায় কী কী ঘটনা ঘটেছিল তা আপনাদের জানিয়ে রাখলাম। তাছাড়া আকাশবাণী আগরতলা যেসব শ্রোতা বন্ধুদের আজ জন্মদিন, বিবাহ বার্ষিকী বা অন্য কোনো বিশেষ দিন, সবার জন্য রইল রাশি রাশি শুভেচ্ছা।

0: শ্রোতা বন্ধুরা, এইবারের সময় বলছি আপনাদের অনুভবের কথা জানার, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। তবে লিখছি তোমায় পর্বের আগে জানিয়ে দিচ্ছি গত মার্চ মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেরা পত্রদাতাদের নাম। মার্চ মাসের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া। টেলিফোনে ছায়া সামন্তের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার, অর্থাৎ 27 জুন 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে। মার্চ মাসের দ্বিতীয় বিষয় ছিল বিত্তবাসনা। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন গৌরব চক্রবর্তী, আপনার ঠিকানা কৃষ্ণনগর, আগরতলা। গৌরব চক্রবর্তীর সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 28 মে 2026 অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
1: গৌরব চক্রবর্তী এবং ছায়া সামন্ত দুজনকেই অনেক অনেক অভিনন্দন। আমাদের হাতে তিনটি চিঠি এসে পড়েছে আজকে। আমরা যারা পত্রদাতা রয়েছেন তাদের নাম এবং তাদের চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সকালে সাথী অভিজ্ঞাপন। নিশুতির ঘন ঘটা ট্রেনটা এসে শেষ স্টেশনে থামল। জানালা দিয়ে তাকিয়ে দেখি রং বেরঙের আলো ঝলমল করছে। এত রাতেও হই হুল্লোড়, কোলাহল, ব্যস্ততা, এ কি দেখছি! মনে হলো রূপকথার সেই সব গল্প যেন সত্যি হলো। এক পলকেই ভিন রাজ্যের অচেনা শহরটি যেন আপন হয়ে গেল। গন্তব্যের দিকে এগিয়ে গেলাম, দেখি ওদের মনের আনন্দ ভিন রাজ্যের বাংলাভাষীরা আজ আমাদের পড়শি হবে। হলো তাই, আমাদের ভাষা কথা শুনে বেশ কিছু শিশু কৌতূহলী হয়ে চারদিকে দাঁড়িয়ে প্রাণ খুলে হেসেই চলেছে। দীর্ঘ পথের ক্লান্তি, ওদের সাহচর্যের আনন্দে ভুলে গিয়েছিলাম। ওখানকার সমস্ত পরিবেশটাই আমার কাছে ভীষণ স্বাচ্ছন্দ্যের লেগেছিল। ক্রমেই ওদের সাথে পরিচিতির বহরটা দীর্ঘায়িত হলো। স্বাভাবিকভাবে শিখলাম ওদের থেকে নতুন ভাষা। শেখার মধ্যে যে এত আনন্দ, বুঝলাম, ভাবলাম, গৃহবন্দী জীবন থেকে অভিযাত্রী না হলে হয়তো এইটুকুও অধরাই থেকে যেত। মন ভীষণ আকৃষ্ট হয়ে মনে মনে বলছে, কেন দীর্ঘদিন নিস্তব্ধতার বন্ধনে ছিলাম, আর সেই পুরাতন অভ্যেস এত সহজে ভুলতে বসেছি কেন? উত্তরটা জানো বিজ্ঞাপন? শুধুমাত্র অভিযাত্রী হয়েছি বলেই। তাই তো উন্মুক্ত সবুজ মাঠ, জ্যোতির্ময় আকাশ আর ফুলের সম্ভার দেখার অভ্যেস মনের গভীরে আজও রয়ে গেছে বন্দী হয়ে।

সেগুলোই তো নতুন সৃষ্টি হয়ে ফিরে এলো। সেই আধারে ঢাকা উজ্জ্বল দিনের মুহূর্ত ফিরিয়ে আনলে তুমি এমন বিষয় নির্বাচনে। তোমার দৌলতে আমার সফর কেন্দ্রিক শিক্ষা ভবিষ্যতের জন্য সঞ্চিত হয়ে থাকুক হৃদয়ের গোপন কুঠুরিতে। অসীম কুমার মণ্ডল, বেতালাল, মঙ্গলপুর, বাঁকুড়া।

পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। মণ্ডল লিখছেন, সাইকেল কাকা বলে ডাকে সবাই সবুজ পোতায় বাড়ি, বছরের তিনটে মাস ঘর ছেড়ে তিনি করেন ঘোরাঘুরি। কখনো তিনি জলদাপাড়ায় বুনো হাতির মুখোমুখি, কখনো আবার সুন্দরবনে জোড়া কুমিরের খুব কাছাকাছি। মধ্যপ্রদেশের পাহাড়ি পথে শিখেছেন তিনি বানরের কাছে ভদ্রতা, রাজস্থানের মরুভূমিতে দেখেছিলেন তিনি উটের নম্রতা, ডাকাতের হাতে পড়েছিলেন তিনি একবার জয়পুর জঙ্গলে, একাই সেদিন একশো হয়ে পাঠিয়েছিলেন সব ডাকাতদের জেলে। বহুঘাত প্রতিঘাতের গল্প থাকে তার সাইকেলের সিটে, ফিরে এসে শোনায় তিনি কত না কাহিনী আমাদের সবাইকে একেবারে ফ্রিতে। সাইকেল কাকার মতো অভিযাত্রী দেখিনি আমি আর কোথাও কোনোখানে, তার কাছেই প্রেরণা পেয়ে বেরিয়ে পড়ি আমিও এখন অভিযানে। লিখে পাঠাচ্ছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে।

এর পরের চিঠিটি পড়ে শোনাচ্ছি। জুন মাসের প্রথম বিষয়, সবুজ হোক ধরার প্রাণ। প্রিয় ভিজ্ঞাপন, জগতে সবুজ মানে তরতাজা, জীবন্ত, সজীব, জীবনের প্রতীক, তারুণ্যের প্রতীক। সবুজ মানে উচ্ছ্বাস, বাধা না মানা দুর্দম, দুর্জয় সাহস। সবুজ মানে জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে অবহেলায় সামনে এগিয়ে যাওয়া। সবুজ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ। সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসে প্রমাণ দেশের উন্নতিতে সবুজদের আহ্বান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতায় সবুজের উদ্দেশ্যে, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মমরাদের ঘামেরে তুই বাঁচা। ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার একটি রং সবুজ, যা দেশের সমৃদ্ধি, উর্বরতা ও তারুণ্যের প্রতীক। ধরিত্রীর স্থলভাগের একটি অংশ, লতা পাতা গুল্ম উদ্ভিজ স্বাভাবিক অরণ্য, যার সবুজ পাতার মিশ্রিত হয় দূষণমুক্ত অক্সিজেন। সমগ্র প্রাণীকুলির প্রাণ রক্ষায় ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্বে প্রধান অক্সিজেন সরবরাহকারী। প্রকৃতির সবুজকে বাঁচানোর জন্য ভারতবর্ষে 1 জুলাই থেকে 7 জুলাই পালিত হয় বন মহোৎসব। পশ্চিমবঙ্গে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করা হয়। প্রতি বছর অরণ্য সপ্তাহে ব্যক্তি, স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা ফাঁকা জমিতে বনসৃজন ও গাছ লাগানোর কর্মসূচি পালন করে।

উদ্দেশ্য একটাই, পৃথিবীর সবুজকে আরও সবুজ রাখা। বর্তমান যান্ত্রিক উন্নতিতে দ্রুত বাণিজ্যিকরণে নির্বিচারে স্বাভাবিক বনভূমি ধ্বংসে তৈরি হচ্ছে বিশাল ইমারত ও কলকারখানা। এই হঠকারিতায় মানুষের জীবনে বহন করে আনছে শারীরিক শ্বাস প্রশ্বাসজনিত অসুখ। প্রাকৃতিকভাবে জীবনদায়ী অক্সিজেনের ঘাটতিও বিশ্ব উষ্ণায়ন। আশার কথা, শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা ধরিত্রী সবুজকে বাঁচানোয় বছরে বিভিন্ন কর্মসূচি ও 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 16ই জুন জলবায়ু দিবস এবং সারা বছর গুরুত্বপূর্ণ দিনে গাছ লাগানোর মাধ্যমে পৃথিবীর সবুজ অরণ্যকে তথা দেশের সবুজ প্রজন্মকে আরও সবুজ রাখার নিরবচ্ছিন্ন প্রয়াস। নমস্কার, আন্তে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া।

0: আর এরই সাথে আমাদের লিখছি তোমায় পর্বের এখানেই এটি টানতে হচ্ছে। আপনারা কিন্তু আপনাদের অনুভবের কথা আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই আমাদের ইমেল আইডিতে আপনাদের অনুভবের কথা অবশ্যই লিখে পাঠাবেন, আমরা অপেক্ষমান থাকব। এবার শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে। এই বিধিনিষেধ 20 জুন 2026 থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক BNSS এর 166 নং ধারায় এই বিধিনিষেধ আরোপ করেছে। জেলাশাসকের আদেশ অনুযায়ী কিছু জরুরি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 223 নং ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জানিয়ে দিলাম একটি গুরুত্বপূর্ণ তথ্য। আরও একটি মেধা পুরস্কারের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের জানিয়ে রাখছি। ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন, যা ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 শিক্ষাবর্ষে রাজ্যের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়েছে, সব বিষয় অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 তারিখের মধ্যে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই ওয়েবসাইটটি কিন্তু একবার দেখে নিতে হবে। তাহলে জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।
1: এবারে জানিয়ে দিচ্ছি একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোন গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন

0: 6 জুলাই 2026 বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব ভিটিলিগোতে আমরা পালন করি ভিটিলিগো বা শরীরে ত্বকের ওপর সাদা দাগ পড়ে যাওয়া। এটি হলো ত্বকের একটি দীর্ঘস্থায়ী অবস্থা যেখানে ত্বকের কিছু অংশে রং তৈরি করা কোষ বা মেলানোসাইট ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরের বিভিন্ন স্থানে সাদা দাগ দেখা যায়। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, কোনো সংক্রমণ নয়, এবং স্পর্শ, একসঙ্গে খাওয়া দাওয়া বা বেলামেশার মাধ্যমে একজন থেকে অন্যজনের শরীরে ছড়ায় না। ভিটিলিগোটা কেন হয় তার সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে চিকিৎসকদের মতে এটি মূলত একটি অটোইমিউন সমস্যা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের রং তৈরির কোষগুলিকেই আক্রমণ করে। এছাড়া বংশগত কারণ, মানসিক চাপ, কিছু পরিবেশগত প্রভাব এবং অন্যান্য রোগের সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। তাই ভিটিলিগো সম্পর্কে সচেতন থাকার জন্য কয়েকটি বিষয় মনে রাখা দরকার। তা হলো, ত্বকে অস্বাভাবিক সাদা দাগ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিজে নিজে ওষুধ বা ঘরোয়া চিকিৎসা শুরু না করাই ভালো। ত্বককে অতিরিক্ত রোদ থেকে রক্ষা করার জন্য সানস্ক্রিন ব্যবহার করা এবং প্রয়োজনে ছাতা বা টুপি ব্যবহার করা প্রয়োজন, এবং সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম তো খুবই দরকার। সবচেয়ে বড় কথা, ভিটিলিগো কোনো মানুষের যোগ্যতা, সৌন্দর্য বা ব্যক্তিত্বকে নির্ধারণ করে না। তাই এই রোগ সম্পর্কে ভুল ধারণা ও কুসংস্কার দূর করা এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা আমাদের সকলের দায়িত্ব। ভিটিলিগো কোনো ছোঁয়াচে রোগ নয়, এটি ত্বকের রঙের পরিবর্তন যা সচেতনতা দ্বারাই আমরা ঠিক করতে পারি। জানিয়ে দিলাম সুস্থ থাকার একটি ছোট্ট টিপস।
0: সময় বলছি, একটি কাজের খবর আপনাদেরকে জানিয়ে দেব। একেবারে শেষের দিকে বিজ্ঞাপনে চলে এসেছি আমরা। অরিত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস মোট শূন্য পদ 1484টি, গ্রুপ বি ও গ্রুপ সি পদ। প্রধান পদ সমূহ ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট গ্রেড টু, টেকনিশিয়ান, স্টোর কিপার, জুনিয়র স্টোর অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার ও অন্যান্য পদ। শিক্ষাগত যোগ্যতা, ফার্মাসিস্ট পদের জন্য ডি ফার্মা, বি ফার্মা ও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন, টেকনিশিয়ান সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, বিএসসি, স্টোর কিপার স্নাতক ডিগ্রি ও স্টোর ইনভেন্টরি সংক্রান্ত জ্ঞান, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা ডিগ্রি, নির্বাচন পদ্ধতি, কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি স্কিল, ট্রেড টেস্ট যেখানে প্রযোজ্য, বেতন পদের ভিত্তিতে পে লেভেল 1 থেকে পে লেভেল 7 পর্যন্ত প্রায় 18,000 থেকে 44,900 এবং অন্যান্য ভাতা। আর বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে, http://www.aimsexams.ac.in। এই ছিল একটি কাজের খবর। এবারে সময় বলছে আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি আমরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, আর সতর্কতা হিসেবে বলা হয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 62%। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। সেই সঙ্গে আমরা বিদায় নেব আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। আমি চন্দ্রিমা গোটা অভিজ্ঞাপনের উপস্থাপনায় ছিলাম, আর আমার সঙ্গে ছিল
1: আমি অপরাজিতা। বর্তমানে এই

নমস্কার শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আপনারা টিউন করে আছে 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় সকাল 8:40 হয়ে 30 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। থাকছি সকাল 11:00 পর্যন্ত, বেশ কয়েকটা অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য খুব যত্ন সহকারে সাজিয়ে রেখেছি। এবং প্রথমেই যে পর্বখানি নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে যাওয়া, তা হলো আপনাদের কিছু ভালো ভালো গান শোনাবার, অর্থাৎ তোমায় গান শোনাবো পর্বের। তোমায় গান শোনাবো পর্বে আমরা বরাবরই চেষ্টা করি এমন কিছু মানুষকে তুলে ধরার যারা একটি গানের নেপথ্যে কাজ করে। হয়তো যে গানটা আমাদের

মনের খুব কাছাকাছি, হয়তো যখনই মন ভালো হয় আপন মনেই আমরা সেই গানের দুটো লাইন গুনগুন করে উঠি। সেই গান জানি হয়তো কে গেয়েছেন কিংবা কি সুর দিয়েছেন, কিন্তু অনেক সময় ভুলে যাই যে লাইনগুলো, যে কথাগুলো হৃদয়ের এতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে, সেই লেখার পেছনে কে ছিলেন, সে লেখার জাদুতে কলমের জাদুটা কার ছিল সেটা আমরা প্রায়ই ভুলে যাই কিংবা জানারও চেষ্টা করি না। তাই তোমায় গান শোনাবো পর্বে আমরা বরাবরই চেষ্টা করে থাকি এই যে একটা গান তৈরির পেছনে যারা যারাই থাকেন, পেছন থেকে যারা যারা থাকেন, তাদের সবাইকে সামনে তুলে ধরার। আর সেই দিক থেকে বাংলা গানের স্বর্ণযুগ অর্থাৎ 70, 80, 90-এর যেই দশকগুলি রয়েছে যাকে স্বর্ণযুগ বলা হয়, সেই সময়ের গানগুলির তো মাধুর্যই আলাদা, এবং তার পেছনে কারা কারা রয়েছে সেইটা জানার আগ্রহ আমার যেমন আছে, আমি জানি আপনাদেরও তেমনই আছে। বাংলা সঙ্গীতের ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের কণ্ঠ নয় বরং কলমে জন্ম নিয়েছে অসংখ্য অমর গান। সেই সব শিল্পীদের মধ্যে এক উজ্জ্বল নাম যাকে নিয়ে আজকে তোমায় গান শোনাবো পর্বখানি আপনাদের জন্য সাজিয়ে রেখেছি, মুকুল দত্ত। বাংলার আধুনিক গানের জগতে অসাধারণ গীতি কবিতার মাধ্যমে বাংলা আধুনিক গানের জগৎকে এক স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন তিনি। গানের জগতে আমরা সাধারণত গায়ক বা সুরকারদের নাম বেশি শুনে থাকি, কিন্তু একটি গানের প্রাণ আসলে তার কথার মধ্যে লুকিয়ে থাকে। সেই কথাগুলি মানুষের হৃদয়ে পৌঁছে দেয় গানকে, আর সেই কথাগুলো লিখে যিনি অমর করে তোলেন তিনিই তো গীতিকার। মুকুল দত্ত ছিলেন এমনই এক গীতিকার যার কলমে প্রেম, প্রকৃতি, জীবনের দর্শন, আবেগ ও মানুষের অন্তরের কথা খুব সহজ অথচ গভীর ভাষায় ফুটে উঠেছে। তার লেখা বহু গান আজও মানুষের মনে একই রকমভাবে অনুরণিত হয়। তাই আজকের তোমায় গান শোনাবো পর্বে বলতে পারেন খুব সাহস করেই কয়েকটা গান আপনাদের জন্য নির্বাচন করেছি, সেই গানগুলি পরপর শোনাবো আপনাদের, আর জানার চেষ্টা করব মুকুল দত্তের জীবনের কিছু অজানা তথ্যাদি।

মুকুল দত্ত। মুকুল দত্তের জন্ম এমন এক সময়ে যখন বাংলা সংস্কৃতি এবং সঙ্গীত ধীরে ধীরে নতুন রূপ নিচ্ছিল। তার জন্ম পশ্চিমবঙ্গের এক সাংস্কৃতিক পরিবেশে, যেখানে সাহিত্য ও সঙ্গীত ছিল মানুষের দৈনন্দিন জীবনের অংশ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সংবেদনশীল এবং সাহিত্য প্রিয়। স্কুলের পড়ার সময় থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তার লেখায় তখনই ধরা পড়ত প্রকৃতি, মানুষের অনুভূতি এবং জীবনের নানান রং। পরিবারের পরিবেশও ছিল সংস্কৃতি মনস্ক। বাড়িতে নিয়মিত গান, কবিতা, আবৃত্তি, সাহিত্য চর্চা চলত। এই পরিবেশেই তার মনের ভেতরে শিল্পের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়। শৈশব থেকেই তিনি গান শুনতে খুব ভালোবাসতেন, বিশেষ করে বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি তার মনে গভীর ছাপ ফেলেছিল। আর সেই সময়ই তার মনে একটা স্বপ্ন জন্ম নেয়। তিনি চিরদিন এমন গান লিখবেন যা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। একজন গীতিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথ কখনোই সহজ নয়। মুকুল দত্তের ক্ষেত্রেও তার ব্যতিক্রমটা হয়নি। তার প্রথম জীবনে তিনি নানান পত্রিকায় কবিতা লিখতেন। ধীরে ধীরে তার লেখার প্রতি সঙ্গীত জগতের মানুষের দৃষ্টি আকর্ষিত হয়। সেই সময় বাংলা আধুনিক গানের জগতে নতুন নতুন গানের চাহিদা বাড়ছিল। অনেক সুরকার নতুন কথার খোঁজ জ্বালিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই মুকুল দত্তের সঙ্গে পরিচিত হয় সঙ্গীত জগতের কিছু গুরুত্বপূর্ণ মানুষের, এবং তাদের মধ্যে বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষ। এই পরিচয় তার জীবনের বলতে পারেন মোড় ঘুরিয়ে দেয়। নচিকেতা ঘোষ তার লেখার গভীরতা এবং সহজ অথচ হৃদয়স্পর্শী ভাষা দেখে মুগ্ধ হন। এরপর তিনি মুকুল দত্তকে গান লেখার সুযোগ দেন, আর এইভাবেই শুরু হয় মুকুল দত্তের সঙ্গীত জীবনের এক নতুন অধ্যায়।

ক্যারিয়ারের একেবারে প্রথম দিকে তিনি যে গানগুলো লিখেছিলেন সেগুলো খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে, কারণ স্বাভাবিকভাবেই তার লেখার ভাষাটা ছিল সহজ কিন্তু আবেগটা ছিল অত্যন্ত গভীর। বাংলা আধুনিক গানের জগতে তখন অনেক কিংবদন্তি শিল্পী কাজ করছিলেন, তাদের কণ্ঠে যখন মুকুল দত্তের গান শোনা গেল তখন শ্রোতারা নতুন এক অনুভূতির স্বাদ পেলেন। বিশেষ করে কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দে, কিশোর কুমার তার লেখা বেশ কিছু গান গেয়েছিলেন যা শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তার গানের কথায় যেমন প্রেম ছিল তেমনি ছিল এক গভীর অনুভূতির জায়গা, তাই সব মিলে তা হয়ে উঠেছিল শ্রোতাদের কাছে এক আকর্ষণীয় জায়গা। মুকুল দত্ত শুধু আধুনিক গানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি বাংলা চলচ্চিত্রের জন্য বহু গান লিখেছিলেন। সেই সময় বাংলা সিনেমায় গান ছিল গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমরা সবাই জানতাম। সিনেমার গল্পের সঙ্গে মিলিয়ে গানের কথা রচনা করা হতো সেই সময়। মুকুল দত্তের লেখা গানগুলো সিনেমার আবেগকে আরও গভীর করে তুলত। তার গানের মাধ্যমে চরিত্রের অনুভূতি, গল্পের আবহ এবং দর্শকের আবেগ একসঙ্গে মিলেমিশে যেত। আশা করছি যে গানগুলো আপনাদের শোনাচ্ছি সেইগুলো আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তোমায় গান শোনাবো পর্বে। আজকে আমরা শুনছি মুকুল দত্তের রচনায় কিছু ভালো ভালো গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মুকুল দত্তের রচনায় কিছু ভালো ভালো কালজয়ী গান। আশা করছি আজকের এই পর্বখানি আপনাদের ভালো লেগেছে। সময় বলছে, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের অনুষ্ঠানের। বন্ধুরা, গান কিন্তু শুধুমাত্র কয়েক মিনিটের বিনোদন নয়, একটা গান একটা সময়ের দলিল, একটা মানুষের

অনুভূতির প্রকাশ। মুকুল দত্ত তার প্রতিটি গানের মাধ্যমে সেই অনুভূতিকে অমর করে গেছেন। আজ যখন আমরা তার গান শুনি, শুধু শুধু একটি গান বা সুর বা কণ্ঠ শুনি না, আমরা শুনি গীতিকারের মনের কথা, তার অনুভূতি এবং জীবনের গল্প। তাই আগামীতে যে গানটাই আপনাদের হৃদয়ের খুব কাছের বলে মনে হবে গানটা বারবার শুনি, এর লাইনগুলো জীবনের প্রত্যেকটা স্তরের সঙ্গে খুব মিলেমিশে যাচ্ছে, তখন একটু গীতিকারের খোঁজটা নেবেন। কে লিখেছেন গানটা, কি অনুভূতি নিয়ে লিখেছেন, অবশ্যই সেটার একটু খোঁজ নেবেন, কারণ শিল্পী কিন্তু তার শিল্পের মর্যাদা তখনই পায় যখন শ্রোতারা তার আবেগটা, তার অনুভূতিটাকে এইভাবেই অনুধাবন করতে পারে। আজকের মতো তোমায় গান শোনাবো পর্ব থেকে এখানেই বিদায় নেব, অবশ্যই গানে গানে বিদায় নেব। শেষ গানখানি আপনাদের সবার জন্য রইল, আমার তো খুব পছন্দের গান, চলুন সবাই মিলে শুনি, আর আপনারা শুনতে থাকুন FM উচ্চান্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উৎসান্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির সেবা তীর্থে প্রগতির 52তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রগতি হল সক্রিয় শাসন এবং সময়োপচিত বাস্তবায়নের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সক্ষম একটি বহুমুখী প্ল্যাটফর্ম। ত্রিপুরা সরকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্যের 12টি নদীর

ব্যবহৃত জল ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সেজন্য মিশন মোডে গড়বে ত্রিপুরা ওয়াটার গ্রিড। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের নবনিযুক্ত মহাপরিদর্শক প্রিন্সি রানী গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিএসএফ 43 নং বাহিনীর বিলোনিয়া আমজাদনগর মুন্ডাপাড়া এবং আইসিনগর সীমান্ত চৌকি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেন। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI দেশজুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রয়াস জোরদার করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি নিরাপদ, আরও কার্যকর এবং ব্যবহার বান্ধব জাতীয় মহাসড়ক পরিকাঠামো তৈরির লক্ষ্যে NHAI এর ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ। জম্মু জেলায় TSR এর সপ্তম ব্যাটেলিয়নের সদর দফতরে গতকাল মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সদর দফতর জানিয়েছে, শিবিরে মোট 130 জন TSR জওয়ান রক্তদান করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী গৃহস্থালীর সরঞ্জামের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 2 জুলাই পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি এবং গ্রুপ সির সবকটা ম্যাচই সম্পন্ন হল। গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 গোলে হারিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে এবং কানাডা শেষ ম্যাচ হেরেও পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর চেয়ে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় সকাল 9:15 হয়ে 40 সেকেন্ড। আর এখন আমারও আপনার বড়ই পছন্দের পর্ব অর্থাৎ বলছি তোমায় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গেছি। সকাল 10:00 পর্যন্ত থাকছি এই পর্বখানি নিয়ে। অবশ্যই একটা নতুন ভাবনা, একটা নতুন অনুভবের কথা আপনাদের সবার জন্য তৈরি করে রেখেছি, আপনাদের সবার জন্য নিয়ে এসেছি, এবং সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানার চেষ্টা করব। আর সেই সঙ্গে জানিয়ে রাখছি অবশ্যই ফোন করতে হবে 03-8123-26253 এই নম্বরে। তৎসঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও খোলা রয়েছে। যদি মনে করছেন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, কিন্তু আপনার কথা আমার অবধি পৌঁছতে চাইছেন, তাহলে অবশ্যই 9402169

1965 এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আপনারা কিন্তু করতে পারেন। আর আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে হয়তো আমাদের সবার জীবনেই কিছু না কিছু ঘটনা রয়েছে, কিছু না কিছু গর্বের মুহূর্ত রয়েছে, কিছু না কিছু এমন গল্প রয়েছে যেগুলো আমরা গর্ব করে বলতে পারি। হ্যাঁ, আমি এইটা করেছি নিশ্চয়ই। আর এই বিষয় নিয়ে আজকে আপনাদের অনুভব, আপনাদের গল্পের কথা শুনবো। আর অবশ্যই মনে রাখতে হবে, গতকাল রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা এই মুহূর্তে বলছি তোমায় পর্বে অবশ্যই শ্রোতার ভূমি

0: আমি এইটা করেছি নিশ্চয়ই। আর এই বিষয় নিয়ে আজকে আপনাদের অনুভব, আপনাদের গল্পের কথা শুনব। আর অবশ্যই মনে রাখতে হবে, গতকাল রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা এই মুহূর্তে বলছে তোমায় পর্বে অবশ্যই শ্রোতার ভূমিকায় থাকবেন, এবং আজ রাতে যখন আবারও একটা নতুন বিষয় নিয়ে কথা হবে তখন আপনারা ফোন করবেন। বন্ধুরা, নতুন দিনের প্রথম আলো যখন ধীরে ধীরে জানালার ফাঁক গুলে ঘরে ঢোকে, তখন যেন সে আমাদের কানে কানে একটাই কথা বলে, আরেকবার আরেকবার চেষ্টা করো। কারণ জীবন মানেই তো বারবার শুরু করা, জীবন মানেই তো পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো আসলে সাফল্যের গল্প নয়, বরং হার না মানার গল্প? যে গল্পে আছে কান্না, ব্যর্থতা, অপমান, হতাশা, তবু আছে সামনে এগিয়ে যাওয়ার সাহস। একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে থাকে তখন তাকে দেখলে মনে হয় তার গল্প বুঝি শেষ, কিন্তু প্রকৃতি জানে সেটাই তার শুরু। অন্ধকার ভেদ করেই সে একদিন আলোয় উঠে আসে। মানুষের জীবনও ঠিক তেমনি, কখনো পরীক্ষায় ব্যর্থতা, কখনো চাকরি না পাওয়া, কখনো প্রিয়জনকে হারানো, কখনো সম্পর্কের মধ্যে ভাঙন, আবার কখনো অর্থনৈতিক সংকট, কিছু না কিছু তো জীবনে আসতেই থাকে। কিন্তু সব কিছুর পরেই যারা বলতে পারে আমি হাল ছাড়িনি, তারাই জীবনের আসল প্রকৃত যোদ্ধা। আজকের বলছি তোমায় পর্বে আমরা শুনব আপনাদের সেই হার না মানার গল্প। আজকে কথা বলছি হাল ছাড়িনি এই বিষয় নিয়ে, আপনার জীবনে হাল না ছাড়ার গল্প শুনব আপনাদের অনুভবে, আপনাদের কণ্ঠে অবশ্যই। আর দেখতে পাচ্ছি বন্ধু কিন্তু জুড়ে যেতে চাইছেন, দেখি। নমস্কার, হ্যালো।
1: হ্যালো,
2: হ্যাঁ, নাও বিইং রেকর্ডেড।
0: হ্যালো
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: বর্তমানে থেকে কমলকৃষ্ণ কর্মকার বলছি।
0: স্বাগত আপনাকে কমলকৃষ্ণ বাবু, বলুন।
1: সুপ্রভাত। বিষয়টা একটু হাল ছাড়িনি।
0: হ্যাঁ,
1: তো আসলে ব্যক্তিগত কথা যদি শুনতে চান, আমার ব্যক্তিগত বিষয়গুলি চলে আসে, আমি বলতে চাই না, তো এমন একটা বিষয় রেখেছেন বলতেই হবে।
0: না, শুনবো আজকে আপনাদের ব্যক্তিগত কথাই শুনবো।
1: হাল না ছাড়ার গল্প তো একটা পড়েছিলাম, একটা মাকড়সার গল্প, সকলেই জানা এটা। মাকড়সা জাল বুনতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল, কিন্তু এই ছোট্ট মাকড়সা শেষ পর্যন্ত সে অনেকবার ট্রাই করে সে জালটা বুনতে পেরেছে। তার থেকে আমরা শিখতে পারি যে পড়ে গেল বারবার উঠে ঘুরে দাঁড়াবার যদি মনোবল থাকে, সেই সাহস থাকে, দাঁড়াবা সেই শক্তি পাওয়া যায়। এখন আমরা যে কোনো বীজ এই বর্ষার জলে এখন যেটা দেখছি, সে হয়তো মাটি আঁকড়ে ছিল, বর্ষার স্রোতে ভেসে গিয়ে আবার ঠিক কোনো না কোনো জায়গায় সে কিন্তু আঁকড়ে ধরে ঠিক গাছ উঠে গেল। এই যে এই প্রকৃতি থেকেও আমরা শিখি যে হেরে যাওয়াটা এইটা কোনো ক্রেডিট নয়, হেরে যেতেই পারি, হেরে গিয়েই আমরা শিখতে পারি। তো এইভাবেই যে হাল না ছাড়ার যদি মনোবল থাকে তাহলে জয়ী হওয়া যায়। এবার আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, বলতে চাই না তাও বলছি। আমি আফটার রিটায়ারমেন্ট আমি এজ ভায়াসা, মানে স্বামী বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থা, এটা এ প্লাস ইউনিভার্সিটি, যোগ ইউনিভার্সিটি, আরো অন্যান্য আছে সঙ্গে।
0: আচ্ছা,
1: সেইখানে আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, হয়তো ভুলবশত হয়েছে কোর্সটা নির্বাচন। ইন্টারন্যাশনাল সেখানে স্টুডেন্ট ছিল 35, ইন্ডিয়ান ছিল 34, আর যাদের বয়স তাদের ছিল 20-30 ম্যাক্সিমাম, কয়েকজন হয়তো 38-39 ছিল, নেক্সট আমি ছিলাম 60 অ্যাবাব। তারপর তিন দিন ক্লাস করার পরে যা দেখেছি এখানে, শ্রীমদ ভগবদ গীতা এবং উপনিষদ, বেদ, সংস্কৃত এবং ইংরেজিতে ক্লাসগুলি হতো, তো এদের প্রোনাউন্সিয়েশন সাউথ ইন্ডিয়ান যেহেতু একটু আমার অসুবিধা হতো। তারপর 1000 মার্কের পরীক্ষা, এখানে 600 হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, 600 হচ্ছে আপনার রিটেন, আর 400 ছিল প্র্যাকটিক্যাল, প্রজেক্ট রিপোর্ট, প্রেজেন্টেশন, এইগুলি। ভোর 5টা থেকে শুরু, মাঝখানে ব্রেক থাকো দুটো, রাত্রি 7:30 ছাড়তো, আবার 8টার মধ্যে ওই মেজ বন্ধ, 9টায় ঘুমিয়ে পড়ে আবার ভোর বলোটা, এত টাফ রুটিন।
0: মানে এটা কি রিটায়ারমেন্টের পরে?
1: রিটায়ারমেন্টের পরে।
0: আচ্ছা আচ্ছা, বাহ, ইন্টারেস্টিং।
1: তখন আমি এবং ছিলাম হোস্টেলে, আমাকে যদিও সিঙ্গেল রুম দেওয়া হয়েছিল, ওয়ার্ডেন বলছিল আমার বয়স দেখুন স্যার আপনি কি ফ্যাকাল্টি, আমি না না আমি তো স্টুডেন্ট। তখন বলছে আপনি আলাদা রুমে থাকতে পারেন, কিন্তু এই যে প্রজেক্ট রিপোর্ট প্র্যাকটিক্যাল এইগুলো হবে না, গ্রুপে থাকলে ভালো হয়। আমি তাই হবে, ওই ছেলেদের সঙ্গে ছিলাম, এক

0: সঙ্গে হোস্টেলে, আমার এই পুরনো লাইফ ছাত্র জীবনের একটা নতুন আনন্দ পেয়েছি কিন্তু সেখানে। আমি তিন দিন ক্লাস করার পরে যিনি কোঅর্ডিনেটর ছিলেন বললাম গিয়ে যে উনি একজন লেডি ছিলেন, ম্যাডাম এই কোর্সটা বোধহয় আমার চুজটা ভুল হয়েছে, আমি কুইট করতে চাই, আমাকে শিফট করে দিন অন্য কোথায়, শিফট করে দিন। উনি বলছে ঠিক আছে আপনি আসুন, যদি না হয় আমি করে দেবো। সাত দিন চলে গেল কিছু বললাম না, উনি এসে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি মানে শিফট হবেন, শিফট করবেন? আমি বলছি না না আমি কোয়াইট ফাইন, আমি ফাইন এখন, আমি করব। তারপর ঠিক এদের সঙ্গে পড়াশোনা করে ক্লাস করে পরীক্ষা দিলাম, এখানে গ্রেড দেয় কিন্তু মানে টেন গ্রেড, ওই কলেজ এন্ড ইউনিভার্সিটি যেরকম টেন গ্রেডেশন, আমি স্কোর পেয়েছিলাম 9.5। তো আমার থেকে কয়েকজন একটু বেশি পেয়েছে, অনেকেই কম পেয়েছে। তো তখন এটা শিখেছি এবং অনেকেই বলছিল যে বয়সটা হচ্ছে একটা নাম্বার, এটা কোনো ব্যাপার নয়। তো এখন আমি যোগ শিক্ষার সঙ্গে যুক্ত, আমার কথাগুলি বলতে চাই না, তাও যেহেতু বলেছেন, এবং আমি যদি শীর্ষাসন করি আপনি দেখবেন একদম 90 ডিগ্রি এবং অনায়াসে করতে পারি, এবং আমি এই বয়সেও মেডিসিন ফ্রি, সাধারণভাবে আমার কোনো ওষুধ খেতে হয় না।
1: যেই বয়সটাই এসে আপনি সেটাকে নির্বাচন করেছেন সত্যি সেটার মধ্যে অনেকটা মানে আমাদের জন্য শিক্ষণীয় অনেকটা ব্যাপার লুকিয়ে রয়েছে সত্যি।
0: তাই বলবো প্রত্যেকেই যে হাল ছেড়ো না, এটা সত্যি একটা সুন্দর টপিক রেখেছেন, মনের জেদ থাকলে ইচ্ছে থাকলে সমস্ত কিছুই করা যায়। নমস্কার,
1: খুব ভালো থাকবেন কমলকৃষ্ণবাবু। এইভাবেই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা যেন বাঁচতে পারি, সেই বাঁচার শিক্ষা কিন্তু আমরা কমলকৃষ্ণবাবুর সেই জীবনের গল্প থেকে পেলাম। সত্যি খুব একটা ইন্সপায়ারিং গল্প আপনি শোনালেন আমাদের, গল্প না বলতে গেলে আপনার জীবনের বাস্তবতা শোনালেন আমাদের। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
1: স্বাগত আপনাকে অমিতাভ বাবু, বলুন।
2: ধন্যবাদ দিদি। দেখুন যে বিষয়টা আজকে দিয়েছেন, হ্যাঁ সত্যি একটা অসাধারণ বিষয় আসলে প্রত্যেকের জীবনে। হ্যাঁ আমার ক্ষেত্রেও যেমন হয়েছিল, তিনি প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন সেই জীবন মনে হয় বড় কঠিন, দুঃখ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জীবনকে যখন কঠিন মনে হয়, সেই বিষয়কেই মাথায় নিয়ে আজকে যখন আপনারা এই বিষয়টা রেখেছেন, তখন দু চার কথা বলবো দিদি।
1: আমি একটা সময়
2: যখন ধরুন বাবা মা গত হয়ে যাওয়ার পর যখন আমি গ্রামে আসি, মানে বাইরে থেকে যখন গ্রামে আসি, তখন আমার মানে রোজগার বলতে সেরকম কিছু ছিল না দিদি, সামান্য কিছু জমি জমা। তারপর গ্রামে আমি যখন টিউশন শুরু করলাম তখন আমার ছেলে মেয়ে খুবই ছোট, ছেলে তখন মাধ্যমিক দিয়েছে আর মেয়ে পড়তো ক্লাস 8-এ। তো ওদেরকে মানুষ করার একটা দায়িত্ব আমার ছিল, এবং শুধু মানুষ নয় মানুষের মতো মানুষ তৈরি করার দায়িত্ব, যাতে সে পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হয়ে সকলকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে থাকে। তো সেই দিদি আমার জীবন সংগ্রাম শুরু হয়েছিল। সকাল 6টা থেকে প্রায় 9:30 অবধি আমি টিউশন করেছি, আবার স্কুল ছুটির পর 4টে থেকে রাত্রি 10টা অবধি। এই যে হার না মানা, হার না মানার যে জেদ আমার মধ্যে চেপে বসেছিল, তাতে করে আজ যদি গ্রামাঞ্চলে সেরকমভাবে কিন্তু মানে টিউশনির কদর তখন ছিল না, মানে টিউশনির কদরটা আছে কিন্তু সেভাবে মানে রোজগারের ইয়েটা ছিল না। মানে ধরুন এই যত সামান্য রোজগারে আমি যখন ওদেরকে পড়িয়েছি এবং ওরা যখন আজকে আমার এই 60 বছর বয়সের কোঠায় দাঁড়িয়ে আজকে যখন ওরা প্রতিষ্ঠিত, তখন দিদি মনে হয় যে আমি হার মানিনি। আমি যে পরিশ্রমটা করেছি, যে হার ভাঙা খাটুনিটা থেকেছি, তাতে করে আমার জীবনে আজকে আমি যে সুখটা পাচ্ছি, যে পরম প্রশান্তিতে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি, তার মূলে কিন্তু আছে ওই পরিশ্রম। আর জীবনের সঙ্গে জীবনের ছন্দ কখনো কখনো মেলে, আবার কখনো জীবন ছন্দহীন হয়ে পড়ে দিদি, কিন্তু ছন্দহীন জীবনকে ছন্দে ফেরাতে যেটুকু দরকার সেটুকু করা অবশ্যই দরকার, এবং সেটা সব পক্ষে
1: আপনিও খুব ভালো থাকবেন অমিতাভ বাবু। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার হাল না ছাড়ার গল্প শুনে। বন্ধুরা, আসলে আমরা প্রায়ই শুনি সব সময় সব ঠিক করে দেয়, মানে সময় দিতে হবে, সময়টাই সবটা ঠিক করে দেয়, কিন্তু সময় একা কিছুই করে না। সময়ের সঙ্গে যদি মানুষের ইচ্ছে শক্তি না থাকে তাহলে পরিবর্তন কখনোই আসে না। আপনার জীবনে এমন কোনো সময় কি এসেছিল যখন সবাই বলেছিল আর হবে না, কিন্তু আপনি বিশ্বাস রেখেছিলেন নিজের উপর? আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছেন যাদের গল্প হয়তো খবরের কাগজে ছাপা হয় না, টেলিভিশনের পর্দায় আসে না, কিন্তু তাদের প্রতিদিনের সঙ্গে

0: গ্রাম কোনো অংশে প্রকাশিত হওয়ার থেকে কম নয়। একজন মা সন্তানের ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেন, একজন বাবা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখেন, একজন ছাত্র রাত জেগে পড়াশোনা করে আবার নতুন করে শুরু করে, একজন অসুস্থ মানুষ প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করে সুস্থ হওয়ার স্বপ্ন দেখেন। তাহলে এইগুলি তো ছোট্ট ছোট্ট বিষয়গুলি জীবনে আমাদের প্রতিষ্ঠিত হতে, এগিয়ে যেতে সাহায্য করে। তাই আজকের বলছি তোমায় পর্বে শুনছি আপনাদের হাল না ছাড়ার গল্প। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, হ্যালো,
1: শুভ সকাল। আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: যাক, হার না মানা যে অদিন্য ইচ্ছা, দুজনের গল্পই শুনলাম, ভালোই লাগলো। আসলে দেখুন, মনোবল কিন্তু তৈরি হয় কিন্তু ভেতর থেকে, কাজে না নামলে পরে আপনার অভিজ্ঞতা আপনার তৈরি হবে না। আর ফেলিওর ইজ দ্য সাকসেস অফ ফেলিওর।
0: একদম,
1: আপনাকে যদি বিফল না হতে হয় তাহলে আপনি সফলতার যে রাস্তাটা আপনি নির্বাচন করতে পারবেন না। মনোবল তখনই শক্ত হয় যখন আপনি অদম্য ইচ্ছাটাকে মনের ভিতরে শক্তভাবে লালায়িত করে এগিয়ে যাবেন। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে, আপনি ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চেয়েছেন, আমরা যে দুঃসাহসিক কাজে হাত দিয়েছিলাম জানি না, এটা হয়তো দ্বিতীয় কেউ আর হাত দেবে কিনা। ত্রিপুরা রাজ্যের মধ্যে বাণিজ্যিক ছবি কিন্তু আমরা করেছি, আপনি হয়তো জানেন কিনা জানি না, তখন আপনি অনেক ছোট ছিলেন। ত্রিপুরার যে মঙ্গলসার ছবিটা, এটি কিন্তু আমাদের তৈরি ছবি। এটা করতে গিয়ে দেখুন, আমরা হচ্ছে ছাপশালক,
0: মানে অনেক বাধা এসেছে। অবশ্যই
1: বাধা বলতে কি, একটা সিনেমা করা কি চাচ্ছিখানি কথা?
0: একদম একদম,
1: এটা তো আপনার মুদি দোকান নয়, চাইলাম পুঁজি দিয়ে মাল কিনে ঢুকিয়ে দিলাম। কারণ আমার যিনি এই ছবির পেছনে যিনি ছিলেন, আমার আপন কাকা আর আমি, এই যে আমাদের একজন শিক্ষক একজন স্টুডেন্টের কি অভিজ্ঞতা থাকতে পারে আপনি বলুন। একটা কমার্শিয়াল ছবি তৈরির ক্ষেত্রে আমরা নেমে গেলাম সৃষ্টির উল্লাসে, কাকার লেখা ছবি ভাতিজাকে নিয়ে ঢুকলো, কাকা ভাতিজা দুজন ঢুকে গেলাম ছবি তৈরি করার আনন্দে। টাকার অঙ্ক তো গেছে, সেটা এখানে উল্লেখ করে লাভ নেই, কিন্তু কতটা জাল লোকের সাথে দেখা হয়েছে। আপনার আপনি বুঝতে পারবেন না ম্যাডাম, যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন বুঝতে পারবেন
0: যে কত ধরনের,
1: আপনি ভেবেছিলেন যে সেই আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, সেই কিন্তু আপনাকে ভুল রাস্তা দেখাচ্ছে। অনেকটা প্রায় 10-12 বছর লড়াই করার পরে আমরা কিন্তু এই ছবিটাকে একদম কমপ্লিট করে এনেছি। কিভাবে করেছি
0: যেটা বলছিলাম যে হবে না বলার লোক তো অনেকে থাকে, কিন্তু নিজের উপর বিশ্বাসটা হয়তো রাখতে হয়, তাই না?
1: এই বলছি, সেই হার না মানা মনোভাব, লড়াই ইতিহাস জানে। এবং সেই ছবি পরবর্তী সময়ে রিলিজ হয়েছে আমাদের প্রধানত রূপসী হলে, এরপরে সারা ত্রিপুরাতে আমি চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে বিকল্প ভাবে 100টার উপরে প্লেসে আমরা সেটা প্রদর্শন
0: করেছি। সেটাই তো সাফল্যের কথা। অবশ্যই ভালো লাগলো আপনার কথা শুনে বিশ্বজিৎ বাবু, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর আপনার শিল্পকে সৃষ্টিকে এইভাবেই আপনি আপনার সঙ্গে জড়িয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমাদের বিশ্বাস, আমাদের শুভকামনা। শ্রোতা বন্ধুরা, বলছি আজকে হাল না ছাড়ার গল্প। আসলে হাল ছাড়িনি বিষয়টা যখন

নির্বাচন করছিলাম বা ভাবছিলাম আপনাদের অনুভবের কথা, আপনাদের অভিজ্ঞতার কথা শুনবো, তখন মনে মনে একটাই কথা খুব বারবার নাড়া দিয়ে যাচ্ছিল আমাকে, যে বর্তমান প্রজন্মকে নিয়ে একটা কথা প্রায়ই শোনা যায়, তারা নাকি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। কথাটা সম্পূর্ণ সত্য না হলেও তার মধ্যে বাস্তবতার একটা বড় অংশ অবশ্যই রয়েছে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সব কিছুই দ্রুত পাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে গেছে। একটা তথ্য জানতে কয়েক সেকেন্ড, একটা জিনিস কিনতে কয়েক মিনিট, আর কারোর সঙ্গে যোগাযোগ করতে কয়েক মুহূর্তের বেশি সময় লাগে না। প্রযুক্তি আমাদের জীবনকে এতটাই সহজ করেছে, কিন্তু সেই সঙ্গে আমাদের অপেক্ষা করার ক্ষমতাও অনেকাংশে কমিয়ে দিয়েছে। ফলে যখন কোনো লক্ষ্য অর্জন করতে দীর্ঘ সময় লাগে, যখন পরিশ্রমের পরও প্রত্যাশিত ফল আসে না, তখন অনেকেই সহজেই হতাশ হয়ে পড়ে এবং মনে করে আমার দ্বারা হবে না। সেখান থেকেই শুরু হয় হাল ছেড়ে দেওয়ার প্রবণতা। বন্ধুরা, আপনারা রয়েছেন বলছে তোমায় পর্বে আজকে শুনছি, হাল ছাড়িনি, এই বিষয় নিয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অনুভবের কথা অবশ্যই ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে। আর যদি মনে করছেন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, কিন্তু আপনার কথা আমাদের কাছ পর্যন্ত পৌঁছতে চাইছেন, অবশ্যই আপনার নাম সহ আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কথা লিখে পাঠাতে পারেন 9402169965 এই নম্বরে।

0: বন্ধুরা, হাল ছেড়ে দেওয়া খুব সহজ, কঠিন হলো দাঁতে দাঁত চেপে টিকে থাকা। যখন সবাই চলে যায় তখন নিজের পাশেই নিজেকে দাঁড় করানোই সবচেয়ে বড় সাহস। আমরা প্রায়ই সাফল্যের শেষ দৃশ্যটা দেখি, কিন্তু তার পেছনের রাত জাগা পরিশ্রম, ব্যর্থতার কষ্ট, অপমানের মুহূর্তগুলো দেখতে পাই না। যে মানুষটি আজ সফল, হয়তো কোনো একদিন তিনিও একা বসে ভেবেছিলেন আমার তারা হবে না, কিন্তু পার্থক্য তৈরি হয়েছে ঠিক সেই জায়গায় যেখানে তিনি থেমে যাননি। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। না না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আবারও চেষ্টা করবেন 03-81-23-26-253 এই নম্বরে। বলছিলাম, পার্থক্য ওইখানেই যেখানে চারিদিক থেকে বললেও যে তোমার দ্বারা হবে না, বা নিজের মনের থেকেও একবার হলেও ওই বিশ্বাসটা চলে আসলো যে হয়তো আমার দ্বারা হবে না, তারপরও যে আমি থেমে থাকিনি, তারপরও যে আমি হাল ছাড়িনি, সেটাই তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সেটাই তো জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকের এই পৃথিবীতে মানসিক চাপ, উদ্বেগ, প্রতিযোগিতা সব কিছুই যেন ক্রমশই বেড়ে চলেছে। অনেকেই মনে করেন ব্যর্থতা মানেই সব শেষ, অথচ ব্যর্থতা আসলে শেষ নয়, নতুনভাবে শেখার সুযোগ। জীবনের প্রতিটি আঘাত আমাদের কিছু না কিছু শিখিয়ে দেয়, কখনো ধৈর্য, কখনো সহনশীলতা, কখনো নিজের শক্তিকে চিনতে শেখায়। আজ আপনাদের জীবনের কোনো কঠিন সময় চলতে থাকতে পারে, তাহলে অবশ্যই মনে রাখবেন এই সময়টাও একদিন গল্প হবে, এই সময়টা নিয়েও আপনি একদিন গর্ব করবেন, এই সময়টা নিয়েও আপনি কাউকে উপদেশ দিতে পারবেন যে হ্যাঁ, আমিও একটা কঠিন সময়ের মধ্যে দিয়েছিলাম, আমি কিন্তু হাল ছাড়িনি, তাই জীবনে এগিয়ে যেতে পেরেছি। শ্রোতা বন্ধুরা, হ্যাঁ বন্ধু রয়েছেন একজন, কথা বলে নিই আগে। নমস্কার।
1: নমস্কার, তপন দাস বলছি আগরতলা থেকে।
0: স্বাগত আপনাকে তপন বাবু, বলুন।
1: ম্যাডাম, আজকের বিষয়টা দিয়ে আমার যে দুর্দিন ছিল এবং আমাদের পরিবারের যে দুরবস্থা ছিল।
0: আচ্ছা তপন বাবু, আপনাকে একটু আমার থামাতে হচ্ছে। আপনি কি গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন? হ্যাঁ, তাহলে নিয়ম কিন্তু বলছে আজকের বলছি তোমায় পর্বে আর কথা বলা যাচ্ছে না, আমরা আজকে রাতে আবার আপনার কথা শুনবো অবশ্যই। অনেক ধন্যবাদ তপন বাবু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উচ্চায়ন্ত, আর অবশ্যই কিন্তু মনে করে আজ রাতের অনুষ্ঠানে ফোন করে কথা বলবেন। হ্যাঁ বন্ধুরা, বলছি আজকে কথা বলছিলাম হাল না ছাড়ার গল্পে, আমরা আবারও ফিরে আসি। বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, জীবনের সবচেয়ে বড় জয় অন্য কাউকে হারানো নয়, নিজের হতাশাকে হারানো। যে মানুষটা শত বাধার মাঝেও নিজের

0: স্বপ্নকে বাঁচিয়ে রাখে সে কখনোই প্রকৃত অর্থে হারে না। কখনো কখনো ফলাফল হয়তো আমাদের প্রত্যাশা মতো হয় না, কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের সবটা চেষ্টাই বৃথা হয়ে গেল। নমস্কার। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার, আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: স্বাগত আপনাকে লীলা দেবী, বলুন।
1: ও, এখন কি হাল ছেড়ে না দেওয়া, এই তো
0: একদম
1: আজকে প্রসঙ্গ,
0: একদম মানে আমি কোনোদিন হাল ছাড়িনি।
1: সেটাই, যাই হোক, ব্যাপারটা এরকমই, একটু আত্মপ্রশংসা হয়ে যাবে।
0: হ্যাঁ শুনবো, আজকে আজকে নিজের ব্যক্তিগত কথাই শুনবো।
1: তো আমার এখন তো বয়স হচ্ছে 78 বছর বয়স।
0: আচ্ছা,
1: তো বুঝতে পারো আমাদের সেই সময়ে মধ্যবিত্ত পরিবারে, নিম্নবিত্ত পরিবার বাদ দিলাম, আমরা মধ্যবিত্ত পরিবারে ছিলাম, পড়াশোনা করাটা মেয়েদের খুব একটা এসেনশিয়াল ব্যাপার, করতেই হবে ভীষণ ভাবে। হ্যাঁ, সেটা খুব একটা ছিল না, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, এরকম আর কি। 8-9 পর্যন্ত পড়লে ভালো বিয়েই হয়ে যেত। সেই অবস্থায় এই যে অবস্থা, আমি যখন ক্লাস 8 উঠি তখন আমার ইমিডিয়েট বড় দিদির বিয়ে হয়ে যায়। বিয়ে আর কি, আমার মায়ের যে সাহায্য, আমার পরিবারটা খুব বড় ছিল, 9 জন ভাই বোন, সেটা আমার দিদির বিয়ে হয়ে যাওয়াতে মায়ের যে সাহায্য, আমার কাজকর্মে সাহায্য করতেন, দিদির বিয়ে হয়ে গেল। তো অর্থাৎ কি, আমার তখন এইটা পরিমাণে, বুঝতে পারছো, 12 বছর বয়স হবে। হ্যাঁ, কিন্তু এই বয়সেও আমি এমন একটা অবস্থা হলো, বাড়িতে বড় ইয়ে হাতে কাজ লোকও টিকতো না খুব একটা। তো বাবা আমাকে বললেন, ও বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন, ও তোমার তো আর পড়াশোনা হচ্ছে না, আর তো চালানো সম্ভব হবে না, আমার মা একা কি করে এত বড় সংসারে কাজ করবে। কিন্তু আমি কিন্তু আমার ইচ্ছা শক্তিতে অনর, আমি মনে মনে বলছি আমি পড়াশোনা চালিয়েই যাব। এবং সেভাবে বাবা মাসের পর মাস মায়না দিয়ে দিতেন, আমার এক বান্ধবী সেরিয়ে যেত, কষ্ট মনে আছে। আমি মাকে সাহায্য করতাম, যদি কখনো কাজে লোক থাকতো তখন যেতাম, বছরে হয়তো ধরো 3 মাসও যেতে পারতাম কিনা সন্দেহ। এই অবস্থার মধ্যে আমি কিন্তু পড়াশোনা চালিয়ে গেছি, চালিয়ে গিয়ে আমি সেখানে পড়াশোনা আমার সেইভাবে মানে সেই রান্না করতে করতে অনেক সময় ই করতে হয়েছে, তখন তো কাঠের উনানে রান্না ছিল, কারণ মার কাজে তো সাহায্য করতে হবে। তারপরে সে ভিড়ি বাসন মাজা হেন আমি সব করেছি এই বয়সেই, কিন্তু ইচ্ছা শক্তি তোরে আমি আমার পড়াশোনা, আমি বিয়ের পরে পর্যন্ত, আমি এখন মাঝখানে ঘটনা বলছি না, আমি বিয়ের পরেও কিন্তু আমি তো আমার গ্রাজুয়েশন আমার বিয়ের পরে, এবং আমার ইভেন আমার মেয়ে হওয়ার পরে। তারপরে এই যে আমার যে পড়াশোনাটা চালিয়ে গেলাম, সেই যে সেটাতে কাজে লাগিয়েছি আমার পরবর্তী জীবনে। হ্যাঁ, সেটা আমার যে সন্তান আছে এবং আমার পরিবার, হ্যাঁ আত্মীয় পরিজন, তাদের আমি পড়াশোনা করেছি, কারণ আমি পড়াশোনা করতে ভীষণ ভালোবাসি এবং এখনো পর্যন্ত। এই যে সেই যে ইচ্ছা শক্তি থাকলে, আমার আসলে দিনেও আমি বলবো মেয়েদের, ইচ্ছা শক্তি থাকলে যে কোনো মানে পরিস্থিতি আটকাতে পারে না। আমি এখন একদম, হয়তো আমার পাকিস্তানি কোনো পরিচিতি নেই, সেটা আমি নিইনি, যে কারণে হোক আমার আর্থিক অসুবিধা ছিল না স্বামীর সংসারে, কিন্তু আমি আমার যে আত্মীয় পরিজনদের পড়িয়েছি এরা সবাই প্রায় সুপ্রতিষ্ঠিত। এইখানে আমার সবথেকে বড় আত্মতৃপ্তি, যে আমি যদি তখন ক্লাস 8 পড়া ছেড়ে দিতাম তখন আমার বিয়ে হয়ে যেত, কিন্তু এই যে দীর্ঘ একটা জীবন যেখানে আমি অনেক স্ট্রাগল করেই কিন্তু আমি আমার মানে এবং যে উপযুক্ত স্বামী পেয়েছি, পড়াশোনাটা চালিয়ে গেছি বলেই কিন্তু, তা নাহলে কিন্তু আমার অন্যরকম ব্যবস্থা হয়ে যেত সেখানে। তা এই জন্যই বলবো সবাইকেই, আমি যে এখন আত্মতৃপ্তি এবং দুজন আমাকে মানে আমার স্বামীর পরিচিতিতে হোক বা আমার সন্তানদের পরিচিতিতে হোক, সবাই যে আমাকে একটু সমীহ করে বা করে, সেখানে আমার জীবনে সবচেয়ে মনে হয়
0: বড় পাওনা
1: তোমার মানে আজকের বিষয়ে। আমি এটাই মনে হচ্ছিল যে হয়তো তোমার আত্মপ্রশংসা হয়ে যাবে, তবে আমি বুঝতে পারছি যে আমি কি অবস্থায় এই পর্যন্ত এসেছি,
0: আর এই বিষয়গুলি আমাদের জন্য অনুপ্রেরণার।
1: আপনাদের এই বললাম, এই আত্মতৃপ্তির কিছুর সাথেই তুলনা হয় না।
0: একদম একদম, খুব ভালো থাকবেন লীলা দেবী, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, অসংখ্য ধন্যবাদ, শুনতে থাকুন FM জয়ন্ত। একদম, আসলে এই ছোট্ট ছোট্ট কথাগুলো, ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, গল্পগুলো, আপনাদের জীবনের বাস্তবতাগুলো এতটা সাহস দেয় না, একটা দুঃসাহসিক স্বপ্ন দেখার, সেটা সত্যি ভাষায় প্রকাশ করাটা খানিকটা মুশকিল, তাই অনেক

ধন্যবাদ আপনাদের এই অভিজ্ঞতাগুলি শোনার জন্যই। আজকের সত্যিকারের এই বিষয়টা নির্বাচন করা, শ্রোতা বন্ধুরা আরও খানিকটা সময় কিন্তু আপনাদের সঙ্গে বলছি, তোমায় পর্বে রয়েছি। আজকে আমরা কথা বলছি হাল ছাড়িনি, এই বিষয় নিয়ে অবশ্যই ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে। আর যদি মনে করছেন ফোন করতে পারছেন না, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও খোলা রয়েছে 9402169965। বন্ধুরা, বলছিলাম পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আগে একটা পরিবার মানে ছিল একসঙ্গে থাকা, একে অপরকে সময় দেওয়া, ভুল বোঝাবুঝি হলে বসে কথা বলা এবং সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করা। আজকের দিনে সম্পর্কের সংজ্ঞা অনেকটাই বদলে গেছে। মানুষ এখন নিজের ব্যক্তিগত পরিসর এবং স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়, যা অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু অনেক সময় দেখা যায় সামান্য মতের অমিল, সামান্য অভিমান বা ছোটোখাটো সমস্যাতেই সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ ধৈর্য ধরে সমস্যার সমাধান খোঁজার মানসিকতা অনেকের মধ্যেই কমে যাচ্ছে। সম্পর্ককে সময় দেওয়া, অন্যের অবস্থান বোঝার চেষ্টা করা এবং সমস্যার মধ্যেও সম্পর্ককে বাঁচিয়ে রাখার মানসিক শক্তি, তা যেন ধীরে ধীরে কোথাও একটা হারিয়ে যাচ্ছে। শুধু সম্পর্কই নয়, পড়াশোনার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। অনেক ছাত্রছাত্রী একটা পরীক্ষায় খারাপ ফল করলেই মনে করে তাদের ভবিষ্যৎ অন্ধকার, কেউ একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 2-3 বার ব্যর্থ হলেই আর চেষ্টা করতে চায় না। অথচ আমাদের আগের প্রজন্মের দিকে তাকালে দেখা যায় তাদের কাছে শিক্ষার সুযোগটাই ছিল সীমিত, যেটা বলছিলেন লীলা দেবী। অনেকেই কেরোসিনের আলোয় পড়াশোনা করেছেন, আবার মাইলের পর মাইল হেঁটে স্কুলে গেছেন, আবার সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। তবুও তারা থেমে থাকেননি, কারণ তাদের কাছে ব্যর্থতা মানে ছিল না শেষ, বরং নতুন করে চেষ্টা করার একটা কারণ ছিল। তাই হাল না ছেড়ে জীবনে এগিয়ে যাওয়ার যে কী মাধুর্য, কতটা আত্মতৃপ্তি রয়েছে, সেটা সত্যি অনুভব না করলে ঠিক বোঝানোটা মুশকিল, ভাষায় প্রকাশ করানোটা মুশকিল। চলুন এই মুহূর্তে একটা গান শোনাই আপনাদের। আপনারা ফোন করবেন অবশ্যই, আমি অপেক্ষমান রয়েছি আপনাদের অভিজ্ঞতার কথা শোনার জন্য।

0: नमस्कार, हॅलो हॅलो
1: হ্যালো, নমস্কার। আমি রবীন্দ্র ভট্টাচার্য, কলেজ স্টিল আগরতলা থেকে।
0: স্বাগত আপনাকে রবীন্দ্রবাবু, বলুন।
1: আচ্ছা, তুমি তো অপরাজিতা না?
0: হ্যাঁ, অপরাজিতা বলছি।
1: হ্যাঁ, সকালে যে গানগুলি দিলে আজকে অনুষ্ঠানে, দারুণ, এক কথায় অপূর্ব।
0: অনেক ধন্যবাদ।
1: আর আজকে যে বিষয়টা সম্পর্কে ব্যক্তিগতভাবে আলোচনার বিষয় তো, এটা ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন অনেকে, শুনছিলাম বসে বসে। আমার ব্যক্তিগত জীবনের কোনো বিশেষ জাদু ছিল না, একবার শুধু বিগম পরীক্ষা ফেল করেছিলাম।
0: আচ্ছা,
1: ওই বছর আমি মাথা নাড়া করলাম, তারপরে বছর মাথা নাড়া করলে পরীক্ষা দিলাম, পাস করলাম।
0: সেটা কি একটা জেদ ছিল?
1: জেদ ছিল, ফেল করলাম কেন? একটু বাদদানি করতাম তখন সময়ে।
0: আচ্ছা,
1: এই কারণে এটা হলো। আলটিমেটলি জেদ ধরে পড়াশোনা কোনোদিন করছি না, বা করতে হয়েছেও না। আমার বাড়ি ঘরের অবস্থা এমন ভালো ছিল না, প্যানে হাত মন্দ ছিল না।
0: আচ্ছা,
1: ইচ্ছাটাই কম ছিল, বুঝলে? ইচ্ছাটাই কম ছিল, ভুগছি এখন। এখন 64 বছর চলে, ভুগছি, বুঝছো না? সরকারি ডিপার্টমেন্টে কাজ করছি, অত সরকারি এমপ্লয়ি হতে পারছি না।
0: মানে যেই হোক, মানে জীবনটাতে আসলে আমাদের সবারই কিছু না কিছু আক্ষেপ তো থাকেই আখিরে গিয়ে। এটা এটা তো আর বিশ্লেষণ করে আমাদের খুব একটা বেশি লাভ নেই, কিন্তু হ্যাঁ, সামনে এগিয়ে যেতে হবে অবশ্যই।
1: ঠিক আছে, ভালো থেকো।
0: একদম একদম, আপনিও সঙ্গে থাকবেন রবীন্দ্রবাবু। ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে সহজে হাল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা বর্তমান প্রজন্মের মধ্যে, বিশেষ করে আমরা দেখি বিভিন্নভাবে পত্রপত্রিকায় কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন দুর্ভাগ্যজনক কিছু ঘটনা দেখি, যে ঘটনা প্রমাণ করে যে সত্যি সত্যি আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে যাই, আমরা খুব সহজেই হার মেনে ফেলি। প্রথমত, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা প্রভাব এর পেছনে একটা প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা প্রতিদিন অন্যের সাফল্যের একটা ছবি দেখি, কিন্তু তার পেছনের সংগ্রামটা দেখি না। কেউ চাকরি পেল, কেউ বিদেশে গেল, কেউ ব্যবসায় সফল হল, এই সব ছবি আমাদের সামনে আসে। কিন্তু সেই মানুষটি কত বছর ধরে পরিশ্রম করেছে, কতবার ব্যর্থ হয়েছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে, সেই সব আমরা দেখতে পাই না, বা খুব একটা বেশি জানার চেষ্টাও করি না। ফলে নিজের জীবনকে অন্যের সাফল্যের সঙ্গে তুলনা করতে করতে অনেকেই আমরা হতাশ হয়ে পড়ি। বর্তমান সময়ে প্রতিযোগিতাটা অনেকটা বেড়েছে। এই প্রতিযোগিতা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে ঠিকই, কিন্তু অনেক সময় মানসিক চাপটাকেও বাড়িয়ে দেয়। যখন কেউ দেখে যে তার চারপাশে সবাই দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন সে নিজের গতিকে অপ্রতুল মনে করে শুরু করে, আর সেই হতাশা থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাসের সংকট। ব্যর্থতাকে গ্রহণ করার শিক্ষা আমরা অনেক সময় পাই না। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো ফল করতে হবে, প্রথম হতে হবে, সেরা হতে হবে।

0: ব্যর্থতা হলে কীভাবে নিজেকে সামলাতে হবে, কীভাবে আবার উঠে দাঁড়াতে হবে সে শিক্ষাটা খুবই কম দেওয়া হয়। ফলে প্রথম ধাক্কাতেই অনেকেই ভেঙে পড়ে। এখানে আমাদের বড়দের জীবন থেকে শেখার অনেক কিছু রয়েছে। আমাদের বাবা মা, দাদা দিদিমা বা আগের প্রজন্মের মানুষের জীবন দেখলে আমরা বুঝতে পারি তাদের জীবনে সংগ্রামের পরিমাণ অনেকটা বেশি ছিল, কিন্তু তারা সমস্যাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে শিখেছিলেন। তারা জানতেন জীবনে সবসময় অনুকূল পরিস্থিতি থাকবে না, কখনো অর্থের অভাব হবে, কখনো সুযোগের অভাব হবে, আবার কখনো মানুষ পাশে থাকবে না, তবু চলতে তো হবে। আমাদের বড়দের জানতে হবে যে ধৈর্য কত বড় একটা অস্ত্র আমাদের জীবনে, আর সেই অস্ত্রটা যদি আমরা আমাদের ছোটদের হাতে তুলে দিতে পারি তাহলেই তারা জীবনে সফলতার মুখ দেখবে, আত্মতৃপ্তি পাবে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। শুভ সকাল। হ্যাঁ শুক্লাদি বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, তোমার আজকের প্রসঙ্গ নিয়ে মানে হাল না ছাড়া শুনছিলাম সবার আলোচনা। দেখো আমাদের গ্রুপ, একটা গ্রুপ আছে মানে পরিবার নামে, তো সেখানে যতজন আছি আমরা মানে মোটামুটি 50-এর উপরে এজ যাবে, প্রত্যেকের একটা না একটা সেই মানে হাল না ছাড়ার একটা গল্প আছে জীবনে প্রত্যেকে। তো এগুলো আমরা একজন আরেকজনের কাছ থেকে অনুপ্রাণিত হই। তারপর যদি বলি আমাদের ছোটবেলাটা, আমাদের ছোটবেলা প্রত্যেক মানে আমাদের মতো বয়স যাদের, তার চেয়েও বেশি যাদের বয়স, প্রত্যেকের ছোটবেলায় না আমরা আমাদের মা বাবা বা মাসি পিসি সবার জীবনের এমন হাল না ছাড়ার গল্প দেখে দেখে বড় হয়েছি বা শুনে বড় হয়েছি। এটা আমাদেরকে অনেকটা শক্ত করেছে মনের দিক থেকে, যে আমার মা যদি পারে, আমার মাসি যদি পারে, আমার পিসি যদি পারে বা বাবা কাকারা যদি পারেন, তাহলে আমরা কেন পারবো না, আমরা কেন হাল ছেড়ে দেব, জীবনের পথে আমাদের লড়াই করে এগিয়ে যেতে হবে। এই যে বিষয়টা এখন ছেলেমেয়েরা, তুমি বলছিলে এটা যে কেন পারছে না, বিভিন্ন মানে ঘটনা আমাদের সামনে আসে অনেক সময় খুব দুর্ভাগ্যজনক ঘটনা, সেগুলো না পারার জন্য অনেকটা আমরাই দায়ী। কেন জানো, আমরা আমাদের ছেলে মেয়েদের শিখাই না ছোটবেলা থেকে যে তুমি মানে আছাড় খাবে আবার উঠে দাঁড়াবে, তুমি তোমাকে সামনে এগিয়ে যেতেই হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো যে ছোট থেকে ছেলে মেয়েদেরকে শেখানো যে অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করেই জীবনে এগিয়ে যেতে হয়, হ্যাঁ একেবারে যে তোমার রাস্তাটা খুব মসৃণ হবে এরকম না, কিন্তু তো সেখানে আমাদের একটু ত্রুটি আছে। আর আরেকটা বিষয় হলো যে এখন একটা প্রবণতা চলে এসেছে কি জানো, যে সবকিছু না সহজে পেয়ে যাও।
0: একদম একদম,
1: আমরা সহজে যদি সবকিছু পেয়ে যাই তাহলে আমরা যে লড়াইটা করবো কেন বলো তো। হ্যাঁ, হাল না ছাড়ার যে একটা লড়াই করা, যখন আমি কিছু পাচ্ছি না তখন তো আমার মধ্যে লড়াই করার প্রবণতা তৈরি হবে, একটা জেদ আসবে যে না আমার এটা পেতেই হবে, তার জন্য আমার হাল ছেড়ে চলবে না, হাল ছাড়লে চলবে।
0: একদম,
1: দেখো আমি ছোট্ট একটা গল্প বলি আমার নিজের জীবনে। হ্যাঁ, অনেক লড়াই তো বিভিন্ন কারণে করছি, ছোট থেকে দেখেছিও মা বাবাকে অনেক লড়াই করে এগিয়ে যেতে, এখনো জীবিত আছেন ওনারা আমাদের মাঝে আছেন। তো আমার নিজের জীবনের কথা বলি, দেখো ছোট্ট একটা ঘটনা, আমার তো ঘরেই থাকি, একটা বিশেষ কারণে আমি ঘরেই থাকি মানে অধিকাংশ সময়। তো আমি কি করলাম যে ঘরেই যখন বসে থাকি তাহলে কিছু তো একটা করি, হ্যাঁ কিছু তো একটা করতে হবে, মানে নিজেকে একটু তো সময় দিতে হবে। তো সেই কিছু একটা করতে গিয়ে আমি কি করলাম, মানে একটু লেখালেখি করতে শুরু করলাম, যা মানে আমার নিজের মতো করে একেবারে সাধারণ ভাবে। তো অনেকগুলো জমিয়ে ইচ্ছে হলো যে একটা বই রূপে প্রকাশ করি। এবার অনেকের কাছে গেলাম জানো, যারা প্রকাশনা সংস্থার সাথে জড়িত, মানে আমার পরিচিত এক দুজন আছে, সবার কাছে গেলাম, ওনারা এতটা ডিমান্ড করলেন আমার কাছে, আমার পক্ষে এটা সম্ভব মানে আর
0: এগোতে পারলেন না।
1: হ্যাঁ হ্যাঁ, তারপর আমি না হাল ছাড়লাম না, আমি না আমি চেষ্টা চালিয়ে গেলাম, মানে যাচ্ছিলাম যে না আমার এই কাজটা করতে হবে। তারপর হঠাৎ করে মনে হলো যে আমাদের এক স্যারের ছেলে আছে, ওর একটা কমার্শিয়াল আছে, তো ওর সাথে গিয়ে দেখা করলাম, বললো দিদি আমি তো এগুলো করি না, মানে বই তুই ছাপাই না, আমি অন্য কাজ করি। আমি বললাম যে আমি তোমাকে হেল্প করব।
0: আচ্ছা,
1: কি কি করতে লাগবে বলো, হ্যাঁ তুমি প্রথম শুরু করো তারপর আরো পাবে, এরকম করে ওকে অনেকটা মানে আমি উৎসাহ টুৎসাহ জুগিয়ে তারপর ও আমাকে কাজটা করে দিল।
0: বাহ, মানে এই

0: এই যে
1: এইটাই
0: এই যে বিষয়টা, মানে
1: হুম হুম
0: আমার কাছে আর কি, এই ছোট্ট বিষয়টা আমার কাছে কিন্তু অনেকটা হাল না ছাড়ার মতোই।
1: একদম
0: সেই
1: একদম
0: কাজটার পর আমি আর অনেকটা অনুপ্রাণিত হয়েছি, অনেককে আমার নিজের মানে লেখাটা বইটা উপহার দিয়েছি, সবাই
1: আরে
0: অনেকটা
1: আপনি
0: আমাকে উৎসাহ
1: পরবর্তীতে
0: জুগিয়েছেন।
1: এই বিষয়টা নিয়েই এগিয়ে যেতে পারবেন এবং আরো অনেকগুলো মানুষকে অনুপ্রাণিত করতে পারবেন। আর
0: একদম
1: ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলে শুক্লা দেবী, ভালো থাকবেন আপনি, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন।
0: ভালো থাকবেন।
1: একদম একদম। শ্রোতা বন্ধুরা, আপনাদের অভিজ্ঞতার কথাগুলো, আপনাদের বাস্তব জীবনে আপনারা যেই সংগ্রাম করে এগিয়ে গেছেন সেইগুলি শুনতে থাকলে আসলে মনে হয় বসে শুনি, সারা দিন বসে শুনি, কিন্তু না, সময়ের কাঠ করায় তো দাঁড়ানো, তাই সময়কে মান্যতা দিয়েই এগিয়ে যেতে হবে, চলতে হবে। একজন বন্ধু রয়েছেন, দেখি কি বলতে চাইছেন বন্ধু। নমস্কার।
2: নমস্কার, আমি নারায়ণ দত্ত বলছি।
1: স্বাগত নারায়ণ বাবু, একেবারে শেষ মুহূর্তে ফোন করেছেন, আর ও হারাধন বাবু
2: হারাধন
1: বলছেন, আর শেষ মুহূর্তে ফোন করেছেন, আর 1 মিনিট আছে হাতে, বলুন, তাড়াতাড়ি বলুন।
2: বলবো যে আমরা তো আসলে যেখানে ব্যর্থ হই সেখানে আবার উঠে দাঁড়াতে হয়। এই আমরা ছোটবেলায় শিখেছি যে আসার না খেয়ে হাঁটতে শিখা যায় না, তারপর জল না খেয়ে সাঁতার শিখা যায় না, আর ধৈর্য ব্যতীত সাকসেস হওয়া যায় না।
1: একদম
2: এইগুলো শিখেছি এবং এগুলো নিয়েই আমরা ছোটদের এটাই শিখাই, এইভাবে আমরা বলতে হবে আর কি,
1: একদম
2: যেখানে ব্যর্থ সেখানে উঠে ভর দিয়ে দাঁড়াতে হবে।
1: একদম
2: দিদি ভাই নমস্কার,
1: আপনি খুব ভালো থাকবেন হারাধন বাবু, সঙ্গে থাকবেন, ভাল লাগলো, শেষ ফোনখানি আমরা হারাধন বাবুর পেলাম, ভাল লাগলো। আসলে বন্ধুরা, যদি জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে কখনো মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, তাহলে শুধু মনে রাখবেন শেষ মানে শেষ নয়, অনেক সময় শেষের পরেই শুরু হয় নতুন একটা দিগন্তের। আর যে মানুষ সেই শুরুটাকে গ্রহণ করার সাহস রাখে, তার জীবনই একদিন হয়ে ওঠে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অনুপ্রেরণাময়, সবচেয়ে আলোকিত গল্প। তাই চলুন আমরা শুধু সাফল্যের গল্প নয়, হাল না ছাড়ার গল্পও বাঁচিয়ে রাখি, কারণ পৃথিবী শেষ পর্যন্ত তাদেরকেই মনে রাখে যারা স্বরের মুখে দাঁড়িয়েও বলতে পারে আমি এখনও হার মানিনি। আর আজকে হার না মানার গল্প শুনছিলাম আপনাদের সবার কাছ থেকে, খুব ভালো লাগছিল, সবার ব্যক্তিগত জীবনের কথা শুনে খুব অনুপ্রাণিত অনুভব করলাম। আর আশা রাখছি আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা যুব বন্ধুরা রয়েছেন, যারা এই অনুষ্ঠানে এই মুহূর্তে শুনছেন, তারাও অনেকটা অনুপ্রাণিত হয়েছে। আর এই শুভবার্তা শুভ চিন্তা নিয়েই ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আমি আপনাদের বন্ধু অপরাজিতা বিদায় নিচ্ছি, আপনারা শুনতে থাকুন FM উচ্চান্ত, আর খানিক্ষণ পরে আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই জুড়ে যাচ্ছি।

0: presents Pragati Ka Tyohar. It's the moment India upgrades from two wheels to four. Because your first car isn't just an upgrade, it's pride, comfort and safety for your family. Now get select Maruti Suzuki cars at special starting prices, starting rupees 3.07 lakhs with easy EMIs and low down payments. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
1: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Pay Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
0: Get attractive offers up to Rs 40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: Shrota Bundhura. আপনারা টিউন করে আছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরচি অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:02:40। আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অরণ্যা। কিন্তু দেখতে পাচ্ছি বলছে তোমায় পর্বের যারা ফোন করছিলেন, এখনও কিছু শ্রোতা বন্ধু কিন্তু ফোন করেই যাচ্ছেন, কিন্তু আমাদের সময় শেষ, তাই আজকে কিন্তু আর এই বিষয় নিয়ে কথা বলতে পারছি না। তবে মন খারাপের কোনো কারণ নেই, কারণ প্রত্যেক দিন আপনারা জানেন আমরা দুবেলা দুটি অনুভবের কথা নিয়ে, দুটি ভাবনার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকি। তাই আজ রাতে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটি ঘোষণা জানিয়ে রাখছি এই মুহূর্তে। 101.6 MHz আকাশবাণী আগরতলা FM উচ্চয়ন্তে আজ 25 জুন 2026 বৃহস্পতিবার আজ রাতের 9:30 লাইভ ফোন ইন আজ রাতে অনুষ্ঠান প্রচারিত হবে। এবং আজকে আমাদের বিষয় থাকছে পরমবীর, দেশের জন্য নিজের জীবন, স্বপ্ন আর সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে যারা লিখেছেন বীরত্বের অমর ইতিহাস, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের বিশেষ আয়োজন পরমবীর। আজ 25 জুন পরমবীর চক্র সম্মানিত ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডের জন্মদিন, এবং আগামীকাল 26 জুন পরমবীর চক্র সম্মানিত সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘবা রানের জন্মদিন উপলক্ষে তাদের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য কাহিনী নিয়ে থাকছে বিশেষ আলোচনা। আপনার কাছে কি আছে কোনো বীর সেনানির গল্প? আপনার পরিবার বা এলাকার কোনো সেনা সদস্যের স্মৃতি কি আপনাকে আজও গর্বিত করে? কোনো ঐতিহাসিক বীর ব্যক্তিত্ব কি আপনাকে অনুপ্রাণিত করে? সেসব নিয়েই কথা হবে আজকের আড্ডায়। শোনাবেন আপনাদের অনুভূতি, স্মৃতি এবং শ্রদ্ধার কথা। অবশ্যই ফোন করবেন 0381-232-6253 এই নম্বরে, দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অমর কাহিনী স্মরণ করতে। আজ রাত 9:30 থাকুন আকাশবাণী আগরতলা FM উচ্চান্ত 101.6 MHz-এ। পরমবীর, সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের অমর গল্প আপনাদের সাথে আলোপচারিতায় থাকছে আরচে দেবাশিস। ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি 0381-232-6253। তাহলে কথা হবে আজ রাত অনুষ্ঠানে, আজ রাত ঠিক 9:30 থেকে, পরমবীর এই বিষয় নিয়ে। তাই অবশ্যই ফোন করতে কিন্তু ভুলবেন না, এবং আপনাদের জীবনেও যদি এমন কোনো বীর গাথা লুকিয়ে থাকে অবশ্যই ভাগ করে নেবেন আমাদের সবার সঙ্গে। আর আবার ফিরে আসি আমাদের আজকের তুমি অনন্যা পর্বে। প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সঙ্গে থাকছি, যে কোনো একটা অনুপ্রেরণামূলক বিষয় বা এমন কিছু অনুপ্রেরণা নিয়ে যেগুলো আমাদের মেয়েদের জীবনে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। আর আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে একটা সামাজিক ব্যাধি বা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের সামনে। সেই সমস্যা থেকে কীভাবে উত্তরণ, কীভাবে বেরিয়ে আসতে হবে, সেটাই খুঁজে নেওয়ার জন্য আজকের এই আলোচনা চেষ্টা করব আমি, আপনি, আমরা সবাই মিলে সেই সমস্যার কারণগুলি অনুধাবন করা এবং সেই সমস্যা থেকে আমরা সবাই, অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষ, আমাদের ঘরে কোনো কিশোরী থাকুক আর না থাকুক, আমরা সমাজের একজন সচেতন মানুষ হিসেবে কিভাবে এইটা থেকে বেরিয়ে আসতে পারি, সেই নিয়েই আজকের অবশ্যই আলোচনায় আমরা থাকছি। আর আমার সঙ্গে অবশ্যই আপনারা থাকছেন। আর আজকে কি বিষয় নিয়ে কথা বলছি সেটা আপনাদের আগে বলি। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন স্কুল থেকে ফিরে এসে বইয়ের ব্যাগটা এক কোণে রেখে পাড়ার মাঠে ছুটে যেত বাচ্চারা। বিকেল

মানেই ছিল বন্ধুদের সঙ্গে গল্প, লুকোচুরি, এক্কা দোক্কা, সাইকেল চালানো কিংবা মায়ের ডাকে বাড়ি ফিরে আসা। আর আজ, আজকের বিকেলটা অনেকটাই বদলে গেছে। এখন অনেক বাড়িতেই দেখা যায় এক হাতে মোবাইল ফোন, অন্য হাতে হেডফোন, একই ঘরে বসে পরিবারের পাঁচজন মানুষ পাঁচটি আলাদা পর্দার মধ্যে ডুবে আছে। কথোপকথন কমছে, চোখের ভাষা হারিয়ে যাচ্ছে, অথচ অনলাইনে ফ্রেন্ড এবং ফলোয়ারের সংখ্যা বাড়ছে। আর এতে কারোর কোনো দোষ নেই, অবশ্যই যুগ পাল্টেছে, অবশ্যই একটা বড় পরিবর্তন সংঘটিত হয়েছে আমাদের সমাজে, যার দরুন এই ধরনের প্রভাব। প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে আমাদের জীবনে অসংখ্য সুবিধা এনে দিয়েছে। জ্ঞানের ভাণ্ডার আজ হাতের মুঠোয়, বিশ্বের যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যেই পৌঁছে যাচ্ছে আমাদের কাছে। কিন্তু একই সঙ্গে একটা প্রশ্নও সামনে এসে দাঁড়িয়েছে, আমরা কি প্রযুক্তিকে ব্যবহার করছি নাকি প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করছে? বিশেষ করে কিশোরী মেয়েদের জীবনে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে আজ উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবক, শিক্ষক মণ্ডলী, মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা। কারণ এই বয়সটা শুধু পড়াশোনার নয়, আত্মপরিচয় খোঁজার, স্বপ্ন দেখার, ব্যক্তিত্ব গঠনের এবং মানসিক বিকাশেরও সময়। আর এই সময়ে যদি ভার্চুয়াল জগৎ বাস্তব জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাহলে তার প্রভাব সুদূর প্রসারী হতে বাধ্য। বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, সকালে ঘুম থেকে উঠে আমরা কতজন প্রথমে জানালার বাইরে তাকাই, আর কতজন মোবাইলের স্ক্রিনে চোখ রাখি? অনেক কিশোরেই ঘুম ভাঙার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়া চেক করে, কে নতুন ছবি পোস্ট করেছে, কে কি স্টেটাস বা স্টোরি লাগিয়েছে, কতজন লাইক করেছে। এইসব যেন দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধীরে ধীরে এই অভ্যাস এমন এক জায়গায় পৌঁছায় যেখানে নিজের বাস্তব জীবনের সাফল্য বা আনন্দের চেয়েও অনলাইনের প্রতিক্রিয়া বেশি মূল্যবান হয়ে ওঠে। পড়াশোনার ক্ষেত্রেও এর প্রভাবটা স্পষ্ট। বই খুলে পড়তে বসেছে একটি মেয়ে, কিন্তু পাঁচ মিনিট পরেই ফোনে একটি নোটিফিকেশন, তারপর আরেকটি, তারপর বন্ধুদের গ্রুপে নতুন মেসেজ, মনোযোগ ভেঙে যাওয়া, আবার পড়ায় ফিরতে অনেকটা সময় লাগা। গবেষণায় দেখা গেছে, বারবার মনোযোগ বিচ্ছিন্ন হলে শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তির উপরও দারুণ একটা প্রভাব পড়ে। ফলে অনেক সময় পড়ার টেবিলে ঘন্টার পর ঘন্টা কাটালেও কার্যত পড়াশোনা হচ্ছে না। তবে আমরা একতরফাভাবে মোবাইলকে দোষ দিতে কোনোভাবেই পারি না, কারণ একটা মোবাইল ফোন দিয়েই একজন কিশোরী অনলাইন ক্লাস করতে পারছে, নতুন কিছু ভাষা শিখতে পারছে, বিজ্ঞান বা গণিতের জটিল বিষয় বুঝতে পারছে, এমনকি নিজের সৃজনশীল প্রতিভাও প্রকাশ করতে পারে। তাই সমস্যাটা কোনোভাবেই প্রযুক্তিতে নয়, বরং তার ব্যবহার পদ্ধতিতে। আজকের দিনে অনেক কিশোরী ইউটিউব দেখে নাচ, গান, ছবি আঁকা, প্রোগ্রামিং কিংবা বিদেশি ভাষা শিখছে। কেউ নিজের ছোট ব্যবসা শুরু করছে, কেউ আবার সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। এই দিকগুলো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন শেখার মাধ্যম ধীরে ধীরে বিনোদনের অতিরিক্ত নির্ভরশীলতায় পরিণত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আত্মসম্মানবোধ। সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণ মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলি দেখি, কারণ আমরা সেটাকেই তুলে ধরতে পছন্দ করি। কেউ বেড়াতে গেছে, কেউ হয়তো কোনো পুরস্কার পেয়েছে, কেউ নতুন পোশাকে ছবি তুলেছে, কিন্তু আমরা দেখতে পাই না তাদের সংগ্রাম, ব্যর্থতা কিংবা কোনো কষ্টের কথা। হয়তো যে হাসি মুখ দিয়ে ছবি পোস্ট করা হচ্ছে, সেই হাসির মুখের পেছনেই শত কষ্টের কাহিনী লুকিয়ে রয়েছে। হয়তো বাস্তব জীবনে চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু মোবাইলে কিছু হাসির মুহূর্ত, কিছু মজার মুহূর্ত আমরা শেয়ার করছি বসে বসে। তাহলে কি কার্যত কোনো লাভ হচ্ছে? শুধু মানুষকে দেখাচ্ছি যে আমি খুশি, আমি আনন্দে আছি, কিন্তু আমি কি প্রকৃত আনন্দে থাকতে পারছি? সেটাই আমাদের বর্তমান এই জেন বিটার জগতে খুব ভাইরাল একটা বিষয় আমরা সবাই বলতে পারি। কারণ কোনো না কোনোভাবে আমরা ভেতর থেকে কেউই ভালো নেই, আমরা ভেতর থেকে সবাই কোনো না কোনো এংজাইটি, কোনো না কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে দিন রাত যাপন করি। কিন্তু এই এংজাইটি, এই ডিপ্রেশন দিন দিন বাড়ে বই কি কমে না, কেন বলুন তো? কারণ আমরা ভাগ করতে চাই না, আমরা খুলে বলতে চাই না আমাদের মনের দুঃখ, আমরা কাউকে দুঃখটা দেখাতে চাই না। আমরা মানুষকে দেখাতে চাই পিকচার পারফেক্ট, আমি সবসময় পারফেক্ট আছি, আমি ভালো আছি,
এটাই আমাদের প্রবণতা।

প্রবণতা। আর এই প্রবণতা থেকে আমাদের কিশোরীদের জীবনে কি প্রভাব পড়ছে সেই বিষয় নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনায় থাকছি তুমি অনন্যা পর্বে। অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের এই অনুষ্ঠানটি। আমরা একসঙ্গে খুঁজে দেখার চেষ্টা করব এই ধরনের সমস্যা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব। আজকে কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া কিশোরীদের মনে কী ধরনের প্রভাব বিস্তার করছে, আত্মসম্মানবোধ নিয়ে কথা বলছিলাম। সোশ্যাল মিডিয়ায় আমরা সাধারণত মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোকেই দেখি। কেউ বেড়াতে গেছে, কেউ পুরস্কার পেয়েছে, কেউ নতুন পোশাকের ছবি তুলেছে, কিন্তু আমরা দেখতে পাই না তাদের সংগ্রাম, ব্যর্থতা কিংবা কষ্টের গল্প। ফলে অনেক কিশোরী নিজেদের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করে। মনে হয় আমার জীবন এত সাধারণ কেন, আমি এত সুন্দর নই কেন, আমার এত বন্ধু নেই কেন। এই তুলনা ধীরে ধীরে উদ্বেগ, হতাশার জন্ম দেয়। বন্ধুরা, আমরা এমন এক সময় এখন বাস করছি যেখানে একটা লাইক কখনো কখনো একটা প্রশংসার চেয়েও বেশি গুরুত্ব পেয়ে যায়। একটা কমেন্ট দিনের মেজাজটাই বদলে দিতে পারে। অথচ বাস্তব জীবনের ভালোবাসা, বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের মূল্য অনেকটা বেশি গভীর। এই সত্যটা কিশোরীদের বোঝানোটা আজ অত্যন্ত কঠিন হয়ে গেছে, তৎসঙ্গে জরুরিও হয়ে গেছে। মোবাইল ব্যবহারের প্রভাব পড়ছে দারুণভাবে ঘুমের উপর, দেখবেন আপনারা। অনেক কিশোরী রাত গভীর পর্যন্ত ভিডিও দেখে, চ্যাট করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা মোবাইল থেকে পড়াশোনাও করছে, ফলে ঘুমের সময় কমে যায়। ঘুমের ঘাটতি শুধু শরীরকে ক্লান্ত করে না, পড়াশোনার দক্ষতা, স্মৃতিশক্তি, মনোযোগ এবং সার্বিকভাবে আমাদের যে মানসিক স্বাস্থ্য রয়েছে তার উপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে, যেটা চিকিৎসকেরা বারবার বলে থাকেন। সকালে ঘুম ঘুম ভাব নিয়ে স্কুলে যাওয়া, ক্লাসে মনোযোগ দিতে না পারা, খিটখিটে মেজাজ, এইসবের পেছনে অনেক সময় অতিরিক্ত স্ক্রিন টাইমটাই কাজ করে। এখানে পরিবার এবং অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শুধু সন্তানদের বকাবকি করলেই হবে না, কারণ শিশুরা যা দেখে তাই শেখে। যদি পরিবারের বড়রা সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন বা তারা তাদের নিজস্ব কাজেই ব্যস্ত রয়েছেন, শিশুদের কোনো সময় দিতে পারছেন না, তাহলে সন্তানদের কাছ থেকে ভিন্ন আচরণ আসা কারোটা একেবারে কঠিন। তাই পরিবারে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে একসঙ্গে বসে গল্প করার, খাওয়ার, বই পড়ার এবং সময় কাটানোর অভ্যেস গড়ে ওঠে। আমরা অনেক সময় শুনি এখনকার বিয়েরা আগের মতো নয়, কিন্তু

প্রশ্ন হলো, আমরা কি তাতে সেই সুযোগগুলো দিচ্ছি যা একসময় আমাদের ছিল? খোলা মাঠ, পরিবেশের সঙ্গে খোলামেলা আচরণ, প্রতিবেশীর সঙ্গে মেলামেশা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, এইসব যদি কমে যায় তাহলে তারা স্বাভাবিকভাবেই ভার্চুয়াল জগতের দিকে বেশি আকৃষ্ট হবে। তাই মোবাইল এবং সোশ্যাল মিডিয়াকে শত্রু হিসেবে নয়, বরং একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখতে হবে, যে হাতিয়ার সঠিকভাবে ব্যবহার করলে জীবনকে সমৃদ্ধ করতে পারে এবং ভুলভাবে ব্যবহার করলে জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, একটি মোবাইল ফোন কখনোই মায়ের স্নেহমাখা স্পর্শের বিকল্প হতে পারে না, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট কখনোই প্রকৃত বন্ধুর সমান হতে পারে না, আর হাজার হাজার অনলাইন অনুসারীও সেই একজন মানুষের সমান নয় যে আপনার দুঃসময়ে পাশে দাঁড়ায়। তাই প্রযুক্তির সঙ্গে বন্ধুত্ব হোক, কিন্তু নিজের স্বপ্ন, পড়াশোনা, পরিবার, বন্ধু এবং বাস্তব জীবনকে ভুলে নয়, কারণ জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয় পর্দার ভেতরে নয়, বরং পর্দার বাইরে থেকেই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তুমি অনন্যা পর্ব। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হচ্ছে, যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন কিংবা বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকেই শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন আগামী 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। শুনলেন ঘোষণা শ্রোতা বন্ধুরা? তাই বলছিলাম আপনাদের যে তুমি অনন্যা পর্বে আজকে সমস্যাগুলো যেমন খুঁজে দেখার চেষ্টা করব, তার সঙ্গে সমস্যার ভেতরে ঢুকে তার কিভাবে সমাধান করা যায় সেই পথেও আমরা আজ আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

বন্ধুরা, আমরা যখন মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে কথা বলি, তখন আরেকটি বিষয় বিশেষভাবে সামনে আসে, নিজেকে প্রকাশ করার একটা প্রবণতা। কিশোর বয়সে এমন একটা সময় যখন একজন মানুষ নিজের পরিচয় খুঁজতে শুরু করে, সে জানতে চায় সে কে, তার স্বপ্ন কি, সমাজ তাকে কিভাবে দেখছে। এই সময় সোশ্যাল মিডিয়া অনেকের কাছে নিজেকে প্রকাশ করার একটা বড় মঞ্চ হয়ে ওঠে। কেউ নিজের গান শোনায়, কেউ ছবি আঁকে, কেউ কবিতা লেখে, কেউ নাচের ভিডিও আপলোড করে। এই দিকটা নিঃসন্দেহে একটা ভালো দিক এবং প্রশংসনীয় দিকও বটে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন নিজের মূল্যায়নের মাপকাঠি হয়ে ওঠে অন্যের প্রতিক্রিয়া। একটা ছবি পোস্ট করার পর যদি প্রত্যাশিত সংখ্যক লাইক না আসে, তাহলে মন খারাপ হয়ে যায়। একটা ভিডিওতে নেতিবাচক মন্তব্য এলে আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে একজন কিশোরী নিজের প্রকৃত সত্তার চেয়ে একটি কৃত্রিম অনলাইন পরিচয় তৈরি করতে শুরু করে। সে ভাবতে থাকে মানুষ আমাকে কিভাবে দেখছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ বাস্তবটা তো একদম আলাদা। একজন মানুষের মূল্য কখনোই কয়েকটি লাইক বা কমেন্ট নির্ধারণ করতে পারে না। সাইবার বুলিং বা অনলাইন হয়রানি, অনেক সময় মজা করার নামে আবার কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে অপমান করা, কটূক্তি করা বা হুমকি দেওয়া হয়। কিশোরীদের ক্ষেত্রে এই বয়সে মানসিক আঘাত সহজেই গভীর প্রভাব ফেলতে পারে। অনেকেই ভয় বা লজ্জার কারণে পরিবারের সঙ্গে বিষয়টি ভাগ করে না, ফলে একাকিত্ব, উদ্বেগ কিংবা বিষণ্নতার মতো সমস্যা দেখা দিতে পারে। এখানে আমাদের সবার দায়িত্ব রয়েছে, একজন বন্ধু হিসেবে, একজন অভিভাবক হিসেবে কিংবা একজন শিক্ষক হিসেবে আমাদের খেয়াল রাখতে হবে আশপাশের কোনো মেয়ে হঠাৎ চুপচাপ হয়ে যাচ্ছে কিনা, তার আচরণে পরিবর্তন আসছে কিনা, সে অস্বাভাবিকভাবে মোবাইল ব্যবহার করছে কিনা, কিংবা হঠাৎ করে সামাজিক মেলামেশা কমিয়ে দিয়েছে কিনা, কিংবা হঠাৎ করে ওর কাছ থেকে যদি মোবাইল ফোনটা কেড়ে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয় বা ওকে না দেওয়া হয়, তাহলে ওর আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা। কারণ অনেক সময় ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলি বড় সমস্যার ইঙ্গিত দেয়। বন্ধুরা, আমরা প্রায়ই বলি বর্তমান প্রজন্ম অনেক এগিয়ে, তারা সত্যিই এগিয়ে। তারা প্রযুক্তি জানে, নতুন নতুন দক্ষতা অর্জন করছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখেছে। কিন্তু এগিয়ে যাওয়ার এই পথ যেন তাদের মানসিক শান্তি কেড়ে না নেয়। কারণ সাফল্যের পাশাপাশি সুস্থ মন সমানভাবে গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখুন তো, শেষ কবে আপনি কোনো বিকেল শুধু আকাশ দেখেই কাটিয়েছেন? শেষ কবে বৃষ্টির শব্দ শুনে ভালো লেগেছে? শেষ কবে পরিবারের সঙ্গে মোবাইল ছাড়া বসে গল্প করেছেন? হয়তো উত্তর খুঁজতে একটু সময় লাগবে, কারণ আমরা ধীরে ধীরে এমন এক জীবনে অভ্যস্ত হয়ে পড়ছি যেখানে প্রতিটি মুহূর্ত ক্যামেরা বন্দী হচ্ছে, কিন্তু সেই মুহূর্তকে উপভোগ করার সময় আমাদের সবার মধ্যে কমে যাচ্ছে। আজকের অনেক কিশোরী সকাল থেকে বিকেল, রাত, এই সব সময় কিভাবে কাটাচ্ছে, কোথায় কাটাচ্ছে, এই তথ্য অনলাইনে শেয়ার করে। খবর, ছবি, ভিডিও, বিজ্ঞাপন, ট্রেন্ড, সব কিছু একসঙ্গে তাদের সামনে উপস্থিত হয়, ফলে মস্তিষ্ককে বিশ্রাম দেওয়ার সুযোগটা কমে যায়। আর যখন মস্তিষ্ক সবসময় ব্যস্ত থাকে, তখন মনোযোগ ধরে রাখা সত্যি কঠিন হয়ে পড়ে। পড়াশোনার ক্ষেত্রেও এর প্রভাব আমরা দেখতে পাই। আগে একটা বিষয় বোঝার জন্য বই পড়তে হতো, নোট তৈরি করতে হতো, শিক্ষকের কাছে জানতে হতো। এখন অনেক সময় দ্রুত উত্তর পাওয়ার অভ্যাস তৈরি হয়ে গেছে, ফলে ধৈর্যটা ঠিকই আগের তুলনায় অনেকটা কমে গেছে, আমাদেরও কমে গেছে। গভীরভাবে চিন্তা করার প্রবণতাও অনেকাংশেই হ্রাস পাচ্ছে। অথচ শিক্ষা, তথ্য শুধু মুখস্থ করার নাম নয়, শিক্ষা হলো চিন্তা করার ক্ষমতাটাকে অর্জন করা। তবে এই আলোচনা যেন কোনোভাবেই প্রযুক্তি বিরোধী না হয়ে ওঠে, কারণ বাস্তবতা হলো প্রযুক্তি আমাদের জীবনের একটা

বড় অংশ, বিরাট অংশ এবং ভবিষ্যতেও থাকবে। তাই লক্ষ্য হওয়া উচিত প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করাটা শেখা। একজন কিশোরী যদি প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করে, কিছু সময় খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চার জন্য রাখে, পরিবারের সঙ্গে সময় কাটায়, সীমিত সময়ের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তাহলে প্রযুক্তি আর জীবনের সহায়ক হয়ে উঠতে পারেন। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন, বলতে পারেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা মানে বয়ঃসন্ধিকালে শুধু তো মেয়েরা নয়, ছেলেদের ক্ষেত্রেও তো একই পরিবর্তন, একই সমস্যা জাগ্রত হতে পারে। হ্যাঁ, তাদের ক্ষেত্রেও একই সমস্যা, একই পরিবর্তন হতে পারে, দিকগুলো হয়তো আলাদা হতে পারে। মেয়েরা হয়তো তাদের সাজসজ্জা কিংবা নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করার দিকে একটু বেশিভাবে মনোযোগী হতে পারে, ছেলেরা অন্যদিকে গেমিং, বিভিন্ন প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে গেম খেলার দিকে বেশি ঝোঁক বেড়ে যেতে পারে। তাই সমস্যাটা কোনোভাবেই লিঙ্গ নির্ভর নয়, সমস্যাটা ব্যক্তি নির্ভর। ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এবং আমরা যখন বিভিন্ন সময়ে বলতে পারেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা কিংবা অভিভাবকদের সঙ্গে কথা বলি, জানার চেষ্টা করি যে তারা তাদের ঘরে এই ধরনের কোনো সমস্যার দেখতে পাচ্ছে কি না, হ্যাঁ তাদের উত্তর কিন্তু পাওয়া যায়। এবং উত্তরের মধ্যে নেতিবাচকতাটা অনেকটা লুকিয়ে থাকে, কারণ তাদের ব্যবহারের মধ্যে যেই নেতিবাচক দিকগুলো উঠে আসে দিন দিন, যেগুলো প্রথম দিকে আমরা যারা অভিভাবকরা থাকি বা শিক্ষক শিক্ষিকারা থাকি, তারা প্রথম দিকে সেগুলিকে আমরা খুব একটা গুরুত্ব দিতে চাই না, কিন্তু যখন সমস্যাটা গভীরতর হয়ে ওঠে তখন আসলে কিছু করার থাকে না, আর তখন কিশোরীদের বা কিশোরদের সেই সমস্যা থেকে বের করে আনাটা আমাদের সবার জন্য একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই সময় থাকতে হাল ধরতে হবে, সময় থাকতে আমাদের এই সব বিষয় সম্পর্কে জানতে হবে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বের স্টুডিওর ঘুরি। এখন বলছে সময় সকাল 10:59 আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের জানিয়ে রাখছি। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বেই অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন আগামী 6 জুলাই 2026। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঘোষণাটি শেষ হলো। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলছিলাম কিশোরীদের উপর সোশ্যাল মিডিয়ার যে প্রভাব রয়েছে সেই বিষয় নিয়ে। আসলে আমরা প্রত্যেকে জীবনে একটা রোল মডেল খুঁজি, বিশেষ করে আমরা যখন ওই বয়সন্ধিকালের মধ্যে দিয়ে যাই, অর্থাৎ 14 থেকে 17-18 বছর পর্যন্ত, তখন তো আমাদের এই রোল মডেলটার জীবনে খুবই দরকার হয়ে পড়ে। কিশোরীদের জীবনে রোল মডেলের অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার বা জনপ্রিয় ব্যক্তিত্বকে অনুসরণ করি, কিন্তু তার পাশাপাশি এমন মানুষদেরকেও অনুসরণ করার দরকার যারা জ্ঞান, সৃজনশীলতা, বিজ্ঞান, সাহিত্য কিংবা সমাজ সেবার মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করছেন। কিন্তু আমরা মানে বিশেষ সময় সময়ে সেইগুলিকে উপেক্ষা করে যাই, কারণ আমরা যাদের দেখি ধীরে ধীরে তাদের মতো হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। বন্ধুরা, জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলি কোনো নোটিফিকেশনের মাধ্যমে আসে বলে তো মনে হয় না। মায়ের হাসি, বাবার পরামর্শ, বন্ধুর আন্তরিকতা, শিক্ষকের উৎসাহ, বইয়ের গন্ধ, ভোরের সূর্যোদয় কিংবা বিকেলের হাওয়া, এই সবের জন্য কোনো অ্যাপ নেই, কিন্তু এইগুলি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। তাই বন্ধুরা, সময় বদলেছে, পৃথিবী বদলেছে, যোগাযোগের ধরনও বদলেছে, কিন্তু মানুষের কিছু চিরন্তন প্রয়োজন কখনো বদলায় না ঠিক। ভালোবাসা, নিরাপত্তা, স্বীকৃতি, বন্ধুত্ব, স্বপ্ন এবং আত্মবিশ্বাস, এই চাহিদাগুলো আজও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা ছিল বহু বছর আগে। মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া আমাদের হাতে এক অসাধারণ শক্তি তুলে দিয়েছে ঠিকই। এই শক্তি দিয়ে আমরা শিখতে পারি, জানতে পারি, এগিয়ে যেতে পারি, নিজের প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরতে পারি। কিন্তু একই সঙ্গে এই শক্তিকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটাও আমাদেরই, কারণ প্রযুক্তি কখনো সিদ্ধান্ত নেবে না আমরা কিভাবে জীবন কাটাব। সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমাদের নিজেদেরকে নিতে হবে। তাই অবশ্যই কিশোরী বন্ধুরা, তোমরা এমন এক সময় বড় হয়ে উঠছ যখন পৃথিবী আগের

যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সংযুক্ত। আজ একটা মোবাইল ফোন শুধু কথা বলার যন্ত্র নয়, এটি যেন একটা ছোট্ট পৃথিবী। এই ছোট্ট পর্দার মধ্যে রয়েছে জ্ঞান, শিক্ষা, বিনোদন, বন্ধুত্ব, সৃজনশীলতা এবং অসংখ্য সম্ভাবনার দরজা। কিন্তু যেমন একটি নদী সঠিক পথে প্রবাহিত হলে জীবনকে সমৃদ্ধ করে, তেমনি নিয়ন্ত্রণহীন হলে বন্যা ডেকে আনতে পারে। ঠিক তেমনি মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়াও সঠিকভাবে ব্যবহার করলে আশীর্বাদ, আর অসচেতনভাবে ব্যবহার করলে সমস্যার কারণ হয়ে উঠতে পারে। প্রথমেই মনে রাখতে হবে, মোবাইল ফোন তোমার জীবনের একটা অংশ, কিন্তু পুরোটা জীবন নয়। অনেক সময় আমরা এমনভাবে ফোনের সঙ্গে ধীরে ধীরে চোখের আড়ালে চলে যায়, আমরা জড়িয়ে পড়ছি যে বাস্তব পৃথিবীর সৌন্দর্যগুলোই ধীরে ধীরে আমাদের চোখের আড়ালে চলে যায়। অথচ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, সবচেয়ে আন্তরিক সম্পর্ক এবং সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি হয় বাস্তব জীবনে। তাই প্রযুক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করো, কিন্তু তাকে কখনোই নিজের জীবনের নিয়ন্ত্রক হতে দিও না, কারণ ভবিষ্যৎ খুব সুন্দর, জীবনটা আমাদের খুব সুন্দর। শুধুমাত্র আমাদের দরকার তাকে কিছু ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করে সুন্দর করে গুছিয়ে তোলা, এবং কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলি আমাদের থেকে আমাদের বাবা মা, আমাদের বাড়ির যারা বড়রা রয়েছে, কিংবা আমাদের শিক্ষক শিক্ষিকা অনেক বেশি জানে, কারণ তাদের কাছে একটা বিরাট অভিজ্ঞতা রয়েছে, তারা ওই সময়টা অবশ্যই কাটিয়ে এসেছে। তাই শুনতে হবে, বড়দের কথা শুনতে হবে, তাদের থেকে পরামর্শ নিতে হবে। মোবাইল থেকে পরামর্শ তো অবশ্যই আমরা পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে পরামর্শ তো আমরা অবশ্যই পাই, বিভিন্ন সাইট রয়েছে, সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রশ্নের উত্তর তারা আমাদের দিয়ে দিতে পারে। কিন্তু বাবা মা বা বাড়ির বড়দের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেটা কোনো সোশ্যাল মিডিয়া, কোনো লিখিত দলিলে আমরা পেতে পারি না। তাই সেগুলি শুনতে হবে, সেগুলিকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু এই যে কৈশোর জীবনটা একটা মেমোরি হয়ে থাকবে, একটা ভালো মেমোরি হয়ে থাকবে। যখন বড় হয়ে যখন বাবা মার জায়গায় গিয়ে পৌঁছবে, তখন গিয়ে মনে হবে যে না, ওই সময়টাকে খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পেরেছে। তাই সবশেষে শুধু এইটুকুই বলা, কৈশোর কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি একটি সেতু বন্ধনের সময়। এখানে বাবা মা সন্তানদের কেউই প্রতিপক্ষ নয়, তারা একই নৌকায় যাত্রী, একই গন্তব্যের পথিক। একজনের কাছে আছে অভিজ্ঞতার আলো, আরেকজনের কাছে আছে সম্ভাবনার দীপ্তি। এই দুইয়ের মিলনে তৈরি হয় একটি সুন্দর, সুস্থ এবং আত্মবিশ্বাসী ভবিষ্যৎ। তাই আসুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে কিশোরীরা প্রশ্ন করতে ভয় পাবে না, আবার বাবা মায়ের অভিজ্ঞতাকেও অবহেলা করবে না, যেখানে শাসনের জায়গা নেবে বোঝাপড়া, ভয়ের জায়গা নেবে বিশ্বাস, আর দূরত্বের জায়গা নেবে ভালোবাসা। তাই যতদিন সময় আছে ততদিন একে অপরকে বুঝে নেওয়া যাক, কথাগুলো শুনে নেওয়া যাক, ভালোবাসাগুলো প্রকাশ করে দেওয়া যাক, কারণ একদিন হয়তো আমরা সবাই উপলব্ধি করব, জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলোই আসলে সেই মানুষগুলির কাছ থেকে পেয়েছিলাম যাদের কথা এক সময় আমরা সবচেয়ে কম শুনতে চাইতাম। আর এই শুভবার্তা শুভচিন্তা নিয়েই সময় বলছে আজকের মতো কিন্তু বিদায় নিতে হবে। তুমি অনন্যার পর্ব থেকে আর খানিকক্ষণ পরে ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উচ্চান্ত।

0: তাবুক ফানো এইচ নকা সোনা টিকা করি খো এইচ নকা সোনা তুমছানো লামা আবো উংখা এইচ নি সিনানি
1: কন্ডম থুবি অবহি চাস মাইতা তংলাই দি থেরি উপরতে এই নাফ্রো সিরিঞ্জ কেতাল নকারে স্বাগতা থেপা দে
0: সুচি কংসা বাই ড্রাগস তানালাই দি তাই সুচি কংসা বাই সাকুরো টেটুবো তারিখ জাগ দি
1: সাকদেরিয়া বরি রক চেরাই অক্সিঙ্গ তংফ্রো কাহামকে সাকমা নাই জাগ নাই
0: লাংমানো হামজাগি এইচ নকা সুদি ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুম হামক্রাই নাইখুন ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগুই আওয়াই যাক

আপনি তাহলে বিশেষ সংরক্ষণ ওই তো সারা সাপন ডক মেগাহার্জ ও এফ এম উজ্জয়ন্তনী দীপর জরানী ফুল দীপর জরানী ককবর পান্ডা আংনী লগেও তঙ শর্মিলা দেবর্মা হাইকাই নরক আং বাইক রঙ্গই তংদি তাই তিনি পান্ডানো খানানো বাকে নরক তিয়ার বাইদি

보는 런던 하이와페랑 떠 러덕 니 엄마

Ein pa nei pa en haya hay hay hay.

你的心念，嘿呀，嘿，嘿，嘿。

খনা থুথক রচাপ মুং চুন খনাকা শান্তি চেরান নিখরাঙ্গ গারু বসং নি রচাপ মুং ও রচাপ মুং ইয়াগুলো তাবু খাইন হাই চুন তেতাং সে রচাপ মুং খনা লাইয়ানু অবখাই কাইপিং বসং নি ময়াল শান্তি কাইপিং নিখরাঙ্গ

ีไอ้ก็นงประกอบเตะกันนั่งประกอบโอ้ยไอ้ก็ป่า

Hey, pam, hey, pam, tena kuna kucunga der.

ठीक नो ना बाबा साई है कन्हैया।

怎么怎么个弄把咱们这大用的都是把鬼了的等。

que eres un tajín.

kidding, what the heck? What the heck?

ini marah mon ini. Kasalung ada ini. Padum teh, nama

tôi đây mà. Có phải xem thế ra kiến nhật ta hay

Hara, hara, dumte, hara, dumte, hara.

chết tay tiếng rừng. Acapa sente.

ta tieň rán. Hoj domám, rán.

kapangi ta hote bu phukshong jeng khnaui tongo hachok ni rachap mungni panda chini bisingo juda juda hadarok ni bisingo je juda juda kok tongmani okok ni rachap mungok jeng khnaui tongmani jeng paithako khnalaikha jogasri bongchek ni khorango rachap mung hai no hai te bo jeng rachap mung khnalaiyane tamhkai tabuk jara angi phaika tabuk sak jara ni tini ni কক ভরক নি কক তমানি কক বক্রা রকসানা নি বাকে মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি মিয়া দিল্লি কতাল নি সেবা তীর্থ ও প্রগতি নি ফিল বাঁচি নই ককলাম সালাই মান তিদুলখা কামি হামক্রাই নাইখুঙ্গ রাং বিশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নি উলব্রুই বেরেমনি বিশিং ত্রিপুরা নি বাকে খক নৈরা চিসা রজাক স্নেচিসা রাশাই হাইরাং সবাই সারা দকচিথাম কিলোমিটার চাররা স্নেচি নৈ মিটার কলক কাই চুকুচিদক লাহার স্নাম মান গোসিমুংরখা ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া এবা NHAI হাক্তর গনাঙ্গে বসং লাহার কতর করিডোর গোসিমুংন কারি পার্কিং তাই রায়দা করেই দখল খলাইমাকা সোনা চাইতকমুং করা খলাইখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাসতে গনাঙ্গই নি বাগৈ জরা কলক তাই তংসকনাই তৈ খুরুমপুইনি সেব্রনা ওয়ানসুকতাং ইয়াচাকনা ও মিশন মৌড সামুং তাং না শাখা ফান বক্সিনখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা লোকরকনি মানজাকমুং তাই খাকা মানো ফান রুই কাইসা সরাই সরাই কাহামকুক নাইকলমুং সংচাইতি সানা নাহারই মুখ্যমন্ত্রীর সমীপে সুসামংবতাং কাইসা নাংকুকমা ইয়াপিরি ভারত হাফাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি এবা PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাফাংনি স্বাবলম্বন খবুই জুদা জুদা তাং সামুং রুগজাক সামংবতাং নতিয়েই হজাকমুং পান্দা কয়লা শহরনি ডলুগাও সংচাচাক্ষা আরি আমচাই মরুকনাই বাহিনী ত্রিপুরানী কতাল চংজাক দাগিফাং অকরা প্রিন্সিরানী মিয়া শালগড়া হাংখর বিলুনিয়া BSF ব্রুইচিথাম বাহিনী বিলুনিয়া আমজাতনগর মুন্ডাপাড়া তাই আইসি নগর আরি আমচাই বেড়াইনাইখা নৈশাই নৈচিতক হায়ুঙ্কা ফুটবলনি গ্রুপ বি তাই গ্রুপ সি নি বেবাক ম্যাচ ন পাইখা বস্কাং দাম নুচি ব্রুয় হাস্তে নি বেবা খাঙ্কর কিষানি সিমি বুং খর খরখে ফেরাং কগৈ কবাংখে ওয়াতি ওয়াউ মানো হনে হজাক মংরখা নবার দিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি ব্রুই ডিগ্রি তাই খামানি নুচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙানো খানাবাইখা আসুক জরা তাবুকসাক জরানি তিনি নি ককতমানি কক বক্রক রক হাইডে হিংকে তাবু হাইন হাইচং হাচকনি রচাপ মঙ্গ সাকি ফিলে থাংলাইনু তাবু খানাবাইদি লালডিন পুয়া মলসন নি খরাঙ্গ রচাপ মঙ্গ

0: Salungan wartengeng.
1: HIV AIDS নো অসই ক্রিয়াকারে HIV তে AIDS নো সে কাহাম কে সিনানাঙ্গ হামজাক না বাই বাই কে AIDS নো কা সোনানি অবশেষি দি
2: AIDS নো সেলিং দি AIDS মানজাক নে বরক মিয়া AIDS নো কা সোনানি অবশেষ হইলামা
1: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 নো ফোন খাই দি হাসতেনে জুদা জুদা আম চে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জো না দি
2: ত্রিপুরা AIDS কন্ট্রোল সোসাইটি শাখ হামতে নুকুন হামক্রাই নাইকুন ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাই নি বাগৈ আওয়াই যা
1: HIV AIDS নো অসই ক্রিয়াকারে HIV তে AIDS নো সে কাহাম কে সিনানাঙ্গ হামজাক না বাই বাহে কে AIDS নো কা সোনানি অবশেষি দি
2: AIDS নো সে শেলিং দি AIDS মানজাক নে বরক মিয়া AIDS নো কা সোনানি অবশেষ হইলামা
1: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাসতেনে জুদা জুদা আম চে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জো না দি
2: ত্রিপুরা AIDS কন্ট্রোল সোসাইটি শাখ হামতে নুকুন হামক্রাই নাইকুন ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাই নি বাগৈ আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাসতেনি কি শাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতং
1: রাং নাঙ্গেও আরো এআরটি সার্ভিস নাও ইমানো বিথিও নাও ইমানো অসেপ নাওই বাইথানো কাহাম খ্রং খ্লাই তিসাদে
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখামতে নুহু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগে আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাসতেনি কি শাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতং
1: রাং নাঙ্গেও আরো এআরটি সার্ভিস নাও ইমানো বিথিও নাও ইমানো অসেপ নাও বাইথানো কাহাম খ্রং খ্লাই তিসাদে
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখামতে নুহু হামক্রাই নাইকুম ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগে আওয়াই যা

কাপানি তাকুতাই বহুক সঙ্গ নরকনাওই তঙ্গ সারাসা পয়েন্টক মাইকা হার্স এফ এম উজ্জয়ন্তী কবর পান্ডাব হাজুকনি রিচাব মূ পান্ডাব আশুক জরাখানা বাইকা তমিশ্রা মারাকনি খরাং রেজাব মূ তাবো খাইনহাই তেতাংসা রেজাব মূ নরকনখানা রেজাকায় আবংখা রাম ভক্তি মলসমনি খরাঙ্গ

sekong bujul kududu kupu pigdu.

0: ইআরটি নিচ্ছেন তো?
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আওতাধীন ইআরটি সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
0: বিনামূল্যে ইআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন। আপনি নিয়মিত ইআরটি নিচ্ছেন তো?
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির আওতাধীন ইআরটি সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
0: বিনামূল্যে ইআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন। এসটিআই মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।
0: এসটিআই মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।

0: हेलो हेलो खरंग
1: हेलो
0: भाया
1: हेलो
0: हेलो
1: हेलो हेलो
0: खना खना तबुगानी खना
1: खनाखौ बाय
0: आ दवा कोन आसुक जरा गोरों मायांगि दं माने आं बो रमेश मालिया तामनि बागै हायंखा दो सागरनि साबुंखा
1: आइ गाव गोन फोन एसान थाइर दं
0: বেলা এখানে ন লাম সগো তিনি ও মুই তো মানু বান্ধব হাইকে নাই অজর ও তাম কক কাসা শেয়ার খাইন মজুং যে নাবুক মুই তো মানো আগে কক
1: হ্যালো ভাই হ্যালো
0: হি সাদি আং খাই দো তাকে গেছেন ববাই কক সালাই দো মানে পিয়াবা গরং সুগি মানলিয়া নাইগ্রা না তাইসা হ্যালো
2: ফংকা ম্যাডাম
0: ই দীপর কাহামসি দীপর থাকা ই দা সাগরি সাবংখা
2: আংকা আয়াং উদয়পুর মহারানী নি রাজু
0: ও রাজু ভাই তো
2: কাহাম না তো ম্যাডাম পাবো ওয়াতি ফাই থাকতো ও ওয়াতি ফাই মা জরাও কি কিসাম কইছাওই
0: আয়ঙ্গ কুসু মায়ুং ফাইবলা না অমরপুর লামাও
2: আগে দিন আরো কে বলং বুক খাগ খাতা আবকে
0: আশি বছর
2: ভাইখেন
0: মায়ুং র

0: phải dùng cái bốn điểm phát nạp sẽ lấy sẽ para bị xem sẽ hai bị phải bị cản cái ô dùng cái tờ xí riêng sao mất được thang ra bỏ lên ra chính tổng phá ra bộ phần to là ô sợ cái yang bị sao là thằng cái quan sát cả ô ba ba ba ở đó bộ phần sát cả ô cả với khó rằng được lấy này mà cái tam ở xí riêng cái tổng khá sao riêng này cái gì chỉ ra cái gì tổng khá này mà là dùng cái là cái tổ phải với sẽ yang rằng mắt mà yang sao đó sẽ bị xem này phụ trách như sau
1: hmm
0: mày cái bono chơi giá bono chơi giá sẽ bono gan à tức là
1: thằng phải kia
0: lấy phải cả tang cái paradise sinh hoạt phải cả bác sĩ nên nó có đàn đạo sự vậy cả bác sĩ cái kỹ ra người nó bị sinh thì có âm mà người chỉ huy trong bây cả bữa nào việc chung cái bà thằng mang lấy với trong bây cả bác sĩ sẽ đồ nó bị sinh nó còn ngay nó được phải là đâu miền Pataro tong nai chui nori tewo ke je pataro bakta to kiriya ta ru pei nai nei butong ma yung no ke borong no bakta ru pei onke o ma yung bu sha ke tam ka chan da man a ma yung bu sang ke do men bon bu ma na kra no kha gu chi thung ri tong do no phao so bol thung ma ru ke se thung ri tong a bor no nai mu so wo mo ne ko thau bu ngo ki ki ri wa ba hai ke mu ยามเพิ่นงงใจยังบ่แนวมันบ่อันนั้นขนาดตาบ่บัวกอลอขอตอบ่สิสิกันคือโดอ๋อจะต้องจักครั้งน่ะตานี่บ่คือจักตาบัวกอลอบัวคุณกอลอขอตอลงโอ้แต่ละเกบ่น่ะสิกันคือโอเคบักซะต่อรึพระกะบักซะต่อบุชุรุไปต้องไม่กะบักซะบักไกต้องไม่ค่ะกินในก็บ่ไกต้องไม่ค่ะเจกิริยาต้องเข้าต้องไม่เข้ามนต์ต้องไม่ค่ะแกอาญาจริงนอกตอลาบ่ครั้งนั้นขนาดฮอดอ่ะ bono se mama ni graka o ma o se sensible bon ki sa mo omor bon khabo tini no go sok khanke bo saiman thangano ni bono khairo boi bono monoi bu ma so o yo o se san no ba thagra si di no go ta thang si dara si no no ba thang khai ga di ni ri hon ma se khana re ma ya bono pa o re sheri sa bo re sheri sa bo o re sheri sa bo o se bon ni kiri sa ma no se pai de ya ka se ni yang ma ni bo bon ni khol sa bo o bo bon ni ki sa ও চিজা মন্ত্রর সুইজা ও বইর সংখনাতা আবো বুতঙ্গ চিয়া হকি চপজাকে মনেইমা সংখা বাইসংব মনেই সংখা ও ইউ অতসা বো নগো সক কংক্রিট তিনি সাইমানা নব বুপাহিকং তার পারা বিসিংরি ইয়াবর ন মইতমান মেদান তাবু খান
1: মুনি কথক বো না কি কিরমা সিনসা মুনি কথক বো বিশেষ বুসক সগাংনি ককং খানাবো
0: আবো কি মেদান আবো আবো sabun ni jara te ga abo dos bar obo sor kai tin kana sa ke e a tin para sa ka wo abo ne kisa sot ka ke sai ris ne men
1: dos hadi
0: tin para sa ka wo bon pe chai tin sai si kan jong ka do ke aro bu abo hai no no khung sa ke tong ja nai wo hu khai wi aro no pe tong tong lai hu khai ma ja ka wo no ke thang kha ta ba ro ke ke ta mong kha ও আবো হাই নো বুসানো না ক্রা খাউই বু মাকে থুরি চংখা ইকে বু ফাইন কেও জে বুয়া কলং জে নো কি লাস্ট জান দি খাউই দি খাপু
1: ও
0: ইকে নো খমু কারমালিয়া খার খাইন কে তো আয়া ছোট্রা থার জম বাই মান জান না কি তং ও কে নো খং বাই কি খাইকা কেন থানো ইরুশিন টেপ কে লুই আরো জে বুয়া কলং নি ঠিকুং সাকাবো
1: ที่ตะคะไอ้กอกไอ้ตะสังแกบายวายซะไปเนาะอ้าวเต็มทับติ๊กตอกไคลียไอ้ฮอลตุลาตุลาตุลาไม่เคยเนาะคาริทางไปกับอ้อมมาให้ตรงนี้ชาวโอ้แม่นอ้อมมาลายไปเนาะสงสิดิชิบางมันก็ทุบงูต้องทุบงูมานะมาจับปูอ้าวบ่นตา

0: अब त हैन त मुनि कथक नफिया बाजे फ्रुफायो जे मान्जक नाय ब त बुसु किरमा सिंसा चिनि अंक याङो उत्तर महारानी बखाक त ताल नि ताल थामसकां खरक सबरे च बथार जाखा मायुंग बाय
1: याबो बुखा हम हामबाय मेन चिनि उत्तर आरे वाला
0: आउ पेलाय के हामबाय ताकु राजु মাইন লংমানি গবং মকক রক দো উই থংমানি রক অমরক নইতু খাইকে হাঙ্কাই মুনি না বু মুচুঙ সাজগে দিবা বিপদ নি কক সাকাঙ্কাই মুনি কথক সিঙ্গ হাই আবো হাইন হ্যালো
2: হ্যালো
0: ও সাগ্রাদি মুই তো মানমানি কক তাম
2: মার ফাই হাই আত খাই মজাবা গাড়ি সাকা মা মজা মানে
0: জরাটা
2: মাই বই দবই হাই
0: সাতংসা
2: সাতং টংখাই খারে অংখ্রই টানো থাকি
0: রোটা টংটক না
2: টংটক গাড়ি মাসাই কে
0: ওই পাঠি কামরক বারে টংখা তাক বা ছ সারক থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও সার বাইমানি কাই থাইসুমরক ও চরমাস রক ও
2: แต่ยากุลบดอลดอลค่อยขี่ลายจากตั้งลายจากขังกันบ่าอากีบ่า
0: ตาบุค่อยที่ใครไรเลี่ยนะฮุกใครเล
2: ี่ยนี่ตาบุรอค่อยฮุกขันยังก้อนน้องค่ะแต่ชาลีก็คงกายยากุลอาชื่อดอลค่อยตั้งไรมันเนี่ยบาตายตั้งไรอยู่บาตายชาบุญเจ็บปวดบาตายบ้าก็เด็กให้บาตายชาบุญสกิจชาบุญสกังไปมันเอาว่าบาตายชาปุ่งนี่บาตายบ้าก็ยังไรอยู่อาบาดจังไอ้ป้าแข็งไอ้ชายก็งก็ปอบที่ถึงไรอยู
0: ่ป้าเอาสเต
2: มวันนั้นเลขหมดสิเห็นไรเยอะ
0: ชิกลาจระมาบ้านะ
2: อืมประชาชนนั่งไปชิกลาล็อกปอบก็ปอที่ถึงไรมันนี
0: ่
2: ไอ้ฉันมาเลยเอา
0: ป้า
2: ว่ารู้เอาวัดที่พนักเลี้ยงน่าจะเสียบเลยฮัดแล้วก็กิจาฮาร์ดฮาร์ดเราก็ของกวาดชนจะปรักลายอยู่แล้วจะไปตัดสายอันเต็งเลยอยู่จ้
0: าไม่ใช่ต้องถอดออกหน้าชั้นหรอ
2: นี่ต้องถอดออกมาเล่นแต่เล่นเล่นอย่าใช้สีมาเยอะแต่เอาฮุกก็บอกฮุกเราก็มาจะมาบทบทบทของกายฮุกข้างอะไรเราไม่มาจะใครให้ทุกบทกุศลกุศลของกายดูดูมันน่าทุกรอบตัวก็เช็คกระซักกระซักนี่กุศลกุศลต้องมาแล้วไม่ชมไม่เด็ดขาด
0: ตาบุ๊กมันตาบุ๊กมันทุกคนนะ
2: ตาบุ๊กบอกให้เราก็ค่อยมั่งคงมาทำชมมันทกุญโยตองก็เจฮัตก็ทั้งไงอ่ะมันบอลงเราก็ทั้งไงมาไม่หลบทกุตาจึงมาแก้ฮัตได้หลงมั้งใครจะอะไรอยู่ตาผู้ก็ทั้งงานใครใจอ่ะเพราะถ้าพงบาดไปบ้างก็ยังใครบาดไปบ้างง่ายหมายภาษาอะไรง่ายเช้าจุดเช้าตื่นเช้าของก็เลยมุยพันยาฮัตินะข้างอะไรร่มจูบอะไรใช่ไหมอ่ะมันก็จะช่องทางมาสืบบุตรที่ถกใช้สิมาเยอะอ่ะสุดก็มาไม่ถกว่ากี่ดอก
0: อ่ะบุญตาอ่ะบุญไก่อ่ะหมายไม่ถกมาไก่ไก่เช้าตัวบุคคาต้องถกบุคคาสไลสไลยังจักว่านามากเกลยแต่ก็ช่างไงอาศักฮัจุกอดฮิมุยทันนี่เล่งยังดีบ่าเล่บุเล่งโง่ไงมายุบุคุยโง่ไงไงมายมุยบุกุตุงกุตุงไงบ่าใจมันชินเองบลเล่ทอกชินเองบลเล่เออโอ้บุโน่อาศัก
2: เกสาไลเฮสิใจขอบดีถึงไรอยู่กันยังไงไ
0: หนก็ได้อาบุเตบุกะฮัมค่ะถึงไรมันนี่อ๋ออาพุโรโก้ไม่เคยถึงไรมันบ้างเลย

0: నా కర్మాసన్క చిన్న తక్కువ పిచ్చుషను నేను కొప్పాయి అసకం తాని మారుగా తమని హిన్బా ఖోరం స్రై స్రై ఇంగ్లియా అంగ్యం ఖనై సిమాయ అంగి థంక అబున్ బాగై అంకై దైషా నం కరంగనా ముచుం ఖకై కరంగది
1: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলামনি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: অব ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াকনি কাতি উইতংনা বাগৈ হিক সাইনো কারে কেব বাই থুয়াসে আমা তংগাই কন্দম থু বিয়াইতা চাসমা লাইদে খরকশানি সাই কবাং বরক বাই থুয়াসে একে তংকে এইচ এবা এইচ আই ভি বেমানজিকে তংগি মাননাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নেখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যাক সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলামনি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: অব ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াকনি কাতি উইতংনা বাগৈ হিক সাইনো কারে কেব বাই থুয়াসে আমা তংগাই কন্দম থু বিয়াইতা চাসমা লাইদে খরকশানি সাই কবাং বরক বাই থুয়াসে একে তংকে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে তংগি মাননাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নেখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যাক
2: নং সাইদেমান সাকদেরিয়া বুমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
1: অক্সিং তংফুরু চেরাই আচাই ফুরু এবা বুমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
2: আবনি বাকি যত সাকদেরিয়া বুমা রকন এইচ আই ভি দে তং আমজগি মানাই যাব
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানা না মুংসা করি সয়া প্রিরমকে জরা তংশানি এআরটি রাইদা তুই ডাক্তার বাই নাই যাকে অক্সিং নি চেরাইনো এইচ আই ভি নি ইয়াক নি ফিওগি মানো
2: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রাই নি বাগে আওয়াই যা নং সাইদেমান সাকদেরিয়া বুমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
1: অক্সিং তংফুরু চেরাই আচাই ফুরু এবা বুমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
2: আবনি বাগৈ যত সাকদেরে বোমা রকন এইচ আই ভি দে তং আমজগি মানাই যাব
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানা না মুংসা করি সয়া প্রিরমকে জরা তংশানি এআরটি রাইদা তুই ডাক্তার বাই নাই যাকে অক্সিং নি চেরাইনো এইচ আই ভি নি ইয়াক নি ফিওগি মানো
2: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রাই নি বাগৈ আওয়াই যা
0: হ্যালো
3: দীপর কাহাম ম্যাডাম
0: হ্যাঁ দীপর কাহাম সাবুং কা সাগ্রদি
3: বর্তমান ঠাকুর পারানি রঞ্জন দেব রমা সাহারি জং ম্যাডাম
0: বেলাই কে হাম বাই গরং মানি বাগি তে লাম সগতি নি নি পান্দাও দ সাগ্রদি

0: লিয়া বুবু বলিয়া কি হানকা কে অমুক সাক কাহাম টংনানি বাকিছে কবাং মা বেমার উংয়াংনানি বাকিছে তাঙ্গে নাইকে খারনা নাংবা হানে কে আং সাইছে মালিয়া বুঝতন খারবাই খ্যাং কিরুই খারকাতা হানি সাকাতা কে ও সালনি সালথামূলক হে নক ব্রুম ব্রুম ফাই বরক চেরাইদা তং রুতুগু রুতুগুই নক ফাই আফরু খেতে ইয়ক লিয়া নক ফাই বরক ইঞ্জেকশন টিকারি কলাং থাকা গাং ও সাল নুমিত মানো যে স্কুলনি খারমানি বেড়া কিচিক তৈ খেলাই গাই কাইসা কক দু গিয়াছে কিনা এনে হ্যালো হ্যালো ও দি লাম সকন চিনি পান্দা ও
1: অনেক
0: হামিয়ানি হ্যাঁ তাম হামিয়ান খা
1: হামিয়ান মারে
0: ও ও
1: সারাদিন
0: আলাদা
1: মানসিক
0: লংমানি রায়দা আচাইখাই থৈনানি নাঙ্গো চেংখাংকে পাইনানি নাঙ্গো আমহাই কেন কেব ডাক্তি পাইও কেব ডাক্তি কেবলেরই পাইও আবাই কেমন সাইমিয়া যে বাইমানী বালো গিয়াখো থাকি বালো গানো হে ফেয়াবা বাক্সা ডাক্তিন থাঙি পায়ু বাক্সা থাকনামো যোগ থাকমাইয়া বই দো আবো গবৈন যেস সায়েন্স টেকনোলজি যেস কুচুগো কাফানো অবনো কেব না রগইমানিয়া আবনো কেব সাইমানিয়া হ্যালো
2: হ্যালো
0: হুম আচ্ছা বংখা
2: ও ভাই কো বলাই কেন দি বরকা হামান কোয়ার্টার নি ব্রিটিশ ভাই
0: আ আ তাকু ব্রিটিশ ভাই তো
2: হাম ন তং ও মতে তো ওকি সব ভাই তাও দিশা মতে তো সব ভাব ফাইনিং কা আমরা কাছে পরে ওয়াট বাবাই মান
0: তাকলাই ওয়াস ওয়াতে কু সুয়া খানা
2: সাগ্রা
0: দি
2: তোমার মানে আজ জেলার জন্য বাগান সকাল

0: 자르고다. 그래서 감사하고 너무 억울하다는 색깔 너무 좁으신지 대신지 그래서 색깔 자르고 이거 뭐 자르면은 가거나 뭐 가 아유 말고다. 이제 버스 자르면은 가 뭐 말씀이로 소매여 주는 자고다. 정말요. 아, 책을 이제 쓰르멍 쓰르멍 쓰르멍 무후로 거담 전에 꺼내보 꼬카 강모 꼬카 꼬 꼬카 아마 할퍼더러 뻗은 카 아버 꿈은 꿈은 뻗뻗뻗 무후로 가위니 거딱 원정 카 하여튼 이제 어 책을 쓰르멍 뒤에서 말이야 그 얼른 게 앞으로 거담은 차 바이 내라이키노 라스크 상어는 가수 상어가 살라버리다 걸리 지금 건네 찌릿찌릿가 하고
1: 아, 릉탕거다.
0: 네, 시시오버 글라이차 하삼 구중리버 캐도 탕유버 글라이차 하스게 글라이차 세상 너무 중요한 것이다. 너무 꼭하다. 안 그봐. 날라키나 얼른께 세컬 벨라킨 살마 릉탕구르가 골이 골이 가나피로 험하지로 본다 살로카다. 그 살사 또 아이른 띠른 잡두요. 두간 알레이블라. 그 두간 그 기사바이 따닝 하자. 아버.
2: 아마선 턱으로 가로로 빠는 탕푸른 끊어 자르고 탕가 아질레 땀은 차나이 신이 벌어로 한 꼬라바이 꼬라 마늘이 콕라이블라 땀은 차나이 아유 고고하워 예이거뭘뭐 벨라이키는 코비 타면 다 통하지 이거 다 아무 양호대 상자로 타면은 오라 땀은 차주나이 니니 콜라 굴로 베이멍 바이 탕가
0: 예라이모르카는바케노기차로자는 엄마께서 살로 그네 앞으로는 되게 바이 아 고라로 바이멜로 땀 뭐 두코다마카마야 제 기르만 야인티제 두간도 탈이야 바소 음뭐 괜찮아 아진 빈데고 무조마 하가 벨라이키노 마나 땀 전에 못 하고 가 안정나 사우로 마비로 말리 창가 바 아장 엄마께로 페르블라 보러 노 니마는 바비로 나이
1: 我老那，嗯，我怎么弄到吧？嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯，嗯， আৰু পেডেল নিচিমি চিটো কামানি আমৰক ও হাৰকুল চাইকেল কুচুক আবু চিকিঞ্চি আবৰক লাং চাইমিয়া আব কাৱৈ চালক চালক থাঙো কে আব জেচে সৰক হাম গাই দেব চালক নামো চুঙো কে আব হাইকে কব কলায় ৱাছ উচুং গাই সামলক মায়া রকম বলে গায়ে বইন রকম পুইলে কেতাল কেতাল সরং পুরোকায় বই বরক নুখানকে বিন ফাইছি তাইসে থাঙি পাই জেসে ফোন ব্রেক রম না হিন্দি ব্রেক রম না সে রিঙিয়াঙ্গি থাঙ্গু ইনকে বরক নুখে বরক নি ফাইছি সে থাঙ্গু ককে কুবই ন আম তিন খানা চিন্তা খুব ব্রেঞ্জেস নি আমন বাকি ন হাই দা কন্টে কাইসা কক তো করি নাই গেল হ্যালো
0: হ্যালো বাইনো বেলাই দিবর কাহাম
1: দিবর কাহাম
0: এপর বাইনো বেলাই দিবর কাহাম গাঙ্গিয়াং সিতন্দ্র পারানি তিন তাকু রবীন্দ্র দেবরমা
1: ও তাকু রবীন্দ্র শিবচরণ পারা ও বিয়াং খা
0: গ্যাং গাবর দি গানা
1: ও
0: গাবর দি বাই গানা না গাবর দি সাইমান না বাই গাবর দি রতনপুর
1: আ আ আ রতনপুর সাইমান
0: পারা পা চিনা পারানি বমু কা গানি বমু আনি কল কল হাপ দ কক দু খামানি কক দু পিছালিয়া
1: হাইদিমা
0: কইলা ওয়া খামানি
1: ও ইহি আংটি শাখা অফরো করঙ্গি মা আংগো তাম জানি কাছা প্রবলেম খা
0: হে হে কইলা কইলা ওয়া তা
1: ও ও ও
0: আম কইলেন থাকি খানাই কেম ভাই
1: ও বেলাইকে হাম ভাই
0: হাম ভাই
1: দানি মুই তো মান মান কক সাগা দি

자네 몸의 줄로 샥 해봐. 너무 하나 몸도 때가 샥으로 요새 한 작은 듯 아니 원축 몸을

নবনীল চাকমা তাই সৌরভী দেবর মানে খরাং খানাতরে চাপমং খানার জাখা খানা তক চক পাই খানা হেমা দো আংনার খানা দো যেতে দেখতে বুকুকস যেন খানা তো রচাপ মং খানাতে খানাতে থাঙি দো যে পান্ডানে পাই থাক ফাইসং তৈ তাং তাংথাম তো যেন খানা নমানো নো খা চঙ্গ নরক আনি ও পান্ডানো খানা দোনা হানি তৈ খা লগুই নরক নাইসিংহী দোনা হানি হাই ফাইডি হিংকাতে কেসা রচাপ মং হাইন হাই খানা লাইনো

লংমা টংসং লগেরই টংনাই গানাও বুফরু জানি সেরেক সেরেক ফাই সব পাইখা খেনে খেনে বখানি কগঙ্গাই থাংখা আবাহাই খেন খানি বড় বাই হালক মানজ জাগাই থাঙো খাশিরু গে বুফরু আবাহাই খেন খনা তো রেজাব মুং খানাকা সরু ভি দাই ইয়াননি খরাঙ্গ হাইনে হাইতে থাং সাদ জাপ মুং মানিক তে পারমিতানি খরাঙ্গ

카방리타 호텔부 국성 진이 저라 응의 동호 증 반단이 빠이탁 패싱어 파이 빠이카 다북 다북 삭저라니 디니니 걱더마니 걱벅럭럭이스 사이크나르원 학터 근한게 디니 성비탄 헛다 디보시 발라이자기 동호 학터로 이머젠시 저라 샤톡 피톡 클라이자 নাই লোকরগ্নি বখা খলমা তাই বরম ইয়াফার জাগে টঙ্গ তিনি নেশালো ইমার্জেন্সি জরা লুকু ফান খাতি নারু নাও বুসকাঙ্গি ফাইনাই লোকরগ্নি বখা খলমা ইয়াফারখা রাষ্ট্রপক্ষরক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদি ও তালনি নুইচিচার শালমারি ককতিশালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্দাতে হাক্তর তাই বুই হাক্তর নি লুকুরক বাই ককলাম সালায়ানো অব অঙ্গানো মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমনি পান্দা শিখলা দফানো কতাল নাইমথাং তাংসেপনতেই খা বাচার না তাই ফরং গলাং গরং খলাইয়ে তিশানাও আসাম রাইফেলস নি আগরতলা ব্যাটালিয়ন নো গ্যারিসনো থংখলা এনসিসি ক্যাডেট রকনো দুই আলাইদা ফরংমং সামংবতাং সংসা চাখা আসুক যারা খানাবাই খায় তাবুক সাক জরানি তিনি নি ককতমা বক্ষরকনি ককতমানি কক বক্ষরক রক হাইকে পাইথাকো নরকনো হাই নহাই কক কচারো তিনি নি পান্দা নরক পৈলানিমি তামুক সাক জরা খানামা বাকে নরকনো বেলাইকে হামবাইয়া ফারো ওয়া তুই সাতুং নি জরা তাবুক কলম কসাং ইমানো সা খামিয়াং ইমানো চেরাই রকনো বনাই তন্দি তাই যে সামুং চং যতন নক নে অংখরে খেলাইনা নাঙানো হাইফানো সাক কাহাম তং খাইছে কাহাম খাই

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্তী আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অঙ্কিতা। আর আরজে অঙ্কিতা নিয়ে চলে এসেছে যেই পর্বখানি, সেই পর্বখানি হচ্ছে চিরায়ত। চিরায়ত পর্বে আপনাদের শোনাবো গল্প। কোন গল্প, কী গল্প, সেটা ক্রমশ প্রকাশ্য। আর এই মুহূর্তে যারা টিউন করে ফেলেছেন 101.6 মেগাহার্জ, তাদের সবাইকে তো অনেক অনেক স্বাগত জানিয়েছি। সেই সঙ্গে যারা ভাবছেন যে টিউন করবেন কি করবেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে করে ফেলুন। কারণ এই যে 2:30 থেকে আমার সঙ্গে আপনাদের পথ চলা শুরু হলো, সেই পথ চলা কিন্তু একেবারে 6:30 পর্যন্ত আপনাদের সঙ্গে আমি থাকব। তো শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে ছটফট টিউন করে ফেলুন। কারণ আমাদের 2:30 থেকে যে পর্বখানি চিরায়ত, তারপর 3:00 থেকে থাকছে আমাদের পরবর্তী পর্ব, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন রবীন্দ্রসঙ্গীত। আর সেই সঙ্গে আরও পর্ব রয়েছে, সুরের আকাশে পর্ব রয়েছে, হৃদ মাঝারে অনুষ্ঠান রয়েছে। তো সব মিলিয়ে এফএম জয়ন্ত কিন্তু এই মুহূর্ত থেকে আপনাদের সঙ্গে একেবারে গানে, আড্ডায়, গল্পে জমজমাট হয়ে থাকবে। তো শ্রোতা বন্ধুরা, দেরি না করে চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, যাবো চিরায়ত পর্বে, তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। ছোট্ট করে বিজ্ঞাপন বিরতির পর চলে যাব আমাদের চিরায়ত পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুদ্রায়ন্তে শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চিরায়ত পর্বে রয়েছে। আর চিরায়ত পর্বে আজকে যে গল্পখানি আপনাদের পাঠ করে শোনাব, সেই গল্পখানি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গল্প আজকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। সেই গল্পটির নাম কি? সেই গল্পটির নাম হচ্ছে রাম কানাইয়ের নির্বুদ্ধিতা। তো চলুন সেই গল্পখানি এবারে আপনাদের শোনাই।

যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাস খেলিতেছিলেন, তাহারা বিশ্বনিন্দুক। তাহারা তিলকে তাল করিয়া তোলে। আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন। বাহির হইতে যখন ডাক পড়িল, তখন স্তূপাকৃতি চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন, দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না। এদিকে ডাক্তার তখন জবাব দিয়া গেল, তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পার্শ্বে বসিয়া ধীরে ধীরে কহিলেন, দাদা দাদা, তোমার যদি উইল করিবার ইচ্ছা থাকে তো বলো। গুরুচরণ ক্ষীণস্বরে বলিলেন, আমি বলি, তুমি লিখিয়া লও। রামকানাই কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন। গুরুচরণ বলিয়া গেলেন, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করিলাম। রামকানাই লিখিলেন, কিন্তু লিখিতে তাহার কলম সরিতেছিল না। তাহার বড় আশা ছিল, তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামহাশয়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে। যদিও দুই ভাইয়ে পৃথগণ্য

ছিলেন, তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন। শত্রুর মুখে ভস্ম নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই, কিন্তু তথাপি রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন। গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতগুলো কম্পিত বক্ররেখা, কি তাহার নাম বোঝা দুঃসাধ্য। পান্থাবাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাক্রোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন। যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল, মায়া কান্না, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে। উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাঁধাইয়া দিল, বলিল, মরণকালে বুদ্ধি নাশ হয়, এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে। রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন, এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে, কিন্তু তিনি থাকিতে পারিলেন না। ছুটিয়া আসিয়া বলিলেন, মেজুবউ, মেজুবউ, তোমার তো বুদ্ধি নাশের সময় হয় নাই, তবে তোমার এমন ব্যবহার কেন? দাদা গেলেন, এখন আমি তো রহিয়া গেলাম, তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও, এখন ঠিক সময় নয়। নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠা মহাশয়ের কাল হইয়াছে। নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল, দেখিব মুখাগ্নি কে করে, এবং শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়। গুরুচরণ লোকটা কিছুই মানিত না, সে ডফ সাহেবের ছাত্র ছিল, শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল। লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জিভ কাটিয়া বলিত, রাম রাম রাম রাম, আমি যদি খ্রিস্টান হই তো গোমাংস খাই। জীবিত অবস্থায় যাহার এই দশা, সদ্য মৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই, কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না। নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে, যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠা মহাশয়ের বিষয় না পাইলেও কোনক্রমে পেট চলিয়া যায়। কিন্তু জ্যাঠা মহাশয় যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না, বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে। রামকানাই বরদাসুন্দরীর নিকট গিয়া বলিলেন, বউ ঠাকুরানী, দাদা তোমাকে এই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এবং এই তাহার উইল, লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও। বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পথ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন, দুই চারিজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নতুন শব্দ যোজনাপূর্বক শোকসঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল। মাঝে হইতে এই কাগজখণ্ড আসি এক প্রকার লয়ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না। ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল। ও গো, আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশটাই না হলো। আচ্ছা আচ্ছা ঠাকুরপো, লেখাটা কার, তোমার বুঝি? ও গো, তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে, আমার দিকে কে মুখ তুলে চাইবে গো? তোরা তোরা একটুকু থাম, মেলা চেঁচাসি নে, কথাটা শুনতে দে। ও গো ও গো, আমি কেন আগে গেলুম না, আমি কেন বেঁচে রইলাম?

কানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সে আমাদের কপালের দোষ। বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন। বোঝাই গাড়ি সমেত খাঁদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গারোয়ানের সহস্র গোতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে, রামকানাই ঠিক তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন। অবশেষে কাতর স্বরে কহিলেন, আমার অপরাধ কি? আমি তো দাদা নই।

নবদ্বীপের মা তখন ফোঁস করিয়া উঠিয়া বলিলেন, না, তুমি বড় ভালো মানুষ, তুমি কিচ্ছুটি বোঝো না। দাদা বললেন, লেখো, ভাই অমনি লিখে গেলেন। তোমরা সবাই সমান, তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো। আমি মরলেই কোন পোড়ামুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে? কিন্তু সেজন্যে ভেব না, আমি অত তাড়াতাড়ি এবং শিগগির, অতি শিগগির মরছি নে। এইরূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন। রামকানাই নিশ্চয়ই জানিতেন, যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইহার তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে। এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন এবং যে কাজটা তিনি করেন নাই এবং এমন ভাব করিলেন যেন তিনি এই কাজটা করিয়া ফেলিয়াছেন, যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়াছেন। এখন অপরাধ স্বীকার না করিয়া তার কোনো গতি নেই। ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল, কোনো ভাবনা নাই, এ বিষয় আমিই পাইব। কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা যায়, তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে। নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না, সুতরাং কথাটা তাঁরও যুক্তিযুক্ত মনে হইল। অবশেষে মার তাড়নায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন। অল্পদিনের মধ্যেই বরদাসুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল। নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলেও গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয়। উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে। বরদাসুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহী কারো বুঝিবার সাধ্য নাই। তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল, সে বলিল, দিদি, তোমার ভাবনা নাই, আমি সাক্ষ্য দিব এবং আরও সাক্ষ্য জুটাইব। ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশী হইতে ডাকিয়া পাঠাইলেন। অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন, এমনকি কিঞ্চিত রসালাপ করিবারও চেষ্টা করিলেন। জোর হস্তে সহাস্যে বলিলেন, গোলাম হাজির, এখন মহারানীর কী অনুমতি হয়?

গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন, ন্যাও ন্যাও, আর রঙ্গ করতে হবে না। এতদিন ছুঁতো করে কাশিতে কাটিয়ে এলেন, একদিনের তরে তো মনে পড়েনি। এইরূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন। অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছিয়াইল। নবদ্বীপের মা পুরুষের প্রতি ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন। নবদ্বীপের বাপ বলিলেন, রমণীর মুখে মধু আর হৃদয়ে ক্ষুর। যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত। ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন। অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছেন, তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া বলিলেন, আর জ্বালানি ডাকিনি কেবল যে বাছা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চায়, তাহা নহে আমার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে। অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানায়ের চক্ষু স্থির হইয়া গেল। উচ্চস্বরে বলিয়া উঠিলেন, তোরা এই কী সর্বনাশ করিয়াছিস? গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন, কেন, এতে নবদ্বীপের দোষ কি হয়েছে? সে তার জ্যাঠার বেশ্যা নেবে না, অমনি এক কথায় ছেড়ে দেবে? কোথা হইতে এক চক্ষুখাদিকা ভর্তার পরমায়ু স্ত্রী অষ্টকুষ্ঠীর পুত্রী আসিয়া উড়িয়া জুড়িয়া বইবে? ইহা কোনো সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে? যদিও বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মূর্হমতি জ্যেষ্ঠতাতের বুদ্ধিভ্রম হইয়া থাকে? হতবুদ্ধি রামকানাই যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয়ে মিলিয়া কখনো বা তর্জন গর্জন, কখনো বা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন, তখন ললাটে করাঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। আহার ত্যাগ করিলেন, জলস পর্যন্ত স্পর্শ করিলেন না। এইরূপে দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল। মোকদ্দমার দিন উপস্থিত হইল। ইতিমধ্যে নবদ্বীপ বরদাসুন্দরীর মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনই বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল। জয়শ্রী যখন বরদাসুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে, তখন রামকানাইয়ের ডাক পড়িল। অনাহারে মৃতপ্রায় শুষ্ক ওষ্ঠ বৃদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্যমঞ্চের কাঠগড়া চাপিয়া ধরিলেন। চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন। বহুদূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন। তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোড় হস্তে কহিলেন, হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, অধিক কথা কহিবার সামর্থ্য আমার নাই। আমার যা বলিবার সংক্ষেপে বলিয়া লই। আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাঁহার পত্নী শ্রীমতী বরদাসুন্দরীকে উইল করিয়া দিয়া যান। সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন। আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা। এই বলিয়া রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন। চতুর ব্যারিস্টার শোকৌতকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন, বাইজব, লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম। মামাতো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল, বুড়ো সমস্ত মাটি করিয়াছিল, আমার সাক্ষে মোকদ্দমা রক্ষা পায়। দিদি বলিলেন, বটে, লোককে চিনতে পারে? আমি বুড়োকে ভালো বলে জানতুম। কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল, নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে এই কাজ করিয়া ফেলিয়াছে। সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়ার

বুদ্ধি ঠিক রাখিতে পারি নাই, এমনতর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিতে মেলে না। গৃহে ফিরিয়া আসিয়া রামকানায়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল। প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকম্প পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাপ পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল। আত্মীয়দের মধ্যে তখন কেহ কেহ কহিল, আর কিছুদিন পূর্বে গেলেই বোধহয় ভালো হইত, কিন্তু তাহাদের নাম যে আর করিতে চাহি না।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি গল্প, রামকানাইয়ের নির্বুদ্ধিতা। চিরায়ত পর্বে আজকে শুনলেন গল্প পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, তারপর আবারও ফিরে আসছি বিরতির পর।
1: অসংযত জীবনযাপন, যৌন মিলন, আফটার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন। আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে যার সঙ্গে আমাদের এরকম কত নিরন্তর খেলা চলতে থাকে, যার সঙ্গে আমাদের হৃদয়ের এক ওতপ্রোত বন্ধনে আমরা জড়িয়ে থাকি, সেই রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের সম্পর্ক। তো চলুন শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুরু করব আমাদের আজকের রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠান। প্রথমেই আমার পছন্দের গানটি শুনছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি টিঙ্কু বলছি।
0: টিঙ্কু বলুন।
1: আমি একটি বাদল দিনেরও প্রথম কদম ফুল।
0: বাদল দিনেরও প্রথম কদম ফুল,
1: প্রথম ফুল করে সদান।
0: আচ্ছা, কার কণ্ঠে? যে কোনো শিল্পীর কণ্ঠে আপনি শুনতে চাইছেন, তাই তো? ঠিক আছে টিঙ্কুবাবু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। রবি কিরণ অনুষ্ঠানে রয়েছি। শ্রোতা বন্ধুরা, শুরু করে দিলাম আমাদের রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, রবি কিরণ অনুষ্ঠান। আর রবি কিরণ অনুষ্ঠানে প্রথমেই টিঙ্কুবাবু আমাদের ফোন করলেন এবং তিনি শুনতে চাইছেন বাদল দিনেরও প্রথম কদম ফুল। তো চলুন সে গান দিয়েই শুরু করি আমাদের আজকের এই অনুষ্ঠান। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আর যে অঙ্কিতা।

টিঙ্কুবাবুর পছন্দের গান আপনারা শুনছিলেন। এই গানখানি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে, বাদলো দিনেরও প্রথম কদম ফুল। শ্রোতা বন্ধুরা, রবি কিরণ অনুষ্ঠানে রয়েছি, যেখানে আপনাদের শোনাচ্ছি রবীন্দ্রসঙ্গীত, আর অবশ্যই সেই গানগুলো আপনাদের পছন্দের। এই মুহূর্তে আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? হ্যাঁ বলুন, স্বর্ণা দেবী। হ্যাঁ, আরেকটু স্পষ্ট করে বলুন, কি বললেন? পায়ের চিহ্ন পড়বে না মোর এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এটাই তো? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। ঝর্ণা দেবী শুনতে চাইছেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব।

0: নামুর খেয়া তরি এই ঘাটের কো, এই গানখানি শুনতে চাইছেন শোনাবো। আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি নাগেরদোলা থেকে রেখা রায় বলছি।
0: বলুন।
1: আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে স্বর্ণ ধরিতে দিও গো আমার এই গানটা শোনাবেন?
0: রেখা দেবী শুনতে চাইছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে চরণ ধরিতে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন আর শুনতে
1: থাকবেন। হ্যাঁ,
0: আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনারাও সঙ্গে থাকুন আমাদের। চরণ ধরিতে দিও গো আমারে নিও না, এই গানখানি তিনি শুনতে চাইছেন। আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন? শুভ দুপুর।
2: অনুষ্ঠানের সিলেকশন ভালোই করছে আমার এফএম বন্ধুরা। যাই হোক, তবু আমি তার সাথে তাল মিলিয়ে বলতে চাইছি কবিগুরুর এই বিখ্যাত গান, আমি চিনি গে চিনি তোমায় ওগো বিদেশী।
0: বিশ্বজিৎ বাবু শুনতে চাইছেন আমি চিনি গো চিনি তোমারে।
2: হ্যাঁ,
0: ঠিক আছে,
2: এই গানটা।
0: হ্যাঁ,
2: থ্যাংক ইউ।
0: সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, পরপর কয়েকটা গানের অনুরোধ নিয়ে নিলাম, আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে আরও অনেকটা সময় রয়েছে আমাদের এই রবিকিরণ অনুষ্ঠান নিয়ে। তো রবিকিরণ অনুষ্ঠান মানেই তো রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। তো রবি ঠাকুর, যিনি আমাদের জীবনের নানা পর্বে জড়িয়ে আছেন, যিনি আমাদের সুখে দুঃখে আনন্দে বিরহে জীবনের প্রতিটা মুহূর্তে একটাই কথা আমাদেরকে বলে দেয় যে আমি আছি। ওই যে কথায় কথায় তখন বলতে হয় রবি ঠাকুরকে যে রবি ঠাকুর তুমি কার, উত্তরে তিনি একটাই বলেন, আমাকে যে চায় আমি সবার। তো চলুন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গো, ঝর্ণাদেবীর পছন্দের গান এবারে আপনাদের শোনাচ্ছি।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন তো শুনছেন শ্রোতা বন্ধুরা, রবি কিরণ অনুষ্ঠানে রয়েছি। রেখা দেবীর পছন্দের গান শুনছিলাম, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে চরণ ধরিতে দিও গো আমার, এই গানখানি তিনি শুনতে চাইছিলেন। এবারে যাব বিশ্বজিৎ বাবুর পছন্দের গান, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, সে গানখানি আমরা শুনবো ইন্দ্রাণী সেনের কণ্ঠে। চলুন সে গানখানি শুনি, তারপর যার পছন্দের গান শুনব সে হচ্ছে তানিয়া। তানিয়া শুনতে চাইছে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই গানখানি। তো যাব এই গানখানিতে, তবে তার আগে আমাদের ফোন লাইনের ওপারে একজন শ্রোতা বন্ধু রয়েছে, কে রয়েছে দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, শুভ বিকেল, আমি কণিকা দেব, মাথা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন কণিকা দেবী,
1: শুনবো পানের কণ্ঠে তোমার খোলা হাওয়া।
0: তোমার খোলা হাওয়া শানের কণ্ঠে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ কণিকা দেবী। শ্রোতা বন্ধুরা, কণিকা দেবী শুনতে চাইছেন শানের কণ্ঠে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। আরও একজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন? কে বলছেন?
2: নমস্কার ম্যাডাম, গোলাঘাট থেকে বিরজাস কইতাছি ম্যাডাম।
0: বলুন।
2: আমি গান শুনতে চাই শিরা গোসালের গাওয়া একলা চলো রে, এই গান শুনতে চাই ম্যাডাম।
0: একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে।
2: শিরা গোসালের গাওয়া ম্যাডাম।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে বিশ্বজিৎ বাবুর পছন্দের গান ইন্দ্রাণী সেনের কণ্ঠে, চলুন শুনি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী।

আমাদের জীবনে আনন্দ যেমন আছে, ঠিক তেমনই দুঃখও আছে। দুটোই সত্য, আর সেই দুটো সত্যকেই আমাদের মেনে নিতে হয়। ভালোবাসা যেমন সত্য, ঠিক তেমনই মিলনের পাত্র শূন্য করে বিচ্ছেদের কঠিন অভিশাপ, এও তো সত্য। সত্যের পথে নির্বিঘ্নে চলিতেছে, শেষ পর্যন্ত আমাদের থামতে হয়। সে যে ব্যর্থতা নয়, অসহায়তা, তবু তার অন্তরের দীপশিখা আমাদের গভীরেও জেলে দিয়ে যায় নাকি? এই মুহূর্তে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে তানিয়ার পছন্দের গান, আপন হতে বাহির হয়ে বাইরে তার।

শানের কণ্ঠে আপনারা শুনছিলেন তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। রবি কিরণ অনুষ্ঠানে রয়েছি, কণিকা দেবীর পছন্দের গান আপনারা শুনছিলেন। এবারে যাব ব্রিজেশ বাবুর পছন্দের গানে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল, জীবনের অনেকেরই মূল মন্ত্র বলা যেতে পারে। ওই যে কথায় আছে যে জীবনের প্রতিটা মুহূর্তে রবি ঠাকুর তো আমাদের পথ দেখায়, সেখানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে রবি ঠাকুর জীবনের নানা পর্বে। ঠিক তেমন করেই

0: আমরা আজও বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই কথাটা আমরা যেমন বলি, ঠিক তেমনই আমরা বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে আরও একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: আমি মণিপাল বলছি।
0: হ্যাঁ মণিদেবী, বলুন।
1: আমি আগে বলেছিলাম, সে গানটা শোনা হয়নি, আবার বলছি, তব আসন তলে।
0: তব আসন তলে,
1: হ্যাঁ।
0: আচ্ছা, কার কণ্ঠে শুনতে চাইছেন?
1: এটা তোমার ইচ্ছা।
0: ঠিক আছে, যদি সংগ্রহে থাকে মণিদেবী নিশ্চয়ই শোনাবো।
1: এই গানটা একদিনও বলেছিলাম, পাই সময় হয়নি, শোনাতে পারোনি।
0: আচ্ছা,
1: বলছি, জানি না শুনতে পারবো কিনা।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। মণিদেবী শুনতে চাইছেন তব আসন তলে। এ মুহূর্তে যাব ব্রিজেশবাবুর পছন্দের গানে। যদিও স্টুডিওর ঘড়িতে এখন যে সময় হয়েছে, সে সময় বলছে আরও কিছুটা সময় হাতে রয়েছে, তো আরেকটা অনুরোধ নিয়ে নিই আপাতত। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: ধন্যবাদ দশমী কাছ থেকে, দেবী সেনগুপ্তা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: দেখেছিলে ছুটির নিমন্ত্রণে তুমি আমায়, আশা বসলে যে রবীন্দ্রসঙ্গীতটা
0: দেখেছিলে, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের কণ্ঠে ব্রিজেশবাবুর পছন্দের গান।

0: শ্রোতা বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মণিদেবের পছন্দের গান শুনছিলাম। এবারে দেবী সেনগুপ্ত, যিনি ফোন করেছিলেন, তিনি শুনতে চাইছিলেন ডেকেছিলে তুমি আমায় ছুটির নিমন্ত্রণে, আশা ভোসলের কণ্ঠে। তবে শ্রোতা বন্ধু, আপনি আশা ভোসলের কণ্ঠে গানখানি শুনতে চাইছিলেন, তবে আশা ভোসলের কণ্ঠে তো আমি পাচ্ছি না আমার কাছে। তো আমি আপনাকে নিশ্চয়ই এই গানখানি শোনাবো, তবে এই গানখানি আপনাকে শুনতে হবে আমাদের স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এবারের গানখানি শুনবেন। আর একেবারে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি, আরেকটা অনুরোধ নেওয়া যাবে, তাই নিয়ে নিই সেই অনুরোধটি। নমস্কার, কে রয়েছেন?
1: আমি আনন্দত্ব।
0: বলুন।
1: আমি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে যে কোনো একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে।
0: ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই শোনাবো। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে তিনি শুনতে চাইছেন, তো প্রথমেই শোনাই স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। এই গানখানি দেবী সেনগুপ্ত আপনার জন্য।

রবি কিরণ অনুষ্ঠানের একেবারে শেষ গান শুনব দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, আর চলে যাব আমাদের পরবর্তী কণ্ঠে রবি কিরণ অনুষ্ঠানে। হারাধন বাবু আমাদের একেবারে শেষ কলার ছিলেন, তাঁর পছন্দের গান দিয়ে শেষ করছি আমাদের আজকের এই আসর।

জয়ন্ত 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিবেড়িত মানুষের প্রতি জানানো হচ্ছে শ্রদ্ধা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা চলাকালীন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের সাহস ভারতের ইতিহাসের অন্ধকার সময়ে সংবিধানের চেতনাকে সুরক্ষিত রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সামাজিক মাধ্যমে দেশের জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থা একই সঙ্গে অসংখ্য সাধারণ নাগরিকের অসাধারণ সাহসকেও তুলে ধরেছিল। তিনি বলেন, সংবিধান 140 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা অধিকার ও কর্তব্যের প্রতিফলন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ সিপাহীজলা জেলার লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য, রাজস্ব ও শিক্ষা এই তিনটি ক্ষেত্রে মোট 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর মধ্যে স্বাস্থ্যখাতে 15টি প্রকল্প, যেমন জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও 24 ঘণ্টার জরুরি পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব দপ্তরের আবাসন নির্মাণ এবং শিক্ষাক্ষেত্রে নতুন স্কুল ভবন নির্মাণের কাজও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মানুষের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণ এলাকার মানুষের কাছে উন্নত সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশে

বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোকস মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্ব সুরের আকাশে পর্বে।

রাজা হিন্দুস্তানি, আমির খান এবং করিশ্মা কাপুর অভিনীত সেই ছবি এবং বিখ্যাত ছবি, সেই ছবির গান আপনাদের শোনাচ্ছিলাম। শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে পর্বে রয়েছি, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, একেবারে পাঁচটা পর্যন্ত থাকব সুরের আকাশে পর্বে। আর আজ তারিখটা হচ্ছে 25শে জুন, 25th জুন। আর 25শে জুন যে অভিনেত্রীর কথা আমাদের বারবার মনে হয়ে যায়, সেই অভিনেত্রীর গানই শোনাচ্ছিলাম, অর্থাৎ করিশ্মা কাপুর, আমাদের বলিউড জগতের বলা যায় অন্যতম সফল অভিনেত্রী। প্রচুর ছবি রয়েছে, প্রচুর ছবির প্রচুর প্রচুর গান রয়েছে। তাহলে আজকের এই সুরের আকাশে পর্বে কেন না তাকে আমরা শ্রদ্ধা জানাবো না, যেহেতু আজ করিশ্মা কাপুরের জন্মদিন। তাই আজকের সুরের আকাশে পর্ব, চলুন শুনি করিশ্মা কাপুর অভিনীত সব ছবির গান। তো চলুন, কোন গান আপনারা শুনতে চান, যারা আমাদেরকে ফোন করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে করিশ্মা কাপুর অভিনীত ছবির গান হতে হবে, এবং অবশ্যই চেষ্টা করবেন করিশ্মা কাপুর যে ছবিতে রয়েছে সেই ছবির গান শুনতে। সেই সঙ্গে যারা মেসেজ করবেন তাদেরও বলবো যে দয়া করে সেই কথাটা মাথায় রেখে আমাদের মেসেজ করবেন। আর মেসেজ করার জন্য নম্বরটি হচ্ছে 9402169965। আর সেই সঙ্গে আমাদের যে ফোন নম্বরটি রয়েছে 0381-232-6253। যারা ফোন করবেন দয়া করে অনুষ্ঠানটা ভালো করে শুনবেন আগে, তারপর আমাদের ফোন করবেন। আজকে যেহেতু করিশ্মা কাপুরের জন্মদিন, তাই সুরের আকাশে পর্ব অবশ্যই করিশ্মা কাপুরের অভিনীত ছবির গান শুনবো।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উৎসয়ন্তের সুরের আকাশে পর্বে রয়েছে। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, শুভ দুপুর।
0: শুভ দুপুর,
1: রীনা পাল বলছি।
0: রীনা পাল
1: আগরতলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আর আর করিশ্মা কাপুর অভিনীত, তাই তো?
0: হ্যাঁ,
1: আনারি ছবি থেকে।
0: আনারি ছবির কোন গান?
1: আনারি মানে নতুন আনারি, মানে করিশ্মা কাপুর।
0: হ্যাঁ বুঝতে পেরেছি।
1: কেয়া মাসাম আয়া হে,
0: কেয়া মৌসম আয়া হে। ঠিক আছে, ঠিক আছে রীনা দেবী, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আনারি ছবির গান তিনি শুনতে চাইছেন, নিশ্চয়ই শোনাবো। শ্রোতা বন্ধুরা, 03-8123-26253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। ফোন করার জন্য মানে অনুরোধ করার জন্য আপনারা ফোন করতে পারেন। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি উদয়পুর থেকে তিতা দাস বলছি।
0: তিতা দাস?
2: দীপা দাস।
0: দীপা দাস, আচ্ছা বলুন।
2: আমি বিবি নাম্বার 1 ছবি থেকে
0: বিবি নাম্বার 1, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
2: মুঝে মাফ করনা ওম সাইরাম এই গানটা শুনতে চাই।
0: মুঝে মাফ করনা ওম সাইরাম, ঠিক আছে, সঙ্গে থাকুন। মুঝে মাফ করনা ওম সাইরাম এই গানখানি তিনি শুনতে চাইছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজ চলে আসছে ধীরে ধীরে। সুশান্ত, সে দিল তো পাগল হে এই গানখানি শুনতে চাইছে, নিশ্চয়ই শোনাবো সুশান্ত। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার দিদি, শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে বলছেন?
3: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: বলুন। আমি খুব ভালো আছি, আপনি ভালো?
3: ভালো ওই দিদি। আপনি ওই ভালো থাকো, সবসময় ভালো থাকো।
0: নিশ্চয়ই
3: আশীর্বাদ দিছে।
0: আচ্ছা,
3: গান শুনবো দিদি।
0: হ্যাঁ নিশ্চয়ই। কোন গান?
3: কোন গান? পায়েল ছবি আছে নি,
0: করিশ্মা কাপুর অভিনীত ছবির গান হতে হবে। রবীন্দ্রবাবু, আশা করি আপনি শুনছেন প্রথম থেকে অনুষ্ঠানটি।
3: শুনছে।
0: হ্যাঁ,
3: করিশ্মা কাপুর।
0: হ্যাঁ,
3: করিশ্মা কাপুর থেকে যে গান শুনবো, ও
0: হ্যাঁ বলুন।
3: গানটা হলো ও ও আজানা আজানা আজানা আজানা।
0: কোন ছবির গান?
3: ছবি না, কুলি নাম্বার 1।
0: কুলি নাম্বার 1, আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। কুলি নাম্বার 1 ছবি থেকে আমি নিশ্চয়ই আপনাকে একখানি গান শোনাবো এই মুহূর্তে। শ্রোতা বন্ধুরা চলুন, অনেকগুলো অনুরোধ জমে গেছে, ইতিমধ্যে মেসেজও চলে আসছে। তো প্রথমেই আনারি ছবির গান দিয়ে শুরু করি আমাদের আজকের সুরের আকাশে পর্ব। কেয়া মৌসম আয়া হ্যায় এই গানখানি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।

বিবি নাম্বার ওয়ান ছবির গান শুনছিলাম। এবারে যাব পরের গানে। সুশান্ত আমাদের অনুরোধ করেছিল যে গানখানির দিল তো পাগল হ্যায় ছবির গান সে শুনতে চাইছে, দিল তো পাগল হ্যায় এই গানখানি। তো এবারে সুশান্তর পছন্দের গান আপনাদের শোনাচ্ছি, তারপর রবীন্দ্রবাবুর পছন্দের গান শোনাবো, তারপর আমাদের অনেকগুলো অনুরোধ চলে এসেছে। তানিয়া সে শুনতে চাইছে আরেকটি গান, আই হো মেরি জিন্দেগি মে, রাজা হিন্দুস্তানি ছবি থেকে, নিশ্চয়ই শোনাব। তারপর আমাদের শ্রোতাবন্ধু বিধানবাবু টাকার চলা থেকে তিনি শুনতে চাইছে জিগার ছবির গান। তারপর কণিকা দেবী রয়েছে, তিনি শুনতে চাইছে জিৎ ছবি থেকে একখানি গান। তো অনেকগুলো অনুরোধ জমে গেছে শ্রোতাবন্ধু, তো চলুন পরপর গান শোনাই, তারপর আবার।

0: শ্রোতা বন্ধুরা, এবারে যাব পরের গানে। পরের গানের অনুরোধ করেছে যিনি, সে হচ্ছে তানিয়া। আয় হো মেরি জিন্দেগি মে তুম বাহার বনকে, রাজা হিন্দুস্তানি ছবির গান। চলুন সে গানখানিতে যাই। তারপর যার গান শোনাবো, সে হচ্ছে বিধান বাবু। টাকার চলা থেকে জিগার ছবির গান শুনতে চাইছে। সেই সঙ্গে বাদল খটিয়াল, তিনি আমাদের মেসেজ করেছেন, তিনিও সেম ছবির সেম গান অনুরোধ করেছেন। তো বিধানবাবু এবং বাদলবাবু দুজনের জন্য এই গানখানি আমি শোনাবো নিশ্চয়ই। তারপর শোনাবো কণিকা দেবীর পছন্দের গান। তারপর আছে আমাদের শ্রোতা বন্ধু অম্বিকা মণ্ডল, তিনি জানোয়ার ছবির গান শুনতে চাইছে। তো শোনাবো সেই গান, অনেকগুলো গানের অনুরোধ জমে গেছে। আর এই মুহূর্তে ফোন লাইনের ওপারেও একজন রয়েছে, দেখা যাক তিনি কোন গানের অনুরোধ করেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাডাম,
0: কে বলছেন?
1: আমি গোলাঘাট থেকে বিরাজ করতেছি ম্যাডাম।
0: বলুন।
1: দিলওয়ালে ছবি থেকে জিতা হ্যায় দিশি কে লিয়ে গান শুনতে চাই।
0: দিলওয়ালে ছবির গান, আপনি অনুষ্ঠানটা ভালো করে শুনুন। দিলওয়ালে ছবি করিশ্মা কাপুর অভিনীত নয়, তো চেষ্টা করুন আমাদের যে গানখানি অনুরোধ করবেন সে গানখানি যাতে অবশ্যই করিশ্মা কাপুর অভিনীত ছবির হয়। আর ভালো করে অনুষ্ঠানটা শুনুন, তারপর আমাদের ফোন করুন। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে তানিয়ার পছন্দের গান আয় হো মেরি জিন্দেগি মে তুম বাহার বনকে।

1996 সালের ছবি জিত, সেই ছবির গান শোনাচ্ছিলাম আপনাদের। অলকা ইয়াগনিক সোনু নিগমের দ্বৈত কণ্ঠে সেই গানখানি, সলমন খান এবং করিশ্মা কাপুর অভিনীত ছবি কণিকা দেবী। তিনি অনুরোধ করেছিলেন এই গানখানির। এবারে যাব পরের গানে। অম্বিকা দেবী যে গানের অনুরোধ করেছেন, তিনি জানওয়ার ছবির গানখানি শুনতে চাইছেন, মেরে স্বপ্নকে রাজকুমার। তো চলুন সে গানখানি শোনাই, তারপর যাব অভিজিৎ মণ্ডল ও রিঙ্কু মণ্ডল, তারা শুনতে চাইছে দুলহন হম লে যায়েঙ্গে ছবির গান। তো চলুন শ্রোতাবন্ধু, আর দেরি না করে, সময় চলে যাচ্ছে, চলুন গানে চলে যাই।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে সুরের আকাশে পর্ব নিয়ে রয়েছে, আর সুরের আকাশে পর্ব থেকে এবারে বিদায় নেবার সময় এসে গেছে। কারণ সময় হয়ে গেছে আমাদের পরবর্তী পর্বে চলে যাওয়ার। তবে সুরের আকাশে পর্বে আজ কেবল করিশ্মা কাপুর অভিনীত কিছু ছবির গান ছিল, কারণ আজকে করিশ্মা কাপুরের জন্মদিবস। তো শ্রোতা বন্ধুরা, আমরা চেষ্টা করেছি গানে গানে তাঁর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো। আর সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যাব পরের গানে। পরের গানের অনুরোধ করেছেন আমাদের যে শ্রোতা বন্ধু, তিনি ঝর্ণা দেবী। তিনি হামসাথ সাথে ছবির একখানি গান শুনতে চাইছিলেন। তো হামসাথ সাথে ছবির গান দিয়েই শেষ করব আমাদের আজকের এই সুরের আকাশে পর্ব। তবে আপনারা কোথাও যাবেন না, কারণ এই পর্বের পর ফিরে আসবো যে পর্বখানি নিয়ে, সে পর্বখানি হচ্ছে হৃদমাঝারে পর্ব। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় হয়ে গেছে 4:54, আর খুব বেশি সময় হাতে নেই, তাই শেষ গান সুরের আকাশে পর্বের ঝর্ণা দেবীর পছন্দের গান দিয়ে শেষ করছি আমাদের আজকের এই পর্ব।

আগে কি সুন্দর দিন কাটাইতাম। সত্যি অর্থেই আগেকার দিনগুলো একটু অন্যরকম ছিল। আগেকার দিনগুলো একটা অন্যরকম বিকেল, একটা অন্যরকম দুপুর, যেখানে না ছিল কোনো সোশ্যাল মিডিয়ার বার্তা, না ছিল কোনো মুঠোফোন। হয়তো গোধূলি বেলায় বাড়ির কয়েকজন মিলে সেই বারান্দায় বসে বিকেলবেলার টিফিন কিংবা চা, গল্প, আড্ডা, আর সেই সঙ্গে কিছু গান, যে গানগুলো আজকের দিনে এসে দাঁড়িয়ে আমরা খুব সহজে বলতে পারি সে গানগুলো তো হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে সেই গানগুলো গাওয়ার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হতো, সেই যন্ত্রগুলো। আজকাল আমরা লোকগান শুনি, একটু অন্য ধরনের লোকগান শুনি, যে লোকগানের কথা হয়তো একই আছে, সুরও হয়তো একই আছে, কিন্তু তার আঙ্গিকটা পাল্টে গেছে। তবে শ্রোতা বন্ধুরা, আমাদের এই ঋদমাঝারে পর্বে আমরা চেষ্টা করে থাকি সেই সব দিনগুলোর স্মৃতিকে ফিরিয়ে আনার, যে দিনগুলোকে আমরা ভুলে যেতে বসেছি। হয়তো আজ আমরা মনে রাখছি, আমাদের আগামী প্রজন্ম ততটা হয়তো মনে রাখতে পারবে না, হয়তো তারা জানেনই না। এমন এমন লোকগানের শিল্পী রয়েছে যাদের কথা যদি এখন বলি, তাহলে এখনকার প্রজন্ম কিংবা আগামী দিনের প্রজন্ম যারা রয়েছে, তারা বলবে তারা কে। সত্যিই কি তাই? এই কথাটা বলা কি বাঞ্ছনীয়? চলুন না আমরা চেষ্টা করি আমাদের নতুন প্রজন্মকে সেই সব দিনগুলোকে একটু ফিরিয়ে আনার, সেই সঙ্গে চেষ্টা করি সেই সব দিনের যে স্মৃতিগুলো রয়েছে, যে গানগুলো রয়েছে, যে গানগুলোকে আমরা আজ ভুলে যেতে বসেছি, সেই গানগুলোকে গুনগুন করে গেয়ে ওঠার। চলুন আজকের আমাদের এই পর্বে, ঋদমাঝারে পর্বে, এমনই কিছু গান আপনাদের জন্য থাকবে, যে গানগুলো আমাদের চিরাচরিত ঐতিহ্যের কথা বলবে। তবে তার আগে যেটা করার পালা, সেটা হচ্ছে বিরতি নেবার পালা। বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি আবারও কথায়।

সালটা ছিল 1901, তারিখটা 27শে অক্টোবর, তৎকালীন কোচবিহার রাজ্যের অন্তর্গত তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে এক পরিবারে জন্মগ্রহণ করেছিল ছেলেটি। পিতা জাফর আলী আহমেদ তুফানগঞ্জ আদালতের একজন আইনজীবী, আর তার চাচা মাজিরুদ্দিন আহমেদ বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যও ছিলেন। উত্তরবঙ্গের স্কুল আর কলেজে যার পড়াশোনা, সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীতের প্রতি যার এতটাই আকর্ষণ, মূলত একজন স্বশিক্ষিত সুরকার আর গায়ক ছিলেন। অল্প সময়ের জন্য যিনি উস্তাদ জমিরুদ্দিন খানের কাছেও সঙ্গীতে তামিল নিয়েছিলেন, সে হচ্ছে আব্বাসউদ্দিন আহমেদ। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলবো আব্বাসউদ্দিন আহমেদকে নিয়ে, তার কর্মজীবন নিয়ে, সেই সঙ্গে শোনাবো তার গাওয়া কিছু গান।

কালি ধানের শ্যামলা বনে হলদা পঙ্খি ডাকে, সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী, আরে সোনালি রূপালি রঙে রাঙা।

আব্বাসউদ্দিন আহমেদ, হিজ মাস্টার্ড ভয়েস স্টুডিওর জন্য আধুনিক বাংলা গান গেয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। কবি কাজী নজরুল ইসলামের আধুনিক গান গাইতে শুরুও করেছিলেন। তারপর তিনি নজরুল ইসলামকে লিখতে এবং সুর করতে অনুরোধ করেন ইসলামিক গান, যা তিনি প্রচুর পরিমাণে গেয়ে হিজ মাস্টার্স ভয়েস স্টুডিওর জন্য রেকর্ডও করেছিলেন। আসলে তার একটাই উদ্দেশ্য ছিল, প্রতিটা ঘরে ঘরে সঙ্গীত যেন পৌঁছে যায়। তৎকালীন ভারতের প্রথম মুসলিম যিনি রেকর্ড লেভেলে নিজের নাম ব্যবহার করে। আসলে তখন একটা কথা খুব চলতো যে এই যে গান ততটা, মানে গান যে গাইত যারা তাদেরকে ততটা পছন্দ করা হতো না, কিন্তু আব্বাসউদ্দিন আহমেদ সে শেকলটা ভেঙে বেরিয়েছিলেন। তিনি ভাওয়াইয়া থেকে শুরু করে এরকম বহু গান, মুর্শিদি, বিচ্ছেদি, জারি, শাড়ি, বহু গান তিনি গেয়েছেন এবং তিনি বিভিন্ন লোকগানের মধ্য দিয়ে তার মনের কথাটাও ব্যক্ত করেছেন। আব্বাসউদ্দিন আহমেদকে নিয়ে কথা বলছি শ্রোতা বন্ধুরা। আজকে স্টুডিওর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 5:40:50। আরও অনেকটা সময় রয়েছে, যে সময়টা আমি থাকবো আপনাদের সঙ্গে এই রিদ মাঝারি পর্ব নিয়ে। আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসবো কথায়।

হৃদমাঝারে অনুষ্ঠানে রয়েছেন শ্রোতা বন্ধুরা, আর কথা বলছি আব্বাসউদ্দিন আহমেদকে নিয়ে। আব্বাসউদ্দিনের কণ্ঠে কিছু গান আপনাদের শোনাচ্ছি, তবে তার আগে একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তাঁরা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ আগামী 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। শুনলেন ঘোষণাটি? সেই সঙ্গে আরও একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিচ্ছি। 101.6 মেগাহার্স আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্তে আজ 25 জুন বৃহস্পতিবার, আজ ঠিক রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে প্রচারিত হবে। আমাদের আজকের বিষয় পরমবীর। দেশের জন্য নিজের জীবন, স্বপ্ন আর সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে যারা লিখেছেন বীরত্বের অমর ইতিহাস, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের বিশেষ আয়োজন পরমবীর। আজ 25 জুন পরমবীর চক্র সম্মানিত ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডের জন্মদিন এবং আগামীকাল 26 জুন পরমবীর চক্র সম্মানিত সেকেন্ড লিউটেন্যান্ট রমা রাঘোভা রানের জন্মদিন উপলক্ষে তাঁদের বীরত্ব গাথা, আত্মত্যাগ আর দেশপ্রেমের অনন্য কাহিনী নিয়ে থাকছে বিশেষ আলোচনা। আপনার কাছে আছে কি কোনো বীর সেনানীর গল্প? আপনার স্মৃতি, আপনার পরিবার, আপনার এলাকার কোনো চেনা সেনা সদস্যের স্মৃতি কি আপনাকে আজও গর্বিত করে? কোনো ঐতিহাসিক বীর ব্যক্তিত্ব কি আপনাকে অনুপ্রাণিত করেন? এসব নিয়েই

আজকের আমাদের কথা এবং আড্ডা শোনাবেন আপনার অনুভূতি, স্মৃতি আর শ্রদ্ধার কথা। ফোন করুন 03-8123-26253 এই নম্বরে, দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অমর কাহিনী স্মরণ করতে আজ রাত 9:30 থাকুন আকাশবাণী আগরতলা FM উচ্চয়ন্তের 101.6 মেগাহার্টসে। পরমবীর, সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের অমর গল্প আপনাদের সাথে আলাপচারিতায় থাকবেন আর চেয়ে দেবাশিস। ফোন নাম্বারটা আবারও বলে দিচ্ছি, রাত ঠিক 9:30 আপনারা ফোন করতে পারেন 03-8123-26253 এই নম্বরে আজ রাতে অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাবার পালা, কারণ কথা তো অনেক হচ্ছে, এই মুহূর্তে চলুন আবারও গানে যাই।

যে গানকে আমরা আজ ভুলে যেতে বসেছি, যে গান আমাদের ঐতিহ্যের কথা বলে, সে গান নিয়েই আমাদের এই হৃদমাঝারে অনুষ্ঠান, যেখানে আমরা চেষ্টা করে থাকি সেই হৃদমাঝারে অনুষ্ঠানে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এমনই কিছু গান, যে গানগুলো আমরা আজ ভুলে যেতে বসেছি। আজকে আমরা শোনাচ্ছিলাম আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে বেশ কিছু জনপ্রিয় গান। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় হয়ে গেছে সন্ধে 6:11 হয়ে 37 সেকেন্ড। আরও কিছুটা সময় হাতে আছে, আবারও গানে যাব। তবে গানে যাবার আগে যেটা বলার, সেটা হচ্ছে আমরা কথা বলছিলাম আব্বাসউদ্দিন আহমেদকে নিয়ে এবং তার কর্মজীবন, সেসব নিয়ে কথা বললাম। এবং সেই সঙ্গে বলার হয় যে শিল্প একাডেমি পুরস্কার 1979 সালে তিনি অর্জন করেছিলেন, স্বাধীনতা দিবস পুরস্কার 1981 সালে তিনি অর্জন করেছিলেন, এরকম বহু পুরস্কার কিন্তু তার ঝুলিতে রয়েছে। আব্বাসউদ্দিন আহমেদ নামটার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত, কিন্তু মানুষটা কেমন ছিলেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেই নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান ছিল, আর এই মুহূর্তে আবারও আছি অনুষ্ঠানে। এই মুহূর্তে চলুন আবারও যাই গানে।

ও দিদিও যায় যে চলে কেমন করে ডাকি, যায় চলে আর পিছন পানে তাকায় থাকি থাকি, ও দিদিও যায় যে চলে।

মোর বুকের মাঝে তুষের আগুন গো, দিদি জলে আর জ্বালায় আজ কেন বারে বারে, হায় হায় তোরসা নদীর ধারে ধারে, ওই দিদি গো মানসাই নদীর ধারে, দিদি গো মানসাই নদীর ধারে, আজি সোনার বধু গান গাহিয়া যায়, দিদি তোর তরে কি মোর তরে কি নদীর পারে পারে।

0: আগে জানলে আমি জানলে তোর ভাঙা লোকায় তোরতাম না ও আমার দরদি আগে জানলে আমি জানলে তোর ভাঙা লোকায় তোরতাম না
1: সং সং সং সং ধরিয়াতে দোলে ঢেউ

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে চলে যাবার পালা, তবে চলে যাবার আগে যেটা জানানোর পালা সেটা হচ্ছে আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন আগামী 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। শুনলেন ঘোষণাটি শ্রোতা বন্ধুরা? এই মুহূর্তে আমার যাওয়ার পালা চলে এসেছে, আর যে অঙ্কিতা আপনাদের থেকে বিদায় নিচ্ছে। তবে আপনারা কোথাও যাবেন না, কারণ আপনারা শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। আর যে দেবাশিস আপনাদের সঙ্গে থাকছে, আর আগেও বলেছি আবারও বলছি যে আজ বৃহস্পতিবার রাত 9:30 লাইভ ফোন ইন আজ রাতে অনুষ্ঠান রয়েছে, যেখানে আজকের বিষয় হচ্ছে পরমবীর। সে বিষয় নিয়ে কথা বলুন আর গানে গল্পে আড্ডায় মেতে উঠুন। আবারও আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। অন্য কোনো দিন আবার কথা বলবো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি এখানেই।

0: নমস্কার প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়িনীতে এতক্ষণ আপনারা ছিলেন অঙ্কিতার সাথে। এবার আমি দেবাশীষ আপনাদের সাথে থাকব রাত 11টা পর্যন্ত।
1: মনে রাখবেন, HIV সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
2: খুশখুশে কাশি, জ্বর,
1: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
2: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
1: মুখে ও গলায় ঘা,
2: রক্তের সেতুকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
1: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
2: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
1: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
2: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে HIV সংক্রমণ ছড়ায় না,
1: সংক্রমিত ব্যক্তির কাপ, চামচ, থালাবাটি ব্যবহার করলে,
2: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
2: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয়, স্নানঘর ব্যবহার করলে,
2: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
1: মশার কামড়ের মাধ্যমেও HIV ছড়ায় না।
3: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: RBI একথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: প্রিয় শ্রোতা, আজ বৃহস্পতিবার, আমি দেবাশীষ এবার আপনাদের নিয়ে যাব ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। দার্জিলিং শহরে কোলাহল এড়িয়ে দুপা গেলেই কিছু নিস্তব্ধ অনাবিল ঠিকানায়। কোথায় যাব অপেক্ষা করুন, যাচ্ছি।

হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় শ্রোতা, দার্জিলিং শহরে কোলাহল এড়িয়ে দুপা গেলেই কিছু নিস্তব্ধ অনাবিল ঠিকানাতে আজ আমরা যাব। এরা দার্জিলিং থেকে খুব বেশি দূরে নয়, কার্শিয়াং, সাদা অর্কিডের দেশ, ধূপছায়া পাইনের বন, মন কেমনের কুয়াশা আর তুষার ঢাকা কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি নিয়েই কার্শিয়াং। কার্শিয়াং থেকে 30 কিলোমিটার পথ এগিয়ে অবস্থিত দার্জিলিং। ডাউহিলের পাইন বন, ইগল ক্র্যাগ, গিদ্দা পাহাড়ের নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম, মকাইবাড়ি, কেসালটন চা বাগান, অ্যাংলো ইন্ডিয়ান চার্চ, হনুমান টপ, আম্বুটিয়া শিব মন্দির কার্শিয়াংয়ের দর্শনীয় জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য। এছাড়া বিখ্যাত সব বোর্ডিং স্কুল রয়েছে, গোতেলস মেমোরিয়াল স্কুল, ডাউহিল গার্লস স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল এসব। এরপর রয়েছে একটি জায়গা সিটং। দার্জিলিং থেকে মাত্র 33 কিলোমিটার দূরে রয়েছে কমলালেবুর গ্রাম সিটং। সিটং ঘোরার সেরা সময় কিন্তু সেপ্টেম্বর থেকে জানুয়ারি। রকমারি অর্কিড, পাইনবন এবং কাঞ্চনজঙ্ঘার উকিঝুঁকি কিন্তু মুগ্ধ করবেই আপনাকে। এর খুব কাছেই রয়েছে পাখির রাজ্য লাটপাঞ্চার। মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যের অন্তর্গত লাটপাঞ্চারের রুফাস নেস্ট, লকড হর্নবিল সহ অনেক ধরনের পাখি দেখা যায়। যোগীঘাটের স্টিল ব্রিজ মংপু এবং সিটং গ্রাম দুটোকে সংযুক্ত করেছে।

সিটংয়ের পরে আমরা চলে যাই যদি চটকপুরে, দার্জিলিং থেকে কিছুটা দূরের কথা বলছি, কিন্তু আমি দার্জিলিং বেস করে আপনারা যদি এই জায়গাগুলোতে আসেন, বিশেষ করে গরমের দিনে দারুণ লাগবে। চটকপুর হলো লোকজনের ভিড় এড়াতে দার্জিলিং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সুসজ্জিত পর্বতমালার মনোরম দৃশ্য মুগ্ধ করে এবং ঘন জঙ্গলের অপার নির্জনতা ভঙ্গ করে মাঝে মধ্যেই শোনা যায় অজানা সব পাখির ডাক। আরেকটি পরিচিত জায়গা রয়েছে মিরিক। দার্জিলিং থেকে মিরিক প্রায় 60 কিলোমিটার দূরে, যেতে ঘন্টা দেড়েক সময় লাগে। শেয়ারের জিপ বা বাসে পৌঁছানো যায়। মিরিক লেক, দেওসিদারা, সবুজ চা বাগান, চোখর লিঙ্গ মঠ, কমলালেবুর বাগান সব মিলিয়ে সৌন্দর্যের ডালি ছড়িয়ে রেখেছে ছোট্ট এই শহর। মিরিকের খুব কাছেই কিন্তু পশুপতি মার্কেট। তারপর রয়েছে বিজনবাড়ি। দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে ছোট্ট নির্জন গ্রাম বিজনবাড়ি। পাইনের ঘন বনের মাঝে মধ্যে উঁকি দেয় পাহাড়ের ধাপে ধান গাছ, পাহাড়ি ঝর্ণা এবং সবুজ চা বাগান। দার্জিলিং থেকে 28 কিলোমিটার দূরে প্রায় 5,500 ফুট উঁচুতে মেঘ বা কুয়াশা ঢাকা অদ্ভুত মায়া জড়ানো গ্রাম তাকদা। দেখে মনে হয় মেঘ এখানে গাভীর মতো চড়ে। লোকজনের হই হুল্লোড় নেই, বাড়তি কোনো শব্দই নেই। পাহাড়ের স্নিগ্ধ নির্জনতা, ইতিহাসের উত্তাপ

ঢেউ খেলানো চা বাগান, রকমারি অর্কিডের সমারোহে সাজানো ছোট্ট এই গ্রাম। আজও এখানে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী 10 থেকে 12টি হেরিটেজ বাংলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। পেশক, শান্ত এবং মনোরম নিরিবিলি পাহাড়ি গ্রাম পেশক দার্জিলিং থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত। সবুজ চা বাগান ছাড়াও কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীর অপূর্ব দৃশ্য আমাদের মুগ্ধ করে।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে।

আরেকটি জায়গায় যদি আমি যাই, দার্জিলিং থেকে কিছুটা দূরে মিরিকের কাছে তাবাকুশি। মিরিকের কাছে চা বাগান ঘেরা নির্জন নিরিবিলি দৈনিক কোলাহল মুক্ত উপত্যকা তাবাকুশিতে এলে মনে হয় সময় যেন থমকে গেছে। তারপর সুখিয়া পোখরি একটি জায়গা আছে, সুখিয়া পোখরি ছুটি কাটানোর আদর্শ ঠিকানা, দার্জিলিং থেকে 17 কিলোমিটার দূরে। ছোট্ট পাহাড়ি এই গ্রামটি দার্জিলিংয়ের অন্যতম অব্যির জায়গা। রোডোডেনড্রন, পাইন, পাহাড়, চা বাগান সব নিয়ে সুখিয়া পোখরি একটি স্বর্গরাজ্য। তিনচুলে, সবাই শুনেছে নিশ্চয়ই নাম। তিনটি পাহাড়ের মাথা এমনভাবে সজ্জিত দেখে মনে হয় মাটির উনুন, তাই জায়গার নাম তিনচুলে। দার্জিলিং থেকে দূরত্ব প্রায় 27 কিলোমিটার। এখানে তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থল, একটি বৌদ্ধ গুম্ফা রয়েছে। মন ভালো করা ঠিকানা তিনচুলে। লামাহাট্টা, দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে ইকো ট্যুরিজম কেন্দ্র লামাহাট্টা। পাহাড়ের গা বেয়ে উঠে গেছে পাথর বাঁধানো রাস্তা। রাস্তার দুধারে সারিবদ্ধ পাইন গাছ, পাহাড়ের মাথায় রয়েছে সবুজ জলের লেক। শান্ত নিরিবিলি লামাহাট্টা মনে প্রশান্তির স্পর্শ দেয়। লেপচা জগৎ, ঘন পাইন ও রডোডেনড্রনে আবৃত শান্ত নিরিবিলি গ্রাম লেপচা জগৎ, দার্জিলিং থেকে দূরত্ব মাত্র 19 কিলোমিটার। এখান থেকে পাহাড়ের চূড়াগুলোকে দেখলে মনে বড় আনন্দ অনুভব হয়। প্রিয় শ্রোতা, জায়গাগুলোর কথা আমি কেন বলছি, এই কার্শিয়াং, সিটং, চটকপুর, মিরিক, বিজনবাড়ি, তাগদা, পেশক, তাবাকুশি, সুখিয়া পোখরি, তিনচুলে, লামাহাট্টা, লেপচা জগৎ, আরও আছে, আরও আসছি আমি। এই জায়গাগুলো কিন্তু, দার্জিলিংটা খুব ভিড় হয়, দার্জিলিংয়ে সবাই যান, কিন্তু দার্জিলিং থেকে কিছুটা দূরে যদি আপনি আসেন, দার্জিলিং আপনি ঘুরুন, একদিন দার্জিলিং ঘুরুন, তারপরে যদি আপনাদের যদি দুদিন বা দুরাতের প্ল্যান থাকে, 3 দিন দুরাত বা এই ধরনের প্ল্যান থাকে, তাহলে আপনারা পরের দিনটাই আপনারা এই জায়গাগুলোতে চলে যান, একটা দিন থাকুন, দেখবেন একটা অসাধারণ অনুভূতি কিন্তু আপনার মনে আসবে, এবং আপনি এই যে আপনি ঘুরতে যাবেন সেটা কিন্তু আপনি ভুলবেন না কখনো।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফ এম উজ্জয়ন্ত। প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে ইচ্ছে ঘুরে অনুষ্ঠানে। একটি ঘোষণা, আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শুনলেন। ইচ্ছেগুলির অনুষ্ঠানে আজ আমরা দার্জিলিংয়ের কিছু অফবিট জায়গার আলোচনা করছি। লেপচা জগৎ বলেছিলাম, এবার আসছি বরামাংওয়া। একদিকে তিস্তা এবং রঙ্গিত নদীর সঙ্গমস্থল, অন্যদিকে সুউচ্চ কালিম্পং পাহাড়। তারই মাঝে অবস্থিত নির্জন পাহাড়ি উপত্যকা বরামাংওয়া। কমলালেবুর বাগান, ধাপ চাষ এবং অন্তহীন নৈশব্দের জন্য বরামাংওয়া বিখ্যাত। এরপরে আছে ছোটা মাংওয়া, ইকো ট্যুরিজমের জন্য পরিচিত। এছাড়া এই গ্রামের প্রধান আকর্ষণ কমলালেবুর বাগান। অক্টোবর থেকেই গাছ ভরে ওঠে কমলালেবুতে। লাভা, কালিম্পংয়ের অন্যতম জনপ্রিয় নিরিবিলি পাহাড়ি অফবিট ঠিকানা লাভা। দিনের প্রায় সময় ধোয়ার মতো মেঘ আচ্ছন্ন করে রাখে। দার্জিলিং থেকে লাভা 80 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। ঘন পাইনবন, লাভা মনাস্ট্রি ছাড়াও নোরাভেলি ন্যাশনাল পার্ক, চাঙ্গি ফলস এবং মাঝে মাঝে লাল পান্ডাও দেখা যায়। লোলেগাঁও, শহরের জটিল প্রযুক্তিকে পেছনে ফেলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে দার্জিলিং থেকে মাত্র 78 কিলোমিটার দূরে লোলেগাঁও যেতেই হবে আপনাকে। পাহাড়ের চূড়া, জঙ্গল, মনাস্ট্রি এবং ঘন কুয়াশা মনকে হারিয়ে যেতে সায় দেয়। এরপর আছে ডেলো পাহাড়। সমুদ্র সমতল থেকে 5,590 ফুট উচ্চতায় অবস্থিত ডেলো কালিম্পংয়ের সব থেকে উঁচু স্থান, যেখান থেকে তিস্তা, তুষার ঢাকা, কাঞ্চনজঙ্ঘা দেখা তো যায়ই, তার সঙ্গে কালিম্পংয়ের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। কালিম্পং শহর থেকে ডেলোর দূরত্ব প্রায় 6 কিলোমিটার। নানা রঙের ফুল, আজেলিয়া, রোডোডেন্ড্রনে সাজানো ডেলো পাহাড় আপনাকে আকর্ষিত করবেই এবং প্যারাগ্লাইডিংও হয় এখানে।

ডেলো পাহাড় থেকে বেরিয়ে আপনি যদি রিসপে যান, লাভা এবং লোলেগাঁওয়ের খুব কাছে অবস্থিত ছিমছাম ছোট্ট গ্রাম রিসপ, কাঞ্চনজঙ্ঘার সিনেমাটিক ভিউ, সূর্যোদয় সূর্যাস্তের মন ভোলানো দৃশ্য ভোলার নয়। তারপর রয়েছে একটি জায়গা রামধুরা। দার্জিলিং থেকে রামধুরা দূরত্ব 64 কিলোমিটার। এখানে সিঙ্কোনা প্ল্যান্টেশন হয়, পাইনে ঢাকা তিস্তার উপত্যকা এবং একাধিক পাহাড়ের চূড়া কিন্তু মুগ্ধ করে। ইচ্ছেগাঁও একটি জায়গা রয়েছে, এখানে ইচ্ছে ডানা মেলে হারিয়ে যাওয়া যায়। পাহাড়ের গায়ে ভেসে বেড়ায় ছেঁড়া ছেঁড়া মেঘের পালক, রঙিন অর্কিড এবং পাহাড়ি ফুলে সাজানো চারিদিক দেখে মনে হয় কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি। ইচ্ছেগাঁও থেকে ট্রেক করে যাওয়া যায় সিলারিগাঁও। সিলারিগাঁওর অপার সৌন্দর্য শুধুই মুগ্ধ করে।

এবার একটু অন্য জায়গায় যাব, দার্জিলিং থেকে বেরিয়ে আনুমানিক 11,930 ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের এক অসম্ভব সুন্দর জায়গা সান্দাকফু। কলকাতা থেকে মাত্র এক রাতের সফরে সান্দাকফুর পথে রওনা হওয়া যায়। এখানে যাওয়ার সেরা সময় মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর। মার্চ এপ্রিলে চারপাশে আলো করা রোডোডেনড্রন, ম্যাগনোলিয়ার মতো প্রচুর ফুল দেখা যায়, প্রচুর পাখিও থাকে চারপাশে। সারাদিন ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা সঙ্গ পেতে অবশ্য অক্টোবর নভেম্বর মাসই সেরা। প্রথম দিন যাবেন মানভঞ্জন। এই মানভঞ্জন কীভাবে যাবেন? রাতের ট্রেন ধরে, পরদিন নিউ জলপাইগুড়ি স্টেশন। যদি প্রথম দিনই কেউ সান্দাকফুর রাস্তা বেশ কিছুটা এগিয়ে যেতে চান, তবে এমন ট্রেন ধরুন যা ভোর ভোর আপনাকে এনজিপি পৌঁছে দেবে, এবং গাড়ি বুক করে রাখবেন। এনজিপি থেকে আনুমানিক 90 কিলোমিটার দূরে মানভঞ্জন পৌঁছতে প্রায় 4.5-5 ঘন্টা লেগে যাবে, এবং দেরিতে যদি পৌঁছান তাহলে সেদিনের রাত আপনাকে মানভঞ্জনে কাটাতে বাধ্য হতে হবে। এবং ওখানে থাকার জন্য কিন্তু বেশ কিছু হোটেল এবং হোমস্টে আছে, এবং অসুবিধে হবে না।

এই সময়টাতে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে টুমলিং থেকে সাংদাকফুর এই 19 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় 4 ঘন্টা লেগে যায়। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে আসতে হবে। গরম গরম ধোয়া ওটা ভাত ডাল বা এগুলো দিয়ে আপনি খাবার খাবেন, এবং এই জায়গায় কিন্তু এই যে গরম ধোয়া ওটা ভাত ডাল আলু ভাজা সিম্পল খাওয়া কিন্তু আপনার মুখে একদম অমৃত মনে হবে। এবং খাওয়ার পর চারপাশটা ঘুরতে যাবেন। সান্দাকফুতে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আপনি ধরুন পশ্চিমবঙ্গ তথা ভারতে, তো পর মুহূর্তে আপনি নেপালে। ভারত নেপালের বর্ডার এখানে এতটাই কাছাকাছি যে আপনার অনেক সময় এক পা পড়ে থাকবে ভারতে, এক পা পড়ে থাকবে নেপালে। রাতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে, একরাশ আশা এবং আশঙ্কা নিয়ে আপনাকে ঘুমোতে যেতে হবে। আদৌ কি সেই সোনার কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পাবেন, না এত দূরে এসে সেই স্বপ্ন অধুরাই থেকে যাবে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা থাকবে, আপনি দেখবেন সবসময় এখানে কিন্তু ঠান্ডা থাকবে। তারপর এখানে আস্তে আস্তে সে মহেন্দ্রক্ষণ চলে আসবে এবং সবার মনোকামনা পূরণ করে কাঞ্চনজঙ্ঘা সোনালি আলোয় ঝলমল করে উঠবে। সেই অপার্থিব দৃশ্য কিন্তু ভোলার নয়। একবেলা সান্দাকফুতে থেকে তারপর আপনাকে বিদায় নিতে হবে, আবার কখনো ফিরে আসব এই অপার্থিব রূপকে চাক্ষুষ করার জন্য, এই আশা নিয়ে সে একই পথে মানে ভঞ্জন হয়ে ফিরে চলা।

লড়াই উতরাই এবং নির্জনতায়। নিস্তব্ধ পাইমনের মধ্য দিয়ে হাঁটতে গেলে পাহাড়ের আসল রূপ ধরা দেবে। মানভঞ্জন টুমলিং প্রথম দিন চিত্রের খাড়া চড়াই দিয়ে উঠে মেঘমা হয়ে মোট 11 কিলোমিটার ট্র্যাক করে পৌঁছান টুমলিং। এখানে পুরনো বৌদ্ধ গুম্ফার স্থাপত্য এবং মেঘেদের আনাগোনা দেখার মতো। এরপর টুমলিং থেকে কালপকরি দ্বিতীয় দিন। এদিন প্রবেশ করবেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে, পথে পড়বে

দূরত্ব মাত্র 6 কিলোমিটার হলেও এখানে চড়াই সব থেকে বেশি। তবে গন্তব্যে পৌঁছানোর পর যখন দিগন্তে স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণ এবং পাণ্ডিম জেগে উঠবে, তখন কিন্তু সব ক্লান্তি উধাও। চতুর্থ দিন সান্দাকফু। তাড়াহুড়ো না করে একদিন সান্দাকফুর চূড়ায় কাটান। ভোরের আলোয় এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা রং বদল এবং পাহাড়ের ল্যান্ডস্কেপের জন্য এটিই সেরা। তার পঞ্চম দিন সান্দাকফু থেকে ফালুট, এই 21 কিলোমিটার ট্র্যাক পথের সুন্দরতম রাস্তা। উঁচু নিচু পাহাড়ের পিঠ বেয়ে দীর্ঘ পথ, সামনে ঝকঝকে হিমালয়। ফালুট থেকে এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দুই খুব কাছ থেকে দেখা যায়। এবং ষষ্ঠ দিন ফালুট থেকে গোর্খে। ফালুট থেকে এই 15 কিলোমিটার পথ গভীর রডোড্রেন্ড্রন এবং উকবনের ভেতর দিয়ে চলে গেছে। ছবির মতো সুন্দর উপত্যকায় গোর্খে গ্রাম। এবং সপ্তম দিনে গোর্খে থেকে শ্রী খোলা হয়ে রিম্বিক। শেষ দিনে জঙ্গল এবং গ্রামের মধ্য দিয়ে হেঁটে শ্রীকোলা পৌঁছান, দূরত্ব 15 কিলোমিটার। এখান থেকে এনজিপি বা দার্জিলিংয়ের গাড়ি কিন্তু পাওয়া যায়। এখানে কোথায় থাকবেন, এই রুটে বেশ কিছু উন্নত মানের হোমস্টে কিন্তু গড়ে উঠেছে। টুমলিং এবং কালপ্রকৃতি নেপালি আতিথেয়তায় থাকুন। সান্দাকফুতে বেশ কিছু লজ এবং হোমস্টে রয়েছে। ফালুট এবং গোর্খেতে জিটিএ ট্রেকার্স হাট এবং গোর্খেতে হোমস্টে পাওয়া যায়। তবে ট্রেকিংয়ের সিজনে যাওয়ার আগে গাইড বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আগে থেকে থাকার জায়গা, বিশেষত ফালুট এবং গোর্খেতে সংরক্ষণ করে রাখা সবচেয়ে নিরাপদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে কিন্তু আগে থেকে এই গাইড বা ট্রেকিংয়ের সিজনে যখন যাবেন আপনি, গাইড বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আগে থেকে এই থাকার জায়গাগুলো আপনাকে সংরক্ষণ বা রিজার্ভ করে রাখতে হবে।

সান্দাকফু ফালু ট্র্যাক করতে যাওয়ার আগে কি কি কাজ আপনাকে করতে হবে? ঝর্নার জল সরাসরি না খেয়ে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট মিশিয়ে খাবেন। অন্তত অর্থাৎ ট্র্যাকে যাওয়ার অন্তত মাস খানেক আগে থেকে প্রতিদিন 3-4 কিলোমিটার হাঁটা বা সিঁড়ি ভাঙ্গার অভ্যেস গড়ে রাখতে হবে। পাহাড়ের আবহাওয়া অনিশ্চিত, তাই ভারী জ্যাকেট না নিয়ে পাতলা কিন্তু কয়েক লেয়ারের পোশাক পরুন, তাতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয়। ভালো মানে ট্রেকিং জুতো থাকাটাও কিন্তু খুব জরুরি। মানেভঞ্জন অথবা সিঙ্গালীলা গেট থেকে পারমিট নিতে হয়। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে গাইড নেওয়া বাধ্যতামূলক। মানেভঞ্জন গাইড অ্যাসোসিয়েশন থেকে অভিজ্ঞ গাইড বা পোর্টার পাওয়া যায়। পারমিটের জন্য সঙ্গে 5-6টি ফটোকপি সহ আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই রাখবেন, 1-2 কপি বাড়তি রাখলে আরও ভালো। সঙ্গে রাখতে হবে টর্চ, পাওয়ার ব্যাংক, রেনকোট, পেনকিলার,

ব্যান্ডেড, উচ্চতাজনিত অসুস্থতা এবং হজমের ওষুধ, বা আপনি প্রতিদিন যে ওষুধটা খান সেই ওষুধ কিন্তু আপনাকে নিতেই হবে। সে আপনি উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য ট্যাবলেট খান বা আপনার ডায়াবেটিস আছে তার জন্য ওষুধ খান, সেই নিয়মিত ওষুধগুলো কিন্তু অবশ্যই নেবেন। এবং এই ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আপনাকে যেটা আগেও বলেছিলাম যে আগে থেকে আগাম 3-4 মাস আগে কিন্তু আপনাকে এই মানেভঞ্জন, টুমলিং বা বিশেষ করে আপনাকে এই ফালুট এবং গোর্খেতে এই দুটো জায়গার যেটা সেটা এই গাইড বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আগে থেকে থাকার জায়গাটা কিন্তু বুক করে নিতে হবে। প্রিয় শ্রোতা, 101.6 মেঘাহার্জ আকাশবাণী এফএম উজ্জ্বন্ত থেকে এতক্ষণ আমরা ছিলাম ইচ্ছেঘুরি অনুষ্ঠানে। আজ আমরা দার্জিলিংয়ে কিছু অফবিট জায়গার কথা আলোচনা করলাম। একটি ঘোষণা জানিয়ে দিই আপনাদের, আকাশবাণী আগরতলা পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশন আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজ আবেদনপত্র জমা দিতে পারেন। প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনকারী নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর, দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করবেন। শেষ দিন 6 জুলাই 2026। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাচ্ছি দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে কলকাতা কেন্দ্রে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরা সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ শোনার জন্য।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক্স বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF-এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।

0: ব্রিক সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS chairship at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলেগু দেশম পার্টির সানা সতীশ বাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণ এবং জনসেনা পার্টির লিঙ্গামানিনি রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাগ ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিষ সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের ওপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের ওপর যে বাধা নিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को एक वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास शरद चांदनी उदार, झुलसाता जेठ मास शरद चांदनी उदार, सिसकी भरते सावन का अंतर्गत रीत गया, एक बरस बीत गया।
3: सीख चौ में सिमटा जब किंतु विकल प्राण विहग, धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया, एक बरस गया, एक बरस।
0: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। 2/24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পের সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5

0: মাত্রা জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যের এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আবার পড়ছি, আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ই-র দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাখ হামতাই নকুং হাম গ্রাইনাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকো হাম গ্রাইনি বাগে আওয়াই যাক।

আকাশবাণী আগরতলা ককতমা পরিবেশ সুভাষ দেববর্মা তিনি ককতমা ববাগ রকা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ও তালনি নিশিসা সালমারি সেসেলস বেরেমাও থাঙ্গান তিনি হাক্তর গনঙ্গই সংবিধান হত্যা দিবস পালাইজাগৈ দঙ্গ মন্ত্রী বখরক এক্ট ইস্ট রাজ্যানি বাকি রেলতাই লাহার মানজু মুগ্ন খবৈ জুদা জুদা দিকল ত্রিপুরা দশাজাগাই বসকাঙ্গই দঙ্গ হই সাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালি মুগ তিনি সিমনাতমাকারী ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপলাই ইংখা তাবো ককতমা শুক্রবৈ মন্ত্রী বখর নরেন্দ্র মোদী ও তালনি নিশিসা সালমারি সেসেলস বেরেমাও থাঙ্গান নখা সালতামনি বেরেমাও ব সেসেলস বসং সালনি রাংসাক তের পালেমা পান্ডাও মানজাগান ও বেরেমা জরা মন্ত্রী বখর নরেন্দ্র মোদী সেসেলস মন্ত্রী বখর হারমিনী বাই বখাগনী কগলাম সালাইমাও আচুগুই তাই বখাগনী জুদা জুদা বাওয়াইন তুই কগলাম সালাইন মন্ত্রী বখর সেসেলস বসং সংসদ কক নারগান তাই আরব ভারত টংনাইরক বাই ব কগলাম সালাইন তিনি হাক্তর গনঙ্গই সংবিধান হত্যা দিবস পালাইজাগি দঙ্গ অবনরগৈ রাষ্ট্রবখর ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বখর নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিচুকু রা চিনিসিবা বিসি ইমার্জেন্সি টংহালকনি জরা লোকফান খাতি নারগনাও জবা খাইলাইরকনি বখা খুলমা ইয়াফারকা হদালাম বরক ও ইমার্জেন্সি জরানো ভারতনি লাইবুমাও কাছে মোনাক জরা হই খুরসাখা বরক খুরসাই সাকা ও জরা ইয়কমুং মানমানি তাই খরংতিসানা ফানক মুথাক তনিজাখা সংবিধান হত্যা দিবস পালাইমা নাহার মুংখা থিনাঙ্গ লোকফান তাই সংবিধানী সাকা অমতই তাই খাইজাগিয়া নানি মন্ত্রী বখর নরেন্দ্র মোদী সাকা সেবা পর্ব তাই আজাদি কা অমৃত উৎসব মহোৎসব বাই হাপাংনি চেতন রক লাইবুমা রেগজাক হজাকমু বাংরানা হুকুমু মতন খাতি নারগনা তাই বসং থানচানো গ্রাক খাইমা

제발 성비단이 반납 가락 클라요. 허달라모 겐드로니 몬트리 거진드로 싱 세코왓니 꼭칼 가시아 시아르 클라이 몬트리 보크라 어꼭노 사가 어꼭칼로 무상 세코왓 지지주구라 지니시바니 지미 지니시주구 지니시 신이 비시워 난콩마 저러니 꼭노 고자의 사가 이머전시 덩할러고 덩마리 역마 만작 바르니 라이브마노 가시아 코토르 챌린지 보사카 어 이머전시 할럭 포농마리 르카 성비단이 나이무탕니 셉 개벨 응타이 따이 루크록니 덩라이자 데라르작카이 루코판모 타럭 범테케 셉몽 클라이마노 মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদি তিনি ভারত অ্যামাজন নিয়ে খক ব্রিসিসার বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রাং বক্সিন মুঙ লামছকা দিল্লি কতাল অ্যামাজন নিয়ে সিইও এনটি জেসি বাই মালাইমা ইয়াগুল হদলামো বসাকা ও রাং বক্সিন মুং শিখলা হদনি বাকি কতাল তং সংনি সেপ সুনাম তিসাওন বতাইব সাকা অব ভারত ত রাং বক্সিন মুঙ্গ হায়ুংনি বখাক্তে বাঙ্গৈ তংমা মুসু মুসংমানী ফুনুমারী আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমানী আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি ককতমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গান মন্ত্রীপক্ষনি এক্ট ইস্ট রায়দানী বাকি রেল তাই লাহার মানজুমন খবৈ জুদা জুদা দিকল ত্রিপুরা বস্কাঙ্গি টঙ্গ হই সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সিফাইজল হাঙ্কর রং সাক হামতাই রেভিনিউ কাইনিচি হামক্রাই গনাং তাংবতাংন চেঙ্গি হলংথং কাইমা পান্দাও বমকক সাকা বিশালগনি লাল সিংরা পুইলা বেরেমনি সাক হামনকনি নখলাও সংসাজক ও পান্দা মন্ত্রীকরা তৈব সাকা কাহাম নাইকল মুনি সেপতাই হাপাংনি সেপ রক লুকুরংনি নক নক থাঙ্গি সগৈ টঙ্গ রেমথাম পঞ্চায়েত জরা ই অফিস সেপ চল খাই হাপাং নাইকল মঙ্গ স্রাই স্রাই খাইয়া সাকথারখা মন্ত্রীকরা তিনি লাল সিংরা পুইলা বেরেমনি সাকাম নগ দামনি জিব্রী সেপন চেঙ্গি রেখা আবনি লগি লগি কাশি কতাল আয়ুষ্মান আরোগ্য মন্দির বক্সনগর সিএস সিনি কোয়ার্টার কমপ্লেক্স বিশালগড় ইংলিশ মিডিয়াম রংনক নি কতাল নক নব খবই তাইব কিসাসক তাংবতাংন ভার্চুয়াল তৈ চেঙ্গি রেখা আবনি সকাং বো বিশ্রামগঞ্জব সিপাইজলা হাঙ্কর সাকামনকনি হলংথং কাইকেরখা পান্দামানজাখা সিপাইজলা জিলা পরিষদনি কাজকুজুক অক্রা সুপ্রিয়া দাস দত্ত সাকাম সচিব কিরণ গীতে হাঙ্কর নাইকলফাং সিদ্ধার্থ শিব জসওয়াল ইয়াকবারা পুলিশ সুপার রাজীব সূত্রধর আকসং ভারতনি সংবিধান তাই লোকফান ক্রাক খাইনাও মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সেলাইয়াবই সামং তাঙ্গি টঙ্গ হই সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সংবিধান হত্য দিবস নরগৈ তিনি আগরতলা নজরুল ক্ষেত্র প্রদেশ বিজেপি নি চেতন বাই সংসাজা ককলাম সালামিয়া পান্ডাও ব অকক সাকা ইমার্জেন্সি তংহালক কাইসার মোনাক জরা হই খুরসাওই সাকা লুকুরকনি মানথাইন মুথাক তনই ফানো বাসাই টংনানী আবনি নাহারমুং টংনানী মন্ত্রীকরা সাকা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী ভারত হাক্তনি সংবিধানী কথার ন খাতেউই নারকনাও তাই লুকরংনি মানথাই খাতি নারকনাও মানমা বারজা ইয়াসাখা পান্দা হামক্রাই হদারুং মন্ত্রী টিঙ্কু রায় প্রদেশ বিজেপি কাসকো অভিষেক দেবরাই আকসং ককনারখা বিজেপি নি কলেশহর হাঙ্কর বহাইন সংবিধান হত্য দিবস পালাইজাখা ককনারেখা কলেশহর প্রপরিষদনি ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিজেপি নি হাঙ্কর কাসকু বিমল কর কাসকু ইয়াকু ডক্টর সুশান্ত সিংহ আকসং অ তালনি নিশিদক সালমারি নিশিমি নিশিচার সালমারি জরা মারমার সালথাম হাফাংনি লেলামং সাকলাইজাক তংফানো নিজি সিনি সালমারি চা সাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রুনক কতর বত্তাই বিজেপি জিবিপি সাকাম নগনি আউটডোর তাই ডায়গনস্টিক সেপ ফিয়োগজাক টঙ্গান এজিএমসি তাই জিবিপি সাকামনকনি মেডিকেল সুপার ককমুং কাইসাও মকক তোমান রেখা মালমাতা হাংক্রাই মন্ত্রী সুধাংশু দাস তিনি ফতিগ্রাইনি দলগাঁও রেমচিনি রংনকনি কতাল মালাক নই সুনামজাক নগ্ন চেঙ্গি রেখা অনক সুনামাও রাং বাইখ্যা কক সাহা রোজাক চার্সি সিনি রাসাই রাং আরও মানজাখা উনকোটি জেলা পরিষদনি কাসকরা অমলেন্দ্র দাস হাঙ্কর নাইকলফাং মেগা জৈন বিলাসপুর পঞ্চায়েত বক্রক সুরজিৎ দাস আকসং

0: মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী অতালনি নিশিচার শালমারি ককতি শালনি ফুং দামচি সাহ কাকাশবাণী মন কি বাত পান্ডাও হাক্তর তাই বই হাক্তর লুকরকই ককলাম ছালাইন অব অঙ্গানো মন কি বাত ফিল সারা থামচিবা বেরমনি পান্ডা মন্ত্রীপক্ষক লুকুরকন বরকনি ওয়ান সংমা খাকামা কক্ন মন কি বাত সাহরানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরকনি ওয়ান সুমুং রহরিমানানো টোল ফ্রি নাম্বার 1800117800 অন নাম্বারও কল খাই হিন্দি এবার ইংরেজি কক বাই ওয়ানসমূন্য রেকর্ড খাই মানানো আবন কারিব 1922 নাম্বারও মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতৈন এস এম এস খাই মানবায়ন ফোন লাইন ও তালনি বুসকাং সাল নৈশিদক জরা ফিয়কজক টঙ্গানো ককথুমতাই আওয়াইমুং নাইখুং বিসিং কেন্দ্রনি সিবিসি আগরতলা ফিল্ড অফিস চেতন বাই সিবিআই জেলা হাংকনি প্রমোদনগর জোনাল ডেভেলপমেন্ট হাবানক কনফারেন্স হল তিনি আলাইদা হজাকমুং সামুং ভূতান সংযাজাখা পান্ডা মানজাখা প্রমোদনগর সাবজোনাল কমিটি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা খড়গনী চেয়ারি নাইক্রিং অফিসার আইচুক দেববর্মা তাই অস্টিন রিয়াং পান্ডা সবাই শুক্রবই ককনারেখা নৈশাই নৈশিদক হায়ুং ফিফা কাপ ফুটবল গ্রুপ এ নি বেবাক মেচ পাইখ্যা মেক্সিকো চেকিয়ানো থাম বুকচা গোলনি ফেরবাই মেসেনি বেবাক মেচ কপ্লাইঙ্গি রাউন্ড ন থামচিনই ও কাসাকা তাই কাইসা মেচ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়ানো সাহ বুকচা গোলনি ফেরবাই মেজেনখা হায়ুং কাপ পৈলা তাবুক ন বরক নক আউট কাসাকা ভারতনি জরানারকি তিনি হর দামসা সতী থামচি গ্রুপ ই নি পাইথাক মেচ কিনে ইঙ্গানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লিগ ফুটবল বাতালে মঙ্গ তিনি থংমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পৈলা থংলাইমা ও সিমনাতমাকারি ফুটবল ক্লাব চারনই গোলনি ফেরবাই পান্ত স্পোর্টিং ক্লাব মেচানখা আবন ইয়াগুলো অ থংলাইনাও ইকফাই ফুটবল ক্লাব চিসা বুকচাও গোলনি ফেরবাই সবুজ সঙ্গন মেচানখা বসকাং দামনি চিবরীয় হাস্তিনি যত হাঙ্কর বেবাক ফেরাং কগৈ গবাং খে ওয়াতুয়াইমন হই সাকলাইকা খনা সালনি তুমারে সাকাও থামসিথাম ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈশিদক ডিগ্রি সেলসিয়াস গানা গিনিও তঙ্গনিমানো তিনি সালনি তুমারে সাকাও থামসিচার দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈশিচিনি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তঙ্গানো তিনি হাক্তর গনাঙ্গই সংবিধান হাতিয়া দিবস পালাইজাগৈ টঙ্গ মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী অ তালনি নৈশিচা সালমারি সেলসিয়াস বেরমাও থাঙ্গানো মন্ত্রীপক্ষকনি একট ইট রায়দানী বাকি রেল টাইর লাহার মঞ্জুমুং খবৈ জুদা জুদা দিকল ত্রিপুরা বসকাঙ্গি টঙ্গ হনে সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওথাম ডিভিশন লিগ ফুটবল বাতালে মঙ্গ তিনি সিনা তমাকারী ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপ্লাইংখা ককতমা তিনি বাকি অরণ পাইখ্যা ওলনি ককতমা আওয়াইঙ্গানে খানা ফুং দামসিনি সতী বৃষি ও
1: মনে রাখবেন যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না,

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে তিনটি গ্রুপের ১২টি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। সিপাহীজলা জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের ২০টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিশালগড়ের লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সুশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা

ব্যবস্থা চালু করে সরকার প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী আজ লালসিংমোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘণ্টার পরিষেবার সূচনা করেন। পাশাপাশি তিনি 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বক্সনগর সিএইচসি কোয়ার্টার কমপ্লেক্স, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে তিনি বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাসদত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জেলাশাসক সিদ্ধার্থ শিবজয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ের ডোলুকাও দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,87,00,000 টাকা। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন। সভাপতিত্ব করেন বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সেবা পর্ব এবং আজাদি কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলো ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় একাত্মবোধ সুদৃঢ় করার মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ওই প্রবন্ধে শ্রী শেখাওয়াত 1975 থেকে 1977 সালের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জরুরি অবস্থা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় একটি অগ্নিপরীক্ষা। তিনি বলেন, এই জরুরি অবস্থা প্রমাণ করেছে যে সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে এবং জনগণের স্বাধীনতা খর্ব করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কীভাবে চাপের মুখে পড়তে পারে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা চলাকালীন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের সাহস ভারতের ইতিহাসের অন্ধকার সময়ে সংবিধানের চেতনাকে সুরক্ষিত রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সামাজিক মাধ্যমে দেশের জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থা একই সঙ্গে অসংখ্য সাধারণ নাগরিকের অসাধারণ সাহসকেও তুলে ধরেছিল। তিনি বলেন, সংবিধান 140 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা, অধিকার ও কর্তব্যের প্রতিফলন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ উন্নত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবিধান হত্যা দিবস উপলক্ষে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত আলোচনাচক্রে তিনি এই কথা বলেন। জরুরি অবস্থাকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার দমন করে ক্ষমতা আঁকড়ে রাখাই ছিল একমাত্র উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধান পবিত্রতা রক্ষায় কাজ করেছেন এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ও বক্তব্য রাখেন। বিজেপির কৈলাসহর স্থিত জেলা কার্যালয়ে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির জেলা সভাপতি বিমল কর, সহসভাপতি ডক্টর সুশান্ত সিং, শিক্ষাব্রতী বিকাশেন্দু দেব প্রমুখ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে সিপাহীজলা জেলার প্রমোদনগরের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের কনফারেন্স হলে আজ এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয় জনগণনা 2026, নেশামুক্ত ভারত এবং পরিবেশ রক্ষায় এক পের মাকে নাম অভিযান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমোদনগর সাব জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা। উক্ত বিষয়গুলো নিয়ে বিশদে বক্তব্য রাখেন দুই বিশেষজ্ঞ অফিসার আইচুক দেববর্মা এবং অস্ট্রিন রিয়াং। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আগামীকাল 26 জুন থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামী 27 জুন চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন ইআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন ইআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগর

সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আগামী পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। উদয়পুরে আজ গোমতী জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার অমরপুর, করবুক ও উদয়পুর মহকুমা থেকে মোট 12টি শিশু নাট্য দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকের রায়ে প্রথম স্থান অধিকার করে অভিমুখ নাট্য দল। এই দলটি রাজ্যভিত্তিক আসরে অংশ নেবে। রামনগরের শঙ্কর চৌমুহনীতে আজ দুপুরে একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বিস্ফোরণে ওই অ্যাপার্টমেন্ট সহ আশপাশের বেশ কয়েকটি ফ্ল্যাটের কিছু ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিকে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়া দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। বাল্যবিবাহ, শিশুশ্রম থেকে শুরু করে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে, এইসব বিষয়ে আজ সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। 2026 বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এর সবকটি ম্যাচ সম্পন্ন হল। আয়োজক মেক্সিকো চেকিয়াকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা চমক দিল দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে নক আউটে প্রবেশ করল। ভারতীয় সময় আজ রাত 1:30টায় রয়েছে গ্রুপ ইর শেষ দুটি ম্যাচ। কোরাশাও খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে। অন্য ম্যাচে নক আউট নিশ্চিত করে থাকা জার্মানি খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগামীকাল ভোর 4:30টায় গ্রুপ এফ এর দুটি ম্যাচে নেদারল্যান্ডস বনাম টিউনিশিয়া এবং অপরদিকে জাপান বনাম সুইডেনের খেলা রয়েছে। সকাল 7:30টায় গ্রুপ ডির শেষ ম্যাচ দুটিতে খেলবে আমেরিকা বনাম তুর্কি এবং অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে। আমেরিকা ইতিমধ্যেই নক আউটে প্রবেশ করায় এবং তুর্কি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া প্যারাগুয়ে দুদলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী 24 ঘণ্টায় পশ্চিম ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে 3টি গ্রুপের 12টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধুরা, খেলতে খেলতে অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো ফিফা বিশ্বকাপ 2026 এর গ্রুপ পর্বের শেষ দিকের উত্তেজনা, দ্বিতীয় রাউন্ড বা রাউন্ড অফ 32 সম্ভাব্য ম্যাচ এবং এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স এবং নতুন কিছু রেকর্ড নিয়ে। বিশ্বকাপের নতুন ফরম্যাট, এবারের বিশ্বকাপ ইতিহাসের প্রথম 48 দলের বিশ্বকাপ, 12টি গ্রুপ থেকে শীর্ষ দুটো দল এবং সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল মিলিয়ে মোট 32টি দল যাবে নতুন রাউন্ড অফ 32-এ। এটি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার যোগ হওয়া নতুন নকআউট পর্ব। এখন পর্যন্ত টুর্নামেন্টের যে চিত্র দেখতে পাচ্ছি, গ্রুপ পর্বের দুটো রাউন্ড শেষে কয়েকটি দল দুর্দান্ত ফুটবল খেলেছে। ব্রাজিল, আমার প্রিয় দল ব্রাজিল, এর জন্য ব্রাজিলের নামটা আমি আগে বলছি, অনেকের আর্জেন্টিনা, অনেকের জার্মানি, অনেকের হল্যান্ড, তবে আমি যেহেতু এখন অনুষ্ঠান করছি আমার প্রেফারেন্সটা তো একটু বেশি হবেই, তাই না? না, মজা করলাম, বিশ্ব ফুটবলে ব্রাজিল, আর্জেন্টিনা, হল্যান্ড, জার্মানি, স্পেন সবাই কিন্তু এক মোটামুটি একই রকম, যদিও ব্রাজিল বেশিবার বিশ্বকাপ জয় করায় ফেভারিট হিসেবে প্রত্যেকটা বিশ্বকাপেই ব্রাজিল থাকে। যাই হোক, ব্রাজিল এবার এখনও পর্যন্ত দুটো জয় এবং একটি ড্র নিয়ে দুর্দান্ত ছন্দে কিন্তু আছে। স্কটল্যান্ডকে 3-0 এবং হাইতিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা দাবিদার হিসেবে কিন্তু নিজেদের প্রতিষ্ঠা করছে। আর্জেন্টিনার কথা যদি বলি, বর্তমান চ্যাম্পিয়নরা কিন্তু এখনও অপরাজিত, আলজেরিয়াকে 3-0 এবং অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়েছে। আরও আসছি বিস্তারিত।

ব্রাজিল আর্জেন্টিনার পর বলবো জার্মানির কথা। গ্রুপ পর্বে সব থেকে বড় জয় এসেছে তাদের কাছ থেকে, কুরাসাওকে 7-1 উড়িয়ে দিয়েছে জার্মানরা। ফ্রান্স, সেনেগাল এবং ইরাকের বিরুদ্ধে পরপর 2-3-0 জয় দেখিয়েছে যে তারা এবারও অন্যতম ফেভারিট। পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 হারিয়ে শক্তির পরিচয় দিয়েছে। এবার কিন্তু চমক দেখানো দল কারা জানেন প্রিয় শ্রোতা? মরক্কো। 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো কিন্তু আবারও নজর কেড়েছে হাইতির বিরুদ্ধে 4-2 ব্যবধানে জিতে এসে রাউন্ড অফ 32 কিন্তু নিশ্চিত করে ফেলেছে। আর এবারের বিশ্বকাপে অন্যতম সেরা চমক কিন্তু কানাডা, স্বাগতিক দেশ কানাডা, মেক্সিকো এবং আমেরিকা কাতারকে 6-0 হারিয়ে নকআউট প্রায় নিশ্চিত করে ফেলেছে। দক্ষিণ কোরিয়ার কথা যদি বলি, গ্রুপেতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে বিশ্বকাপের শুরুতে, কিন্তু ওরা চেকিয়াকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল। এখনও পর্যন্ত সব থেকে স্মরণীয় ম্যাচ যদি বলি, জার্মানির 7-1 কুরাসাওকে পরাজিত করেছে কানাডা, 6-0 কাতারকে, নেদারল্যান্ড 5-1 সুইডেনকে, পর্তুগাল 5-0 উজবেকিস্তানকে, ইংল্যান্ড 4-2 গোলে

ক্রোয়েশিয়াকে স্পেন 4-0 সৌদি আরবকে। এই ম্যাচগুলো কিন্তু প্রমাণ করেছে যে গোলের বন্যা এবারও বিশ্বকাপের অন্যতম সেরা আকর্ষণ। এবার রেকর্ডের খাতাটা একটু খুলি, লিওনেল মেসির নতুন কীর্তি এটা। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে গোল করে মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড কিন্তু করেছেন। আর বিশ্বকাপের নতুন যে নকআউট টুর্নামেন্ট রাউন্ড অফ 32-এর কথা বলেছি, রাউন্ড অফ 32 প্রথমবার যুক্ত হয়েছে বিশ্বকাপে, এটিও নিজেই একটি ঐতিহাসিক রেকর্ড। আর এবারের বিশ্বকাপে কিন্তু ড্রয়ের সংখ্যা বেড়েছে, নতুন ফরম্যাটে তুলনামূলকভাবে ড্রয়ের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। অনেক দল হার এড়িয়ে তৃতীয় স্থান ধরে রাখার কৌশল নিয়েছে। রাউন্ড অফ 32-এ যা নিশ্চিত বা প্রায় নিশ্চিত বলতে পারি, বর্তমান পরিস্থিতিতে যে ম্যাচগুলো নির্ধারিত বা আংশিক নির্ধারিত হয়েছে, দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা, ব্রাজিল বনাম গ্রুপ এফের রানার্স আপ, জার্মানি বনাম সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে একটি, মরক্কো বনাম গ্রুপ এফের চ্যাম্পিয়ন, মেক্সিকো বনাম সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে একটি, যুক্তরাজ্য বনাম সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে একটি। রাউন্ড অফ 32 কিন্তু শুরু হবে 29 জুন থেকে।

নতুন 48 দলের বিশ্বকাপে সবথেকে বড় আকর্ষণ কি জানেন, শেষ ম্যাচ পর্যন্ত অধিকাংশ দলের নক আউটে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে, ফলে গ্রুপ পর্বের উত্তেজনা আগের যে কোনো বিশ্বকাপের তুলনায় কিন্তু অনেক বেশি। প্রিয় শ্রোতা, গ্রুপ পর্ব প্রায় শেষের পথে, সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের নতুন অধ্যায় রাউন্ড অফ 32। কে হবে চ্যাম্পিয়ন, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নাকি আবার নতুন কোনো রূপকথার জন্ম দেবে মরক্কো বা কানাডা? সেই উত্তর খুঁজতে কিন্তু আমাদের সাথেই আপনাদের থাকতে হবে, অর্থাৎ 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তের এই খেলতে খেলতে অনুষ্ঠানে।

আজ 25 জুন 2026 পর্যন্ত গাণিতিকভাবে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে এমন যে দলগুলো, তারা হলো মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্র, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স এবং নরওয়ে। এর মধ্যে মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা এবং ফ্রান্স নিজেদের গ্রুপের শীর্ষস্থানে থাকায় খুব ভালো অবস্থানে রয়েছে। দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্কো এবং নরওয়েও নকআউট পর্ব নিশ্চিত করেছে। আর এখনও নিশ্চিত নয়, তবে খুব কাছাকাছি খেলা রয়েছে আরও। নেদারল্যান্ড, জাপান, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ইরান, এদের অধিকাংশের শেষ গ্রুপ ম্যাচ বাকি আছে এবং ফলাফলের উপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়ে কারা উঠবে। মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্স এখনও পর্যন্ত শিরোপা দাবিদারদের তালিকায় সব থেকে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে। আর মরক্কো আবারও ডার্ক হর্স হিসেবে আলোচনায় কিন্তু উঠে এসেছে। প্রিয় শ্রোতা, এবার কিছু চমক ও রেকর্ডের দিকে তাকাবো। বিশ্বকাপের ইতিহাসে কিন্তু কানাডার কথা যদি বলি, কানাডার ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয় গত 18 জুন কাতারকে 6-0 গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেয়েছে কানাডা। শুধু জয় নয়, এটি কানাডার সব থেকে বড় বিশ্বকাপ জয়ও। আরেকটি রেকর্ডের কথা যদি বলি, মরক্কোর ধারাবাহিক বিস্ময়কর খেলা। 2022 সালের সেমিফাইনাল আর এবারও নকআউট নিশ্চিত। ব্রাজিলের সঙ্গে ড্র করে এবং পরে হাইতিকে 4-2 গোলে হারিয়ে মরক্কো দেখিয়ে দিয়েছে তারা আর আন্ডারডগ নয়, এখন তারা সত্যিকারের কিন্তু দাবিদারের পর্যায়ে চলে এসেছে।

জাপানের কথা বলবো, আমাদের এশিয়ার দেশগুলোর মধ্যে সৌদি আরব, কাতার, ইরাক, এদের পারফরমেন্স কিন্তু খুব একটা দক্ষিণ কোরিয়াও আমাদের হতাশ করেছে। জাপান কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে, প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র, তারপর তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে জাপান কিন্তু প্রমাণ করে দিয়েছে এশিয়ান ফুটবলের শক্তি কতটা বেড়ে গেছে। নরওয়ের গোল মেশিন, অনেকে ফ্রান্সকে গ্রুপ আইয়ের একক ফেভারিট ভাবলেও নরওয়ে প্রথম 2 ম্যাচে 7 গোল করে কিন্তু সবাইকে চমকে দিয়েছে। সেনেগাল এবং ইরাকের বিরুদ্ধে দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে কিন্তু নরওয়ে। নরওয়ের বিখ্যাত ফুটবলার হল্যান্ড কিন্তু সোনার বুটের দাবিদারের পর্যায়ে রয়েছেন। আর ইংল্যান্ডের কথা যদি বলি, ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার গোল বন্যা যদি আমি দেখি, অন্যতম সেরা ম্যাচ ছিল কিন্তু ইংল্যান্ডের এই 4-2 গোলে, এবং দুই দলের আক্রমণাত্মক ফুটবল দর্শকদের দারুণ উপহার বিনোদন দিয়েছে। আমি 4-2 গোলে জয় ইংল্যান্ডের পক্ষে, মনে হবে যে ইংল্যান্ড খুব সহজেই জিতে যায়, কিন্তু যারা খেলাটা দেখেছেন তারা কিন্তু দেখেছেন যে 4-2 গোলে ইংল্যান্ড জয়লাভ করলেও ক্রোয়েশিয়া অসাধারণ ফুটবল কিন্তু খেলেছে। কখনই মনে হয়নি যে ক্রোয়েশিয়া হেরে যাবে, শেষ মিনিট পর্যন্ত কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে এই খেলাটা কিন্তু দর্শকদের দারুণ আনন্দ দিয়েছে। যদিও জার্মানির কাছে 7-1 গোলে হেরেছে কুরাসাও, কিন্তু কুরাসাও তাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করেছে। ছোট্ট দেশটির জন্য এটি একটি কিন্তু অবিস্মরণীয় মুহূর্ত। ডেনিস উদ্ভাদ, সে এখনও পর্যন্ত কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছেন জার্মানির এই বদলি স্ট্রাইকার, মাত্র কয়েক মিনিট খেলেই কিন্তু গোল এবং অ্যাসিস্টের বন্যা বইয়ে দিয়েছেন। গোল্ডেন বুটের দৌড়েও তিনি এখন কিন্তু আলোচনায়। বড় দলগুলোর যে দাপট আমরা দেখতে পাচ্ছি, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই নকআউট পর্বে নিজেদের জায়গা পুরোপুরি বা প্রায় নিশ্চিত করে ফেলেছে, এবং এই দলগুলির ধারাবাহিকতা এবং নতুন দলগুলোর চমক মিলিয়ে এবারের বিশ্বকাপ কিন্তু হয়ে উঠছে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ।

তাহলে শ্রোতা বন্ধুরা, গ্রুপ পর্ব আমাদের দিয়েছে রেকর্ড, বিস্ময় গোলের বন্যা এবং নতুন নতুন নায়ক। এখন সামনে কিন্তু নকআউট পর্ব, যেখানে একটি ভুল মানেই বিদায়। কে জিতবে বিশ্বকাপ? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, নাকি আবার নতুন কোনো রূপকথা লিখবে মরক্কো, কানাডা কিংবা জাপান? উত্তর কিন্তু মিলবে আগামী দিনগুলোতে। আজ পর্যন্ত নিশ্চিত হবে বিদায় নেওয়া দলগুলো গত 25 জুন 2026 অর্থাৎ আজ পর্যন্ত বিশ্বকাপ থেকে গাণিতিকভাবে ছিটকে গেছে যে পাঁচটি দেশ। নতুন 48 দলের ফরম্যাটে তৃতীয় স্থান খেলেও নকআউটে ওঠার সুযোগ থাকায় খুব কম দলই আগেভাগে বিদায় নিশ্চিত করেছে। তবে বিদায় নিশ্চিত হয়ে গেছে অলরেডি হাইতি, প্রথম দু ম্যাচই হার ব্রাজিল এবং স্কটল্যান্ডের কাছে। পরাজয়ের পর আর কোনো সম্ভাবনাই নেই টার্কি, অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়। এবার বিশ্বকাপে প্রথম বিদায় নেওয়া ইউরোপীয় দল তিউনিশিয়া, সুইডেন এবং জাপানের কাছে বড় ব্যবধানে হার, নকআউটের আশা কিন্তু শেষ। জর্ডন প্রথম বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার কাছে হেরে বিদায় নিশ্চিত। পানামা, ঘানা এবং ক্রোয়েশিয়ার কাছে হেরে গ্রুপ পর্বে কিন্তু বিদায় নিল। বন্ধুরা, বিশ্বকাপের মঞ্চ তেমন যেমন স্বপ্ন পূরণের তেমনি স্বপ্ন ভাঙারও। আজ পর্যন্ত হাইতি, তুরস্ক, তিউনিশিয়া, জর্ডন এবং পানামার বিশ্বকাপ যাত্রা কিন্তু শেষ হয়ে গেছে। তবে এটাই ফুটবলের সৌন্দর্য, কেউ বিদায় নেয় আবার কেউ ইতিহাস।

করার পথে এগিয়ে যায়। সামনে কিন্তু অপেক্ষা করছে আরও উত্তেজনাপূর্ণ লড়াই, কারণ রাউন্ড অফ 32 টিকিটের জন্য এখনও বহু দলের ভাগ্য ঝুলে আছে শেষ ম্যাচের উপর। কিছু গ্রুপে শেষ ম্যাচের ফলাফলের পর আরও কয়েকটি দল কিন্তু বিদায় নিশ্চিত হয়ে যাবে, তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে ছিটকে যাওয়া দলের সংখ্যা 5।

তাহলে বিশ্বকাপের রাউন্ড 32 এখন পর্যন্ত যে দলগুলো নকআউট পর্বে উঠে গেছে, মেক্সিকো, আমেরিকা, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, নরওয়ে, কলম্বিয়া, ব্রাজিল, সুইজারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং মরক্কো। এবারের বিশ্বকাপে প্রথম গোলের স্বাদ কারা কারা পেলেন, অর্থাৎ জীবনে প্রথমবার গোল করলেন বিশ্বকাপের মঞ্চে এসে? লিভানো কোমেনেন্সিয়া জার্মানির বিরুদ্ধে কুরাসাওয়ের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই কিন্তু এই প্লেয়ারটি কুরাসাওয়ের লিভানো কোমেনেন্সিয়া জার্মানির জালে বল জড়িয়ে দিয়েছিলেন এবং জার্মানি যদিও 7-1 গোলে জয়লাভ করেছে ম্যাচটি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর দ্বিতীয় বিশ্বকাপ, পর্তুগালের বিরুদ্ধে গোল করলেন ইওয়ান উইজা, প্রথম গোল। জর্ডনের প্রথম বিশ্বকাপ, আলি উলিয়ান অস্ট্রিয়ার বিরুদ্ধে কিন্তু প্রথম গোল করলেন, প্রথম গোলের স্বাদ পেলেন। কলম্বিয়ার বিরুদ্ধে উজবেকিস্তানের প্রথম বিশ্বকাপ, অর্থাৎ উজবেকিস্তানের নয়, আবসবেক ফাইজুলায়েভের প্রথম বিশ্বকাপ এবং গোল। কেপ ভার্দে প্রথম বিশ্বকাপ খেলছে, কেপ ভার্দে প্রথম বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে যে গোলটি করেছে কেপিন পিনা, প্রথম গোলের স্বাদ পেয়েছেন। অর্থাৎ লিভানো কোমেনেন্সিয়া, ইওয়ান উইজা, আলি উলিয়ান, আবসবেক ফাইজুলায়েভ এবং কেভিন পিনা, তারা কিন্তু বিশ্বকাপে প্রথম গোলের স্বাদ পেয়েছেন।

অবশেষে গ্রেটেস্ট অফ অল টাইম গোট মেসি, লিওনেল মেসি বিশ্বকাপে এখনও পর্যন্ত 17টি গোল করে সর্বোচ্চ গোলদাতার শিরোপা দখলের পথে এগিয়ে যাচ্ছেন এবং 16টি গোল করে মিলোস্লাভ ক্লোজের রেকর্ড উনি ভেঙেছেন। মিলোস্লাভ ক্লোজে জার্মানির 16টি গোল করেছিলেন, ব্রাজিলের রোনাল্ডো 15টি গোল করেছিলেন, গার্ড মুলার জার্মানির 14টি গোল করেছেন এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে 14টি গোল করেছেন। এবং কিলিয়ান এমবাপের কিন্তু এখনও সুযোগ রয়েছে এই বিশ্বকাপে মেসিরকে স্পর্শ করতে পারেন কিংবা মেসিকে টপকে যেতে পারেন কিনা। এবং রোনাল্ডোর কথা যদি বলি, বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের একমাত্র ফুটবলার হিসেবে টানা 6টা বিশ্বকাপে কিন্তু গোল করলেন, পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বাধিক গোল করেছেন কিন্তু রোনাল্ডো। প্রথম গোল করেন 2006 সালে বিশ্বকাপে ইরানের বিরুদ্ধে, তারপরের গোল 2010 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ঘানার বিরুদ্ধে 2014 সালে একটি গোল, স্পেনের বিরুদ্ধে স্পেনে যে বিশ্বকাপ হয়েছিল স্পেনের বিপক্ষে 2018 চারটি গোল করেছিলেন এবং 2022 ঘানার বিরুদ্ধে একটি গোল এবং 2026 অর্থাৎ এবছর উজবেকিস্তানের সাথে দুটি গোল করে কিন্তু উনি টানা 6টি বিশ্বকাপে অর্থাৎ 2006-2026 টানা 6টি বিশ্বকাপে কিন্তু গোল করার যে বিরল কৃতিত্ব, কিন্তু প্রথম ফুটবলার হিসেবে টানা 6টি ফিফা বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়লেন কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং আরেকটি রেকর্ড করেছেন কিন্তু ব্রাজিলের সেরা ফুটবলার ভিনিসিয়াস, পরপর 3টি ম্যাচে কিন্তু ভিনিসিয়াস ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার কিন্তু পেয়ে গেছেন। এবং গত বিশ্ব

বিশ্বকাপে কিন্তু গত ম্যাচে ভিনিসিয়াসের অসাধারণ দুটো গোল কিন্তু আমরা দেখতে পেলাম। অর্থাৎ এবারের বিশ্বকাপে কিন্তু যারা স্টার ফুটবলাররা রয়েছেন এবং গত দিন কিন্তু নেইমারও কিছুক্ষণের জন্য নেমেছিলেন মাঠে, এবং ভিনিসিয়াস জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি, অর্থাৎ সেরা ফুটবলাররা কিন্তু মাঠে পারফর্ম করে দেখিয়ে দিচ্ছেন যে নক আউট পর্বে তাদের খেলা আরও বেশি ক্ষুরধার হতে চলেছে।

0: মার্কিন মূলকে চলছে বিশ্বকাপ, 48টি দেশের মধ্যে ধুন্ধুমার লড়াই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কিন্তু মেগা টুর্নামেন্ট চলাকালে নিয়ে একটি দেশের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠল ফিফা। নিষিদ্ধ করে দেওয়া হলো একটি দেশকে, অভিযোগ সেই দেশের ফুটবল প্রশাসনের নিয়ম বিরুদ্ধভাবে হস্তক্ষেপ করছে সরকার, নাক গলাচ্ছে তৃতীয় পক্ষ, সেই কারণে বিশ্বকাপ চলাকালীনই ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে দেওয়া হলো। ফিফার তরফে জানানো হয়েছে অবিলম্বে নিষিদ্ধ করা হলো নেপালের ফুটবল সংস্থাকে, আগামী নোটিশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে প্রাথমিকভাবে অভিযোগ, কিন্তু নেপালের ফুটবল ফেডারেশনের কার্যকলাপে অনিয়ম দেখা যাচ্ছে, সেই কারণেই শাস্তিমূলক পদক্ষেপ করেছে ফিফা। আপাতত নেপালের ফুটবল সংস্থার উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা কিন্তু জারি করা হয়েছে। নেপালের কোনো ক্লাব ফিফা কিংবা এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না, ফিফার কোনো প্রকল্পেও যুক্ত হতে পারবে না নেপাল। ফিফার পরবর্তী কংগ্রেসের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে, তার জন্য নেপালের ফুটবল সংস্থাকে আবেদন জানাতে হবে, এবং এর আগে রাশিয়া, পাকিস্তান, কঙ্গোর মতো দেশগুলোর উপরও নেমে এসেছিল ফিফার নিষেধাজ্ঞা। চলতি বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বেও নামতে পারেনি এই দেশগুলো।
1: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
2: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
1: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন। জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
2: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
1: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
2: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
1: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে।
2: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
0: কুরাসাও, কেপ ভার্দে বা অনেক দেশ প্রথমবার বিশ্বকাপ খেলছে, ছোট্ট দ্বীপের মতো দেশ, কয়েক লাখ অধিবাসীর দেশ, বিশেষ করে কেপ ভার্দে বা কুরাসাওয়ের কথা যদি বলি। কেপ ভার্দের জনসংখ্যা তো আমাদের রাজ্যের আগরতলার প্রায় সমান, লাখখানেক। 2050 প্রজেক্ট

করা হচ্ছে, বিশ্বকাপ জয়ের ব্লু প্রিন্ট, ঘুমন্ত দৈত্য ভারত, একসময়ে ফিফার প্রেসিডেন্ট জুয়াও হাভেলাঞ্জ বলেছিলেন বিশ্ব ফুটবলের ঘুমন্ত দৈত্য ভারত। 1970 এশিয়ান গেমসে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। হ্যাঁ প্রিয় শ্রোতা, ঠিকই বলছি, 1970 এশিয়ান গেমসে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল ভারত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দুদেশের ফুটবলের দূরত্ব কিন্তু অনেকটাই বেড়েছে। নাজভিলে জাপান দলের অনুশীলন শিবিরে গত সপ্তাহে উপস্থিত ছিল 14 বছরের রুই নিশিজাওয়া। স্কুলের আরও 145 জন ছাত্রছাত্রীর সঙ্গে তার আগমন জাতীয় দলের ফুটবলারদের উৎসাহ দেওয়ার জন্য হাতে লেখা একটি ছোট্ট স্পিচ পড়ার সুযোগও পেয়ে যায় ওই কিশোর। কথাগুলো জলবৎ তরলং, অর্থাৎ কথার স্রোতে যেন নদী ভরার ঢেউ, সেখানে উপচে পড়ছে অনুপ্রেরণা এবং এখান থেকে শিখতে পারে ভারতও। কি বলেছিল রুই শুনলে যে কারোর ভালো লাগতে বাধ্য তার মন্তব্য, বিদেশে পড়াশোনা বা জীবনযাপনের সময় নানা বাধার মুখে পড়তে হয়, তখন আমাদের ফুটবল দল শেখায় কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। কিশোরের এই বক্তব্য এতটাই প্রভাব ফেলেছে, জাপানের হেড কোচ হাজিমে মরিয়াসু বক্তৃতার একটি কপি চেয়ে নেন, তারপর দলের ডাইনিং হলে টাঙিয়েও দেন। ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, ওই ছেলেটার অনুভূতি তোমাদের বিশ্বকাপে এগিয়ে নিয়ে যাবে, বাচ্চাদের মুখগুলো মনে রেখো। আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা এসেছে রুই নিশিজাওয়ার এই বক্তব্য। অনেকের মতে তরুণ প্রজন্মের আবেগই নতুন করে উজ্জীবিত করেছে জাপান দলকে। জাপানের এই সাফল্যের নেপথ্যে রয়েছে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 1992 সালে জে লীগ চালু হওয়ার সময় দেশটির ফুটবল কর্তারা স্বপ্ন দেখেছিলেন 100 বছরের মধ্যে বিশ্বকাপ জিতবে জাপান। 2005 সালে সেই লক্ষ্যকে নতুন রূপ দেওয়া হয়, যার নাম প্রজেক্ট 2050, অর্থাৎ 2050 সালের মধ্যে বিশ্বকাপ জেতাই তাদের প্রধান লক্ষ্য। এর ফলও কিন্তু মিলতে শুরু করেছে হাতে নাতে। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে 2-2 গোলে ড্র, তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে প্রথম এশীয় দল হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে 4 গোল করার নজির গড়েছে জাপান। ইতালির মতো ফুটবল শক্তি যেখানে বিশ্বকাপে জায়গা পেতে লড়াই করছে, সেখানে জাপান টানা 8 বার বিশ্বকাপ খেলছে। ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে বিষয়টা অনেকটাই বেদনাদায়ক। 1970 এশিয়ান গেমসে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলাম আমরা। যাই হোক, নকআউট পর্বে যেতে গেলে সুইডেনের বাধা টপকাতে হবে জাপানকে। ইতিহাস অবশ্য ব্লু সামুরাইদের পক্ষে নয়, সুইডেনকে এখনও পর্যন্ত হারাতে পারেনি জাপান। তবে সাম্প্রতিক ফর্ম বিচার করলে ব্লু সামুরাইদেরই এগিয়ে রাখতে হচ্ছে, বিশেষ করে নেদারল্যান্ডের কাছে 1-5 গোলে হেরে গেছে সুইডেন। এতে জাপানের আত্মবিশ্বাস হয়তো কয়েক গুণ বাড়বে। এবার তাদের প্রধান লক্ষ্য নকআউট পর্বে পৌঁছে শেষ 16-র বাধা টপকানো। সেই স্বপ্নপূরণে অন্যতম ভরসা গোলরক্ষক জিওন সুজুকি। এছাড়াও রয়েছে কিন্তু জাপানের যে খেলোয়াড়রা এই গোলগুরু করেছিলেন, একাধিক গোল বাঁচিয়ে তিনি কিন্তু জিওন সুজুকি হিরো। আমেরিকার জন্ম হলেও জাপানেই তার বেড়ে ওঠা। ইতালির ক্লাব পারমার হয়ে খেলেন এবং সুজুকি বলেছেন, এই বিশ্বকাপ আমার কাছে স্বপ্ন পূরণের অধ্যায়, আমরা নকআউটে যাবই, তারপর একটি ম্যাচ করে এগোতে চাই। ঠিকঠাক পরিকল্পনা থাকলে স্বপ্ন ডানা মেলে উড়বেই, নচেত কিন্তু পিছিয়ে যেতে হবে, নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পিছিয়ে পড়তে হবে, যেমনটা পিছিয়ে পড়েছে ফুটবলের ঘুমন্ত দৈত্য ভারত। জাপানের উত্থান দেখে একটাই প্রশ্ন আমাদের, কবে ঘুম ভাঙবে ব্লু টাইগারদের? ভারতীয় ফুটবলের মানোন্নয়নের জন্য দ্রুত বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া উচিত। সঠিক পদ্ধতিতে মানুষের কাছে জনপ্রিয়তা তৈরি করতে হবে যথাযথ ব্র্যান্ডিং, আঞ্চলিক ক্লাবগুলোকে নিয়ে আগামী পরিকল্পনা তৈরি করতে হবে। কিংবদন্তি ব্রাজিল ফুটবলার জিকো যখন জাপানের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনি জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ফেডারেশনকে বছরে 2 বার জাতীয় দলে অন্তর্ভুক্ত নয় অথচ সম্ভাবনাময় ফুটবলারদের তালিকা পেশ করতেন। এর ফলে জাপানের জাতীয় দলের রিজার্ভ বেঞ্চের

স্কুল কিন্তু আরও বড় হয়ে গেছিল। এই মডেল অনুসরণ করে চিফ কোচের মাধ্যমে এমন সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিতকরণ প্রয়োজন, যাতে প্লেয়িং ইলেভেনে একজন খেলোয়াড় হঠাৎ চোট পেলে একাধিক বিকল্প হাতে থাকে। ডেভেলপমেন্ট টিমকে যেভাবে ইন্ডিয়ান অ্যারোজ নাম দিয়ে আই লিগে খেলানো হতো, সেই রকমই আবার ডেভেলপমেন্ট টিম কিন্তু খেলাতে হবে ভারতীয় ফুটবলে। কারণ অতীতে ইন্ডিয়ান অ্যারোজ থেকে অনেক খেলোয়াড়ই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে। এছাড়াও যুব এবং স্কুল স্তরে নিয়মিতভাবে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করাও প্রয়োজন। এক্ষেত্রে সুব্রত কাপের মতো আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট মডেল হতে পারে। 1960 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ভারতের বিমানবাহিনী এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়ের নামে। এটি ভারতের প্রাচীনতম জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট। দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রচার প্রসার উদ্দেশ্যেই এই প্রতিযোগিতাটি কিন্তু শুরু হয়েছিল। মিশন ট্রিনিটি প্রকল্পের মাধ্যমে 2002 সাল থেকে জাপানের ফুটবল অ্যাসোসিয়েশন তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরি করার কাজ শুরু করে যাচ্ছে, যার ফলও পেয়েছে তারা। কাতার বিশ্বকাপে জার্মানি এবং স্পেনের মতো দলকে কিন্তু জাপান হারিয়ে দিয়েছিল। এই বিশ্বকাপেও তারা স্বপ্ন দেখাচ্ছে প্রয়োজনে এই দেশেও এমন প্রকল্প, আমাদের দেশের কথা বলছি, চালু করতে হবে। পাশাপাশি দূরত্ব কমাতে হবে ক্লাব এবং জাতীয় স্তরের মধ্যে। মাঠের মানেরও উন্নতি প্রয়োজন। কতগুলো বিদেশি খেলাবো সেটাও ভাবা সবার আগে জরুরি। প্রয়োজনে 9 বা 10 নম্বর জার্সিতে ভারতীয় খেলোয়াড় বাধ্যতামূলক করতে হবে, না হলে এদেশে স্ট্রাইকার তৈরি হবে না। ভারতের এই যে তকমা, বিশ্ব ফুটবলের ঘুমন্ত দৈত্য, ঘুম ভাঙবে তখনই। যাই হোক, আমরা তো আশা করি যে একটা সময় ভারত নিশ্চয়ই আর ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানির বিপক্ষে খেলছে। আমরা এটাও আশা করি তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবলের আবার সেই জোয়ার চলে আসবে। 1970 সালে এশিয়ান গেমসে যে জাপানকে আমরা হারিয়ে দিয়েছিলাম, সেই জাপান আজ বিশ্বকাপে খেলছে আর আমরা 136 নম্বর ক্রমপর্যায়ে নেমে গেছি। আশা করব ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে। প্রিয় শ্রোতা, খেলতে খেলতে অনুষ্ঠান এখানেই শেষ করব এবং আগামী সপ্তাহে আমাদের রাউন্ড অফ 32-এর খেলা, এটা নিয়ে কিন্তু আলোচনা হবে এবং অনেক ফেভারিট দল হয়তো বিদায় নেবে, অনেক চমক হয়তো থাকবে, আন্ডার ডগ দেশগুলো কিন্তু উঠে আসবে, দেখা যাক কী হয়।

0: 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, এখন সময় সংবাদ শিরোনামের। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল এবং সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলেছে। সিপাহীজলা জেলার শিক্ষা, স্বাস্থ্য এবং রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সেবা ধর্ম এবং আজাদী কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলো ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় একাত্মবোধ সুদৃঢ় করার মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষের প্রতি জানানো হচ্ছে শ্রদ্ধা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা চলাকালীন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের সাহস ভারতের ইতিহাসের অন্ধকার সময়ে সংবিধানের চেতনাকে সুরক্ষিত রেখেছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভারতের সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ উন্নত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবিধান হত্যা দিবস উপলক্ষে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত আলোচনাচক্রে তিনি একথা বলেন। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায় ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,87,00,000 টাকা। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন, সভাপতিত্ব করেন বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস। আগামীকাল 26 জুন থেকে 28 জুন পরপর 3 দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামী 27 জুন চতুর্থ শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে বহির বিভাগ এবং ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে সিপাহীজলা জেলার প্রমোদনগরের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের কনফারেন্স হলে আজ একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয় জনগণনা 2026, নেশামুক্ত ভারত এবং পরিবেশ রক্ষায় এক পের মাকে নাম অভিযান। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ এর সবকটি ম্যাচ সম্পন্ন হল। আয়োজক মেক্সিকো চেকিয়াকে 3-0 হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32 প্রবেশ করল। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা চমক দিল দক্ষিণ কোরিয়াকে 1-0 হারিয়ে। প্রথমবারের জন্য তারা বিশ্বকাপে নকআউটে প্রবেশ করল। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা অনুষ্ঠিত হয়। আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।
1: সব ইয়ে বক্স দেখ রহে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
2: ম্যাম, মেরি ওয়ালে মে তো এইচআইভি সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায় অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে এইচআইভি হো সকতা হ্যায়।
3: মেরে ওয়ালে মে নিডল ইয়া ইনজেকশন শেয়ার করনে সে এইচআইভি ফেলনে কি

0: बात लिखी है और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से एचआईवी हो सकता है। मल्टीपल पार्टनर्स मतलब एचआईवी का ज्यादा रिस्क।
1: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
2: एचआईवी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के आईसीटीसी में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: আমাদের এবারের অনুষ্ঠান রঙ্গোলি। রঙ্গোলিতে যাওয়ার আগে প্রিয় শ্রোতা, আপনাদের জন্য একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যাঁরা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গলে গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শুনলেন প্রিয় শ্রোতা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের গজল এবং কাওয়ালি গানের অনুষ্ঠান রঙ্গোলিতে। প্রথম গানটি গেয়েছেন চিত্রা সিং।

0: গজলটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে, এবার এটি কাওয়ালি কিশোর কুমারের কণ্ঠে। কাওয়ালির আগে একটি বিজ্ঞাপনের বিরতি নিয়ে নিচ্ছি।
1: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
2: বর্তমানে এইডস এর কোন প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
1: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন। জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
2: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
1: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সুচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
2: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
1: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে।
2: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, এতক্ষণ ছিলেন রঙ্গোলি অনুষ্ঠানের সাথে, গজল এবং কাওয়ালি গানের অনুষ্ঠান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজ 25শে জুন, বৃহস্পতিবার। প্রিয় শ্রোতা, আজকের বিষয় পরমবীর। দেশের জন্য নিজের জীবন, স্বপ্ন আর সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে যাঁরা লিখছেন বীরত্বের অমর ইতিহাস, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন পরমবীর। আজ 25শে জুন পরমবীর চক্র সম্মানিত ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডের জন্মদিন, এবং আগামীকাল 26শে জুন পরমবীর চক্র সম্মানিত সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘবা রানের জন্মদিন উপলক্ষে তাদের বীরত্ব গাথা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের অনন্য কাহিনী নিয়ে আজ আমরা বিশেষ আলোচনা করছি। প্রিয় শ্রোতা, আপনার কাছে কি আছে কোনো বীর সেনানির গল্প? আপনার পরিবার বা এলাকার কোনো সেনা সদস্যের স্মৃতি কি আপনাকে আজও গর্বিত করে? কোন ঐতিহাসিক বীর ব্যক্তিত্ব আপনাকে অনুপ্রাণিত করেন? এসব নিয়ে আজ কথা হবে আজকের আড্ডায়। শোনাবেন আপনার অনুভূতি, স্মৃতি আর শ্রদ্ধার কথা। ফোন করবেন 03812326253 ফোন নম্বরে, দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের অমর কাহিনী স্মরণ করতে আজ আমরা এই 9:30 থেকে রাত 11:00 পর্যন্ত 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আজ রাতে অনুষ্ঠানে সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের অমর গল্প পরমবীরে সবাই মিলে আলোচনা করবো।

আজ 25শে জুন, ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডের জন্মদিন। কেই মনোজ কুমার পাণ্ডে? জন্ম 25শে জুন 1975 উত্তরপ্রদেশের সীতাপুর জেলায়। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। সেনাবাহিনীতে যোগদানের সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সেনাবাহিনীতে কেন যোগ দিতে চান? তিনি উত্তর দিয়েছিলেন, আই ওয়ান্ট টু উইন দ্য পরমবীর চক্র, আমি পরমবীর চক্র জয় করতে চাই। পরবর্তীতে সেই কথাই সত্যি হয়। তিনি 1/11 গোর্খা রাইফেলসের অফিসার ছিলেন। কার্গিল যুদ্ধে খালুবার পাহাড়ে আক্রমণের সময় তার নেতৃত্বে ভারতীয় সেনারা গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। যুদ্ধে আহত হওয়ার পরও তিনি পিছু হটেননি। তার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কাহিনী আজও ভারতীয় সেনাবাহিনীতে অনুপ্রেরণার উৎস। মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত হওয়ার সময় তাঁর বয়স ছিল মাত্র 24 বছর। 1975 সালের 25শে জুন জন্ম নেওয়া এই তরুণ অফিসার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন দেশের সেবা করার। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি লড়াই করে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন। এবার আসি আরেকজন সেনার কথায়, বীরের কথায়, সেকেন্ড লেফটেন্যান্ট

রামা রাঘবা রানে সম্পর্কে, আগামীকাল তার জন্মদিন, 26শে জুন। 1918 সালে বর্তমান কর্ণাটকের একটি অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কর্পস অফ ইঞ্জিনিয়ারের সদস্য ছিলেন। 1948 সালের কাশ্মীর অভিযানে তার প্রধান দায়িত্ব ছিল শত্রুর তৈরি বাধা এবং মাইন সরিয়ে ভারতীয় বাহিনীর জন্য রাস্তা খুলে দেওয়া। কয়েকদিন ধরে প্রায় নিরবিচ্ছিন্ন গোলাবর্ষণের মধ্যেও তিনি এবং তার দল কাজ চালিয়ে যান। তার প্রচেষ্টার ফলে ভারতীয় ট্যাঙ্ক এবং সেনারা দ্রুত এগিয়ে যেতে সক্ষম হয় এবং গুরুত্বপূর্ণ অঞ্চল পুনর্দখল করে। তিনি স্বাধীন ভারতের প্রথম দিকের পরমবীর চক্র প্রাপকদের একজন। তিনি 1994 সালে মৃত্যুবরণ করেন এবং দীর্ঘ জীবন জুড়ে সেনাবাহিনীর কাছে বীরত্বের প্রতীক হিসেবে সম্মানিত ছিলেন। ভারতের এই সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক সেনা সদস্যকে প্রদান করা হয়েছে। এই সম্মান শুধু অসাধারণ সাহসিকতার জন্য নয়, বরং দেশের জন্য নিজের জীবন বিপন্ন করে কর্তব্য পালনের সর্বোচ্চ উদাহরণের স্বীকৃতি। প্রিয় শ্রোতা, 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তে আপনারা শুনছেন আজ রাতে আমি দেবাশীষ রয়েছি, আপনাদের সাথে দেড় ঘন্টা থাকব। আজকের বিষয় আমাদের পরমবীর। পরমবীর মানে শুধু একটি পদক নয়, পরমবীর মানে সাহস, পরমবীর মানে কর্তব্য, পরমবীর মানে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার অদম্য মানসিকতা।

0: নমস্কার।
1: নমস্কার দাদাভাই।
0: নমস্কার, বলুন কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি
0: অম্বিকা মন্ডল। হ্যাঁ বলুন বলুন বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, তো শুরু থেকেই শুনছি যে গানটি দিয়ে আপনি আজ যে অনুষ্ঠানটা শুরু করলেন, আমার মনে হয় এই গানটা ছাড়া আজকের অনুষ্ঠানটা মানে সম্পন্নই হতো না। গানটাই এতক্ষণ ধরে শুনছিলাম, তো যাই হোক, বিষয় যেখানে রেখেছেন তো দেখুন সত্যি তাই, এই বীর সৈনিকরা আছেন বলেই, দিবারাত্র তারা পাহাড়ায় সীমান্তে রয়েছেন বলেই কিন্তু আজকে আমরা নিরাপদে নিশ্চিন্তে কিন্তু আমরা ঘুমোতে পারছি, বা আমাদের একটা নিশ্চিন্তের জায়গা কিন্তু একটা তৈরি হয়েছে এই সমস্ত বীর সৈনিকদের জন্য। প্রথমেই আজকের দিনে আমি সেই সমস্ত বীরদের একবার স্যালুট জানাতে চাই, এবং সেই সমস্ত শুধু বীর নয়, যে সমস্ত মায়েরা এই বীরদের মানে জন্ম দিয়েছেন সেই সমস্ত মাদেরকেও আমি প্রণাম জানাতে চাই। কারণ এই কারণেই, কারণ দেখুন ওনাদের আত্মত্যাগ এবং আত্মবলিদানের ফলে কিন্তু আমাদের এই দেশের সুরক্ষা কিন্তু রয়েছে এবং আমরা সুরক্ষিতভাবে বসবাস করতে পারছি। কিন্তু আমরা দেখেছি বা এই কিছুদিন আগেও কাশ্মীরে যে কাণ্ডটা মানে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনার সময়তেও আমরা দেখেছি একজন আমাদের ভারতীয় বীর সৈনিককে কিভাবে সেখানে আটকে রাখা হয়েছিল, এবং ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন কিন্তু তার সত্ত্বেও তাকে কত দিন ধরে আটকে রাখা হয়েছিল, এবং তার পরিবার কিভাবে মানে ভেঙে পড়েছিলেন সবই আমরা দেখতে পাচ্ছি।
0: ভারতের এই আমাদের এই বীর সেনানীদের জন্যই আপনি যেটা প্রথমে বললেন, আমরা ওরা সীমান্তে জেগে থাকে, আমরা ঘরে ঘুমোই, এটাই এটাই আমাদের পাওনা। অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ ভালো থাকবেন,
0: ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, একবার মানুষ চোখে একবার ভাবুন, কারগিল যুদ্ধ, খালুবার পাহাড়, অত্যন্ত কঠিন পরিস্থিতি, একের পর এক শত্রু বাংকার ধ্বংস করে এগিয়ে যাচ্ছেন তরুণ অফিসার মনোজ কুমার পাণ্ডে। গুলিবিদ্ধ হয়ে গেছেন কিন্তু গুলিবিদ্ধ হয়েও থামেননি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে দেশের জন্য আত্মবলিদান দেন, এবং তার জন্যই তো তাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়, এবং এই মরণোত্তর পরমবীর চক্র অনেকের কাছেই, অনেক সেনা সদস্যের কাছেই কিন্তু ভীষণভাবে আকর্ষণীয়। অর্থাৎ সবাই চান পরমবীর চক্রে ভূষিত হতে, মরণোত্তর হলে মরণোত্তর। প্রিয় শ্রোতা, আপনার পরিবারে কি কেউ সেনাবাহিনীতে ছিলেন? কোনো সেনাবাহিনীর গল্প কি আপনি জানেন? শেয়ার করুন আমাদের 0381-232-6253 এই ফোন নম্বরে। আমরা আজ কথা বলছি পরমবীর নিয়ে। দেশের যারা বীর সেনানী, বীর সৈনিক, তাদের নিয়ে আজকে আমাদের আজ রাতের আড্ডা পরমবীর।

0: अपने सर से कफन साथियों, अब तुम्हारे हवाले वतन साथियों।
1: नमस्कार।
2: नमस्कार सर। नमस्कार बाबू। আমি শান্তদেব নাথ বলছি চন্দ্রপুর বাদের সঙ্গে।
1: বলুন।
2: আজকে পরম বীর নিয়ে কথা হচ্ছে, শহীদদের নিয়ে খুব কষ্ট লাগে। এই তাদের শহীদদের জীবনে ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ, কবিরাম বসু, তাদের জীবনীটা করলে দেশের জন্য তারা কি জীবনটা কি কষ্ট।
1: আমরা আমাদের এই যে শহীদ স্মরণ করছি, আমরা বীর সেনানীদের স্মরণ করছি, এই স্মরণ করার মাধ্যমেই তাদের প্রতি আমাদের এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। মানুষ জানুক, আমরা সবাই, আমরা কজন জানি আজ 25 জুন সেই কার্গিল যুদ্ধের একজন পরমবীর চক্র, মরণোত্তর পরমবীর চক্র পেয়েছিলেন ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডের জন্মদিন, এবং যার জন্য আমরা আজকের এই অনুষ্ঠান করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: নমস্কার
1: স্যার।
2: আমি একটা কথা বলতে চাই।
1: হ্যাঁ,
2: যে সবার কথাই আমার হতে পারি, কিন্তু একজন কানাই লাল দত্ত একজন শহীদ হয়েছেন।
1: হ্যাঁ, কানাই লাল
2: জীবনীটা খুব কষ্টে। মাকে একদিন রাত্রিবেলা ভর্তি করে পর মা আমি একটা চাকরি দিয়েছি, আমার আশীর্বাদ করো। তখন এই এক জগেরে মারতে গিয়া নিজে একবারে গুলি খাইয়া তো মারা গেল। মারে যখন দেয়াইছে তখন নিজের মা পর্যন্ত অস্বীকার করলো, এটা আমার সন্তান না। দেখুন, দেশের জন্য কত কষ্ট করে জীবনটা দিয়েছে
1: কানাইলাল দত্ত,

0: বিখ্যাত বিখ্যাত নাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিখ্যাত নাম কানাইলাল দত্ত।
1: কানাইলাল দত্ত কি কষ্ট, এটাই স্যার।
0: ধন্যবাদ,
1: কষ্ট এই সব কারণে শুনে ভালো থাকবেন স্যার।
0: হ্যাঁ, ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডে, বন্ধুরা আজকের অনুষ্ঠান অন্যতম কারণ হল এই পরমবীর চক্র প্রাপক ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডের জন্মদিন। 1999 সালের কারগিল যুদ্ধ, খালিবার পাহাড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অভিযান চলছিল, শত্রুপক্ষ পাহাড়ের চূড়ায় শক্তিশালী অবস্থানে ছিল। নিচ থেকে মনোজ কুমার পাণ্ডে নিজের দলকে নিয়ে একের পর এক শত্রু বাংকার ধ্বংস করে এগিয়ে যান, গুলিবিদ্ধ হন, তিনি থামেননি, চারটি শত্রু বাংকার ধ্বংস করেন, শেষ পর্যন্ত দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তার একটি বিখ্যাত উক্তি আজও ভারতীয় সেনাবাহিনী অনুপ্রেরণার উৎস। উনি বলেছিলেন, ইফ ডেথ স্ট্রাইকস বিফোর আই প্রুভ মাই ব্লাড, আই প্রমিস আই উইল কিল ডেথ। এই অসীম সাহসিকতার জন্য তাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়। আজ কয়েকজন মরণোত্তর পরমবীর চক্র বা পরমবীর চক্র প্রাপক কয়েকজন শহীদের কথা আমরা আলোচনা করব। নমস্কার, প্রিয় শ্রোতা 0381-232-6253 ফোন নম্বরে ফোন করে কথা বলুন। আমি দেবাশীষ থাকব আপনাদের সাথে রাত 11টা পর্যন্ত। আজ আমরা কথা বলছি পরমবীর নিয়ে। নমস্কার, হ্যালো হ্যালো, বলুন কে বলছেন?
2: আমি জয়পুর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: বলুন,
2: আজ শহীদদের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধার্ঘ। আর কার্গিল যুদ্ধে মনোজ কুমার পাণ্ডের কথা যে বললেন, উনি নাকি শত সহস্র কোটি প্রণাম, কিভাবে দেশের জন্য গুলি খেয়েও প্রাণ দিয়েছেন, মা ভারতবাসীর পথ রাখার জন্য, ভারত মাতাকে রক্ষা করার জন্য। তার সীমান্তে যে শহীদরা প্রহরী পাহারা দিতেছে, আমরা নিশ্চিন্তে ঘরে আরামে থাকছি। তারা দিনের পর দিন সংসার ত্যাগ করে, স্ত্রী পুত্র পরিত্যাগ করে তারা কিভাবে আমাদেরকে রক্ষা করছে, ভারত মাতার পতাকার দাম দিতেছে, ভারত মাতাকে রক্ষা করছে। অজস্র কোটি ধন্যবাদ তাদেরকে, আজকের দিনে শহীদদেরকে সহস্র কোটি প্রণাম, এটুকুই বললাম।
0: ধন্যবাদ, ধন্যবাদ,
2: ভালো থাকবেন।
0: হ্যাঁ, ক্যাপ্টেন বিক্রম বাত্রা, কার্গিল যুদ্ধের কথা উঠলে যে নামটি সবার আগে মনে আসে তিনি ক্যাপ্টেন বিক্রম বাত্রা। পয়েন্ট 5140 দখলের পর তিনি রেডিও বার্তায় বলেছিলেন, ইয়ে দিল মাঙ্গে মোর, এই বাক্যটি পরে গোটা দেশের যুদ্ধজয়ের প্রতীক হয়ে ওঠে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পাহাড়ি চূড়া দখল অভিযানে তিনি আবারও সামনে থেকে নেতৃত্ব দেন, একজন আহত সহযোদ্ধাকে বাঁচাতে গিয়ে শত্রুর গুলিতে শহীদ হন, মাত্র 24 বছর বয়সে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেন। এবং ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়েছিল।

0: আমরা প্রায়ই সিনেমার নায়কদের নাম মনে রাখি, আমাদের সবসময় মনে থাকে কোন সিনেমায় কোন নায়ক অভিনয় করেছিলেন, কিন্তু বাস্তব জীবনে নায়কদের কতটা আমরা মনে রাখি, আজ সেই প্রশ্ন কিন্তু থাকলো আপনাদের কাছে। নমস্কার, হ্যালো হ্যালো,
1: নমস্কার, আমি দীপ্তনু বলছিলাম মেদিনীপুর থেকে।
0: হ্যাঁ দীপ্তনু।
1: হ্যাঁ, তো বলছিলাম যে আজকের বিষয় তো হলো নিয়ে পরমবীর চক্র প্রাপ্তদের নিয়ে, বিশেষ করে আজকে তো বললেন যে
0: মনোজ কুমার পান্ডে
1: জন্মদিন। তো আমি বলবো যে ছোটবেলা থেকে আমার এদিক দিয়ে অনেক আগ্রহ, তো কিছু এই কারণে আমি পড়ার সৌভাগ্য পেয়েছি। তো প্রথমে পরমবীর চক্র বলে যাদের কথা মনে পড়ে আমার, বিশেষ করে তারা, আমি কিছু নাম বলছি, সবাই নাম বলছি না, মেজর সোমনাথ শর্মা আছেন, বা শৈতান, মেজর শৈতান সিং আছেন, এর মধ্যে মনোজ কুমার পান্ডের কথা আপনি বললেন, এর মধ্যে আরেকজন আছে যার কথা বিশেষ করে মনে পড়েন, উনি হলেন গিয়ে যে অরুণ ক্ষেত্রপাল, এবং সঙ্গে বিক্রম বাত্রা তো আছেনই, কিন্তু এর মধ্যে আরেকজন আছে যার কথা আমি বলবো, যে যেটার সঙ্গে আমাদের রাজ্যের সঙ্গে জড়িত, সেটা হলো গিয়ে লান্স নায়ক এলবার্ট এক্কা, যার নামে আমাদের এখানে একটা পার্ক হয়েছে। তো এই সবার মধ্যে আমি একজন যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ওনার কথা বলছি, মানে বাকিরাও গুরুত্বপূর্ণ কিন্তু এটা একটু এই জন্য গুরুত্বপূর্ণ, যারাই এখানে পেয়েছেন পরমবীর চক্র সবার মধ্যে কিন্তু একজন আছেন যিনি আর্মি থেকে না, উনি থেকে এয়ারফোর্স থেকে, সেটাই বিশেষতা। কারণ কি, উনি ছিলেন নির্মলজিৎ সিংহ, আর ব্যাপারটা হলো গিয়ে ওই সময় পাকিস্তানের কাছে অনেক অ্যাডভান্স প্লেন ছিল, এটাকে বলা হতো সেবার জেট, এটা পাকিস্তান আমেরিকা থেকে কিনেছিল, কিন্তু ওই সময় ভারতের অবস্থা তো ভালো ছিল না, এখন যেরকম আমরা প্লেন কিনতে পারছি ওই রকম প্লেন কিনতে পারতাম না। তো সেই সময় ভারতের কাছে ছিল নেট ফাইটার। যখন ভারতের এখানে যে এয়ারবেস আসছিল সেখানে যখন পাকিস্তান হামলা করেছিল, তো তখন তখন রানওয়েতে যখন বোম ফেলছিলেন ওই সময় নির্মলজিৎ সিংহ এই বোমের মধ্যে দিয়ে, বোম যখন পড়ছে রানওয়ের মধ্যে, ওই সময় এটার মধ্যে দিয়ে উনি প্লেনটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথম বিশেষতা কিন্তু

0: সাধারণত কি হয় যখন এরকম হামলা হয় তখন কিন্তু সবাই প্লেন নিয়ে কিন্তু হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাতে প্লেনটা নষ্ট না হয়,
1: রাইট?
0: কিন্তু কিন্তু তিনি সাহস দেখিয়ে ওই বোম পড়ছে এর মধ্যে দিয়ে রানওয়ের মধ্যে প্লেন উড়িয়ে নিয়ে গেছেন। প্লেন ল্যান্ড করতে পারবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ রানওয়ে যদি নষ্ট হয়ে যায় নামবে কিভাবে? সেই সময় একটু উড়েছে, উড়ে গিয়ে আবার সেই নেট ফাইটার দিয়ে যেটা সেবার জেটের সামনে কোনো সময় থাকতে পারবে না, মানে কোনো কম্পিটিশন নেই বলতে গেলে, সেটাকে গিয়ে এরকম দুইটা সেবার জেটকে উনি বিধ্বংস করে দিয়েছিলেন। তো বলবো যে এরকম অনেক পরমবীর চক্রের আমাদের একটা ভূমি এমন অনেক অনেক বীর আছেন যারা হয়তো পরমবীর চক্র পাইনি, পাননি, কারণ কি যুদ্ধের সময় শুধু পরমবীর চক্র পাওয়া যায়। তো তবু আমরা এত এত বেশি গর্বিত যে এত বড় বড় বীর আমরা পেয়েছি এবং ভবিষ্যৎ এখনো আছে আমাদের মধ্যে, এবং তারা হয়তো বা পরমবীর চক্র পাচ্ছেন না কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে পাওয়া যায়, কিন্তু ওনারা যারা যারা পাচ্ছেন কীর্তিচক্র পাচ্ছেন সেটা কিন্তু অনেক বড় ব্যাপার।
1: এর মধ্যে
0: আমি একটু বলছি, হ্যাঁ একটু ছোট বলছি, এর মধ্যে সবচেয়ে বেশি আমাকে যে উদ্বুদ্ধ করেন যে পরমবীর চক্রের সমতুল্য যেটা শান্তিকালে পাওয়া যায় সেটাকে বলা হয় আমি মেডেলটার নাম বলে দিচ্ছি শৌর্যচক্র, মনে হয়
1: শৌর্যচক্র কীর্তিচক্র, হ্যাঁ অনেকগুলো আছে, হ্যাঁ
0: তো ওইটা মনে হয় কীর্তিচক্র ওইটা সমান সমান শৌর্যচক্রটা মনে হয় সমান সমান পরমবীর চক্র মানে যুদ্ধকালীন সময়, ওটার মধ্যে যিনি পেয়েছিলেন সেটা আমার নাম ঠিকটা মনে নেই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে, এটার মধ্যে হলেন গিয়ে যে মেজর মোহিত শর্মা। আমি ওনাকেই অনেক উদ্বুদ্ধ হই তাই সময় উনি যে গুলি কাজ করেছেন বা
1: প্রথম পরমবীর চক্র প্রাপক ছিলেন 1947 সালে ভারত পাক যুদ্ধে বাটগাম সেক্টর একটা ছিল, বাটগাম সেক্টরে উনি লড়াই করে শহীদ হন এবং প্রথম পরমবীর চক্র কিন্তু উনি পেয়েছিলেন।
0: এটার মধ্যে আর একটু যদি আমি বলতে দিই সময় দেন, তো বলছিলাম যে আরেকজন ছিলেন যে মেজর শয়তান সিং,
1: মেজর
0: শয়তান যে জায়গাটা হালকাপন ওই সময় আমাদের কাছে এত বেশি কাপড় চোপড় ছিল না, এই হালকাপন হিমালয়ের মধ্যে গিয়ে কিন্তু যুদ্ধ করেছিল,
1: রেজাং লার এটা জায়গাটার নাম ছিল, রেজাং লার, রেজাং লার মানে যেখানে উনি শহীদ হয়েছিলেন সেই সেই সীমান্তে 1962 সালে রেজাং লার কিংবদন্তি, মানে এই এই যুদ্ধটা এই মেজর শয়তান সিং কিন্তু 1962 সালে শহীদ হয়েছিলেন যুদ্ধে, রেজাং লার যুদ্ধের নায়ক হিসাবে ওনাকে বলা হয়।
0: হ্যাঁ উনি নেতৃত্ব দিয়েছিলেন, ওনার কিন্তু পেট ফেটে গিয়েছিল এবং পেটের সবকিছু বেরিয়ে গিয়েছিল কিন্তু তবুও পেটের মধ্যে চাপা দিয়ে
1: ওনাকে পরিচালনা
0: করেছিল,
1: রাইট রাইট রাইট।
0: উনি যেটা করেছিলেন যে ওই আর্টিয়াল গান যেগুলিকে বলে না যেটি গায়ের উপরে থাকে, উনি কিন্তু সেইগুলি দিয়ে পাকিস্তানের 5টা না 6টা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছিলেন,
1: ঠিক
0: ঠিক আছে? তো মানে আস্তিল গান ট্যাঙ্ক মানে কোনটার সঙ্গে কোনটা কোনো মিল নেই সেগুলি করেছিলেন। তো এরকম অনেক অনেক বীর আছে বলে শেষ করা যাবে না, আরো এমন অনেকগুলি আছে যেমন অরুণ চিত্তরঞ্জন কথা বলছিলাম, উনি কিন্তু মাত্র কমিশন হয়েছিলেন আর্মির মধ্যে, বেশি দিন হয়নি, ওই সময় এত কম বয়সে বয়সে হয়তো বা 18 বছর ছিল বা 21 বছর ছিল, ওই সময়ে উনি এত বড় নেতৃত্ব করেছিলেন ট্যাঙ্ক নিয়ে গিয়ে পাকিস্তানের মধ্যে অনেকগুলি ট্যাঙ্কে নষ্ট করে দিয়েছিলেন। তো বলতে মানে বলার শেষ নেই, তো এটাই বলবো শেষ পর্যন্ত এতগুলো মানুষকে আমরা পেয়ে এত বীর সন্তানগুলিকে পেয়ে দেশের আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ এবং তাদের প্রতি সবসময় আমরা কৃতজ্ঞ থাকবো। নমস্কার,
1: ধন্যবাদ, ধন্যবাদ দীপ্তনু। এবং মেজর সোমনাথ শর্মার কথা বললাম, আরেকজন ছিলেন নায়ক যদুনাথ সিং, 1948 সালে নৌসেরা সেক্টরে শত্রুর বহু আক্রমণ কিন্তু উনি প্রতিহত করে গুরুতর আহত হয়েও যুদ্ধ চালিয়ে যান এবং শহীদ হন। আমি শুধু পরমবীর চক্র প্রাপক যারা তাদের কথাই এই মুহূর্তে আমি মেনশন করছি। তারপর ছিলেন সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘবা রানে, আগামীকাল যার জন্মদিন। নমস্কার,
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা,
2: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
1: হ্যাঁ বলুন।
2: নমস্কার দেবাশীষ দা।
1: নমস্কার।
2: তো

0: আজকে যার নামটা নিয়ে প্রথমে আপনি প্রসঙ্গটা শুরু করেছেন, ক্যাপ্টেন মনোজ পান্ডে, ওনার জন্মদিন আজকে 25 তারিখে, কার্গিল যুদ্ধের নায়ক। আমি ওনাকে প্রথমেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আপনার আজকের যে প্রসঙ্গটা, সঙ্গে সঙ্গে যে গানগুলি আপনি বাজিয়ে যাচ্ছেন, সত্যি সত্যি আজকে প্রত্যেকটা মানুষের রক্ত গরম করার মতো গান, যেগুলির সঙ্গে আমরা প্রত্যেকেই জড়িত স্বাধীনতার দিনে বা অন্যান্য দিনগুলিতে 26 তারিখে এইগুলি প্রজাতন্ত্র দিবসের দিনে এই গানগুলি বাজানো হয়। আপনিও সেই গানগুলি বাজিয়ে দিচ্ছেন, সবাইকে মনকে আমাদের তাদের প্রতি শ্রদ্ধা আরো বেশি করে জেগে উঠছে। অম্বিকা মণ্ডল যে কথাটা বলেছেন, আমি আবার বলতে চাই, যাদের জন্য আমরা কিন্তু শান্তি মতন ঘুমোতে পারছি, আমরা যা দেখি যুদ্ধের সময় যেটা লক্ষ্য করি, তাদের প্রতিদানের জন্যই কিন্তু আমরা সত্যি সত্যি আমরা নির্বিবাদে চলতে পারছি, আমরা শান্তি রক্ষা করতে পারছি। সেই জিনিসটাই আজকে আপনি বলতে চেষ্টা করেছেন, পরমবীর চক্রের ব্যাপারটা। পরমবীর চক্র তো হলো সর্বোচ্চ একটা সামরিক সম্মান, পুরস্কার দেওয়া হয়ে থাকে। অপরিসীম সাহস এবং শত্রুতাদের মোকাবিলা তার আত্মত্যাগের একটা তাকে প্রদান করা হয়। স্বাধীনতার পর থেকে কিন্তু এটা শুরু হয়েছে, আর এটা 1950 সাল থেকেই 26শে জানুয়ারি থেকেই প্রজাতন্ত্র দিবসে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এটা এই যে পুরস্কারের কথা, সত্যি তেমন একটা বেশি অর্থ কিন্তু না, কিন্তু সম্মানটা অনেক বড়,
1: অনেক বড়।
0: তার পরিবার, তার পরিবার সবসময় এই সম্মানটা পেয়ে থাকে। এই পর্যন্ত আমি যেটুকু দেখেছি, এটা পত্রিকাতে একদিন উঠেছিল, যে সেটা দেখলাম যে এ পর্যন্ত 21 জন এই পদকটা পেয়েছে, তার মধ্যে 14 জনে কিন্তু মরণোত্তর।
1: হ্যাঁ ঠিক, আমি আমি আমি 21 জনের কথাই বলবো আজকে, একটু একটু করে পরিচয় করিয়ে দেবো শ্রোতাদের সাথে সবার।
0: এটাই দরকার আমাদের জানার দরকার। আর 7 জন কিন্তু জীবিত অবস্থায় পেয়েছেন,
1: ঠিক।
0: আর এই পদকটা তো রাষ্ট্রপতি দিয়ে থাকেন। তো এই অর্থটা যেটা 20,000 টাকা দেখছিলাম, 20,000 টাকা তারা যারা প্রয়াত হয়েছেন তাদের পেনশনের সঙ্গে আলাদা করে দেওয়া হয়, যা কিন্তু মানে আয়কর মুক্ত। এছাড়াও আরো কিন্তু সাহসিকতার জন্য এরকম ধরনের পুরস্কার আছে, যেগুলি হচ্ছে দ্বিতীয় যে পুরস্কারটা মহাবীর চক্র, এরপর তৃতীয় যেটা হলো বীর চক্র, এই সমস্ত পুরস্কার কিন্তু থাকে। এই জন্য পরমবীর চক্রটাই
1: সর্বোচ্চ,
0: সর্বাংশে সত্যি যে এটা সবচেয়ে উদ্দে। তাদের জীবন কাহিনীগুলি আপনি আজকে শোনাতে চেয়েছেন আমাদের, আমরা শুনবো। কিন্তু এরা যে সম্মান, যে সম্মানটা হয় মৃত্যুর পরেও যারা বেঁচে থাকেন, তাদের রাষ্ট্রীয় মর্যাদায় তাদের কিন্তু ফুলমালা, নতুন পোশাক, এই সমস্ত পরিধান করে শেষকৃত্য করা হয়। সেখানে একটু পুরোহিত থাকে এবং পরিবারের লোকজনও থাকে। আমরা যেটা দেখি মাঝে মধ্যে, তাদের সমাধি যখন হয় তখন সবাই কাঁধে করে নিয়ে যায় তাদেরকে, সমস্ত সৈনিকরা সঙ্গে থাকে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, দেশবাসী তাদের শ্রদ্ধার সঙ্গে সম্মান করে। তাছাড়া শান্তির জন্য কিন্তু পুরস্কার, যেটা একটু আগে দীপ্তনু বলেছিল, অশোক চক্র একটা আছে, অশোক চক্রটা কিন্তু শান্তির জন্য দেওয়া হয়ে থাকে। তো আসলে বেশিরভাগ যুদ্ধগুলি হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে,
1: 62-তে হয়েছিল চীনের সাথে,
0: চীনের সঙ্গে একটা হয়েছিল। তো বেশিরভাগ যুদ্ধগুলি কিন্তু ওই যে কার্গিল যুদ্ধ বলুন, আর যেটা প্রায়ই কিন্তু আমাদের এই পাকিস্তানের সঙ্গে লেগে থাকে,
1: প্রতিবেশী দেশের সাথেই যুদ্ধ হয় জেনারেলি। পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ এবং বিভিন্ন সময়ে 71 থেকে 62, 71, তারপর মানে এই যুদ্ধগুলি হয়েছে। 62-তে চীনের সাথে, 47, ব্রিটিশদের সাথে যুদ্ধ তো চলতেই থাকে।
0: হ্যাঁ যে কোনো সময় যুদ্ধই লাগে।
1: এবং ভারতীয় সেনাবাহিনী সদা জাগ্রত, এবং আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীর জন্য,
0: আমাদের সেনাবাহিনীর জন্য আমরা সত্যিই গর্বিত। তাদের আমি আজকের দিনে যে প্রসঙ্গটা এনেছেন, প্রতিটি বীরকে, বীর সেনানীকে আমি একটি রক্ত গোলাপ দিয়েছিলাম জানাই তাদের,
1: ধন্যবাদ।
0: তারপরে যারা চলে গেছেন তাদের আত্মা এবং পরিবার পরিজনদের, এবং যারা বেঁচে আছেন তাদেরকেও জানাই এই সম্মান শ্রদ্ধাটা,
1: ধন্যবাদ।
0: এটা আজকে এনে আমাদের প্রত্যেকটা মানুষকে জাগিয়ে তুলছেন, যে তাদের জীবনী সম্বন্ধে জানার, আমরা তো অনেকেই এটা সম্বন্ধে বেশি একটা পরিচিত

0: শুনতে থাকুন, শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। মনে রাখবেন, একটি পদক পাওয়ার পেছনে থাকে অসংখ্য সংগ্রাম, কঠোর প্রশিক্ষণ এবং জীবন বাজি রাখা মুহূর্ত। আজ আমরা সেই গল্পগুলি স্মরণ করছি। নমস্কার,
1: গুড ইভিনিং।
0: বলুন, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গের বীরভূম থেকে এ রহমান বলছিলাম।
0: বলুন।
1: দেখুন, আমাদের গ্রামে কয়েকজন চাকরি করে আমাদের বিএসএফ বা মিলিটারিতে, তাদের কাছে আমি দু একবার মানে এইসব ব্যাপারে জিজ্ঞেস করছিলাম, তাদের ডিউটি কর্তব্য জীবনযাপন সম্পর্কে, তাদের মানে ভয় ভীতি ভালোবাসা সবই কথা প্রসঙ্গে বেরিয়ে আসছিল। তারা বলছে, আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তো প্রমিস করে এসেছি দেশের জন্য প্রাণ দেব, সেটা তো শহীদের মর্যাদা পাব। আর সবচেয়ে ব্যাপার, তাদের জীবন কাহিনী শুনে আমার খুব কষ্ট হচ্ছিল যে তারা সিয়াচিন এই কাশ্মীর এলাকায় যখন ডিউটি পড়ে, তাদের খুব কষ্টের মধ্যে থাকার কথা আমাদেরকে যে শোনাচ্ছিল। অত্যন্ত প্রহরীর মতো তারা সবকিছুকে উপেক্ষা করে, শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু উপেক্ষা করে আমাদের দেশ মাতাকে রক্ষা করার যে প্রতিজ্ঞা নিয়েছে, যে সংকল্প নিয়েছে, তাদের কাছে থেকে আমাদের খুবই অনুপ্রেরণাদায়ক কথাবার্তা। তারা আমাদের গ্রামের আমাদের জেলায় যখন সিন্ধু অপারেশনের আগে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, একজন বীর সেনা শহীদ হয়েছিল, তো ওর বাড়িতে এত লোকের সমাগম হয়েছিল, তার মানে মৃত্যুদিনে তাকে কত লোকের যে অশ্রু সেই মাটি ভিজে গিয়েছিল আপনি ভাবতে পারবেন না, এত এত লোকের সমাগম হয়েছিল। তো আমি একটা জিনিস বলতে চাই, যাদের মায়ের কোল খালি হয়েছে, যে স্ত্রী বিধবা হয়েছে, তাদের সেই সব সন্তানরা আমাদের দেশ রক্ষা করেছে, তার জন্য তাদের আত্মার প্রতি আমার রইল, তারা তাদের আত্মা যেন শান্তিতে থাকে, আর তার মা বাবা স্ত্রী ছেলেরা যেন শান্ত না পায়। আর একটা কথা, আমরা যে এই যে নিরাপদে রয়েছি তাদের জন্য এটা তো অবশ্যই, কিন্তু একটা কথা আমি এই প্রসঙ্গে বলতে চাই, যারা দেশের জন্য এই ব্রত এই সংকল্প নিয়েছে, তারা যেন শত্রুর হাতে কোনো মতেই হাত না মিলিয়ে আমাদের নিরীহ মানুষদের বা দেশের দোষের বা অন্য সৈন্যদের যেন ক্ষতি না করে, তারা যেন নিজের কর্তব্যে সবসময় যেন অটল থাকে, তাদের এই মনোভাবটা যেন বজায় থাকে, দেশ যেন আমাদের পৃথিবীতে যেন সবসময় মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের এই ত্যাগ, তাদের এই আদর্শ, তাদের এই স্যাক্রিফাইস, ডেডিকেশন যেন পরবর্তী প্রজন্ম আরো বেশি মোটিভেট হতে পারে। এটুকু বললাম, ভালো থাকবে।
0: ধন্যবাদ।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, আমরা রয়েছি আজ রাতে অনুষ্ঠানে পরমবীর বিষয় নিয়ে। প্রথম স্বাধীন ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মার পরের যিনি পেয়েছিলেন নায়ক যদুনাথ সিং 1948 সালে নৌসেরা সেক্টরে শত্রুর বহু আক্রমণ উনি প্রতিহত করেন, গুরুতর আহত হয়েও যুদ্ধ চালিয়ে যান এবং শহীদ হন। এবার আছি সেকেন্ড লেফটেন্যান্ট রামা রাঘব রানে, আগামীকাল যার জন্মদিন, স্বাধীন ভারতের প্রথম জীবিত পরমবীর চক্র প্রাপক। যুদ্ধক্ষেত্রে মাইন এবং বাধা সরিয়ে সেনাবাহিনীর পথ তৈরি করেন। হাবিলদার মেজর পিরু সিং, কোম্পানি হাবিলদার হিসেবে উনি পরিচিত ছিলেন, একাই বহু শত্রু সেনার মোকাবেলা করেন। মৃত্যুর আগে শেষ

কাটিয়ে উনি ধ্বংস করেন। লেন্স নায়ক করম সিং 1948 সালের যুদ্ধে অসাধারণ সাহসিকতা দেখান, বহু আক্রমণ প্রতিহত করেন। ক্যাপ্টেন গুরবচন সিং সালারিয়া কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বীরত্ব দেখান, 1961 সালে শহীদ হন। মেজর ধ্যান সিং থাপা 1962 সালে ভারত চীন যুদ্ধে সাহসিকতার পরিচয় দেন, প্রথমে মৃত মনে করা হলেও পরে তিনি জীবিত ফিরে আসেন। সুবেদার জোগিন্দার সিং চীনা বাহিনীর সাথে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন এবং শহীদ হন। মেজর সাইতান সিং রেজাংলার কিংবদন্তি যুদ্ধের নায়ক 1962 সালে শহীদ হন। কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদ 1965 সালের যুদ্ধে পাকিস্তানের একাধিক প্যাটন ট্যাঙ্ক ধ্বংস করেন এবং শহীদ হন। লেফটেন্যান্ট কর্নেল আদেশির বাজিরোজি তারাপোরে 1965 সালের যুদ্ধে ট্যাঙ্ক রেজিমেন্ট পরিচালনা করেন,

0: কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদ 1965 সালের যুদ্ধে পাকিস্তানের একাধিক প্যাটন ট্যাঙ্ক ধ্বংস করেন এবং শহীদ হন। লেফটেন্যান্ট কর্নেল আদেশির বাজিরোজি তারাপোরে 1965 সালের যুদ্ধে ট্যাঙ্ক রেজিমেন্ট পরিচালনা করেন, অসাধারণ নেতৃত্বের জন্য সম্মানিত। ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং সেখন ভারতীয় সেনাবাহিনীর একমাত্র পরমবীর চক্র প্রাপক। 1971 সালে আকাশ যুদ্ধে বীরত্ব দেখান। সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল মাত্র 21 বছর বয়সে অসংখ্য শত্রু ট্যাঙ্ক ধ্বংস করেন এবং শহীদ হন। মেজর হুঁশিয়ার সিং 1971 সালে যুদ্ধে অসাধারণ নেতৃত্ব দেন এবং জীবিত অবস্থায় কিন্তু উনি এই সম্মান পান। নমস্কার। হ্যালো।
1: হ্যালো, নমস্কার দেবাশিস বাবু।
0: নমস্কার।
1: আমি আসলে,
0: আপনি কে বলছিলেন?
1: আমি হারাধন দত্ত বলছি, মাতৃপল্লী।
0: হ্যাঁ বলুন বলুন।
1: আজকের দিনটা আসলে স্মরণীয় দিন, মনোজ কুমারের জন্মদিন। আমার মনোজ কুমারের কথা বললে ওই স্বাধীনতা সংগ্রামে মাতঙ্গিনী হাজরার কথা মনে পড়ে গেল। তিনিও তো মনোজ পাণ্ডের মতন আহত অবস্থায় লক্ষ্য এবং মিশনা ঠিক রেখে মেদিনীপুর উচ্চত্তরে ভারতের স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন। মনোজ কুমারও ঠিক এইভাবে অসম্ভব সাহসিকতার সহিত উনি অগ্রসর হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন। এইভাবে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে যারা স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন, আর আসলে স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা দেশ স্বাধীন করা যত কঠিন, দেশ রক্ষা করা তো স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। তাই এই শত্রুদের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনাবাহিনী বারবার যেভাবে সফল হয়েছে এটা খুব কমই, মানে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মানে
0: ঠিক। আর সীমান্তে আমাদের সেনাবাহিনী সতর্ক থাকার কারণে কিন্তু দেশবাসী নিশ্চিন্ত রয়েছে, আমরা নিরাপদে নিশ্চিন্ত রয়েছি, আমাদের গায়ে আঁচটুকু পর্যন্ত পড়ছে না।
1: 47-48 পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ, 68 ভারত পাকিস্তান যুদ্ধ, 65 ভারত যুদ্ধ, তারপরে 71 ভারত পাকিস্তান যুদ্ধ, সেখানে পাকিস্তান পুরাপুরি ভেঙে গেল। তারপরে আরো কার্গিল যুদ্ধ বা এই গতবার যে আমাদের অপারেশন সিঁদুরে ভারতের সৈন্যদের সাফল্য সত্যি গর্ব করার মতো। আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত এবং তাদেরকে আমরা শতকোটি প্রণাম জানাই।
0: ধন্যবাদ, ধন্যবাদ,
1: ধন্যবাদ দেবাশিস বাবু, ভালো থাকুন।
0: নায়েব সুবেদার বানা সিং সিয়াচেনে পাকিস্তানের গুরুত্বপূর্ণ পোস্ট দখল করেন, পরে পোস্টটির নাম রাখা হয় বানা টপ। মেজর রামেশ্বামী পরমেশ্বরন শ্রীলঙ্কায় ভারতীয় শান্তির ছিলেন, উনিও শহীদ হন। ক্যাপ্টেন বিক্রম বাত্রা কথা তো আগেই বলেছি। মনোজ কুমার পাণ্ডের আজ জন্মদিন, সেটা আপনারা জানেন। যোগেন্দ্র সিং যাদব কার্গিলে টাইগার হিলে আরোহণের সময় গুরুতর আহত হন, তবুও যুদ্ধ চালিয়ে যান, জীবিত পরমবীর প্রাপকদের মধ্যে উনি একজন। রাইফেলম্যান সঞ্জয় কুমার কার্গিল যুদ্ধে শত্রুর বাংকার দখল করে আহত অবস্থাতেই যুদ্ধ চালিয়ে যান। সুবেদার মেজর সঞ্জয় কুমার এবং জীবিত আছেন এখনও, বর্তমানে পদোন্নতিপ্রাপ্ত

0: তো কার্গিল যুদ্ধের বীর তার অসাধারণ সাহসিকতার জন্য পরমবীর চক্রে ভূষিত হন। 21 জন পরমবীর চক্র প্রাপকের মধ্যে মাত্র 7 জন জীবিত অবস্থায় কিন্তু এই সম্মান পেয়েছেন, যেটা আমাদের শ্রোতাও বললেন, বাকিদের অধিকাংশই দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
1: বলছিলাম জুলাই বাড়ি থেকে তাপস গুপ্ত, অনেকদিন পরে কথা বলছি।
0: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো?
1: হ্যাঁ, অনেকদিন পরে কথা বলছি।
0: বলুন বলুন।
1: তাপস গুপ্ত জুলাই বাড়ি থেকে।
0: বলুন বলুন।
1: শোনা যাচ্ছে আমার কথা?
0: হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে?
1: না না, কেটে কেটে আসছে।
0: আচ্ছা আপনি বলুন, আপনার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেটে গেল, আবার চেষ্টা করুন। আমি স্পষ্টই শুনতে পাচ্ছিলাম। 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তী, প্রিয় শ্রোতা, আমি দেবাশীষ রয়েছি আপনাদের সাথে। 03-81-232-6253 ফোন নাম্বারে ফোন করে কথা বলুন আমার সাথে। আজ আমরা আমাদের দেশের বীর সেনানীদের কথা বলছি, যারা নাকি পরমবীর চক্র পেয়েছেন। এখন পর্যন্ত 21 জন পরমবীর চক্র প্রাপকের মধ্যে 7 জন জীবিত অবস্থায় পেয়েছিলেন, বাকিরা মরণোত্তর পরমবীর চক্র পেয়েছেন। আজ 25 জুন দেশের একজন নায়ক মনোজ কুমার পাণ্ডে, কার্গিল যুদ্ধের নায়ক বলতে পারি মনোজ কুমার পাণ্ডের আজ জন্মদিন।

0: নমস্কার।
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ বলুন, কে কে বলছিলেন?
1: গণনগর থেকে রতন দাস বলছি।
0: রতন দাস, হ্যাঁ বলুন।
1: আজকে পরম ঋণ নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ,
1: তো আমি প্রথমে যে সাতজন আমাদের বীর সেনা যেতে আছেন, ওনাদের সুদীর্ঘ জীবন, সুন্দর জীবন পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর যিনারা শহীদ হয়েছেন, ওনাদের উদ্দেশ্যে কবির বাসায় একটা কথা বলবো, যে কবিগুরু বলেছিলেন যে মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো ওনারা চিরজীবন চিরদিন এই ভারতবাসীর প্রিয়জনদের হৃদয়ে বেঁচে থাকবেন, সেটাই আমি পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আমি এটুকু বলবো, আমি এত বেশি কিছু জানি না, এটুকু বলবো। আপনার কথা সব সব কিছু শুনছিলাম এতক্ষণ ধরে। তো আমারও মানে দুটো মেয়ে, আমার এক মেয়ে খুব তার উৎসাহ সেনা বাহিনীতে চাকরি করার, এখনো সে একটা প্রশিক্ষণ নিচ্ছে একটা ইয়েতে। তো
0: বাহ, দারুন দারুন, মানে এই ধরনের, হ্যাঁ মেয়েরা, হ্যাঁ বলুন বলুন।
1: আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করবো, ওর ইচ্ছা যেন আপনাকে অনেক অনেক মানে প্রণাম, অনেক অনেক
0: ধন্যবাদ জানাই। এবং আমাদের আমাদের শুভেচ্ছা রইল আপনার কন্যার প্রতি, এবং আমরা আশা করব আগামী দিনে আমাদের রাজ্যের একজন নারী দেশের সেনাবাহিনীর ইতিহাসে নিশ্চয়ই নাম উজ্জ্বল করবে, এবং মেয়েরাও যে আজ এগিয়ে আসছে দেশ রক্ষার কাজে, সেটা কিন্তু আপনার মেয়ের এই উৎসাহ আমাদের অন্য মেয়েদের, যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, তাদের সন্তানদের, তাদের মেয়েদের আরও বেশি

0: করে উৎসাহ হইতো করবে, কেননা সচরাচর এমনটা দেখা যায় না সেনাবাহিনী যাওয়ার প্রতি মেয়েদের এতটা উৎসাহ। আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে সুপ্রিয়া রহমান বলছি।
0: হ্যাঁ বলুন।
1: দেখুন, সেনাবাহিনীর সত্যি কথা কি, আমাদের ভারতবর্ষের প্রতি নাগরিকের জীবন এবং সম্পত্তি একটা নিরাপত্তা দিয়ে চলেছে নিরন্তর। তো তাদের যে সৎকর্ম আমাদের মতো মানুষের সম্ভব নয়, কিন্তু তাদের স্মৃতিচারণ করতে পারি। আমার গ্রামে একজন পুরী সেক্টরে থাকতেন, তো সেখানে কসফায়ারে তিনি মারা যান। কফিন বন্ধু ডেড বডি গ্রামে এসেছিল রাত তখন 10টা বাজে, এবং গান স্যালুট দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল। আসলে মর্মাহত গ্রাম, গোটা গ্রাম, অল্প বয়স অথচ সেনাবাহিনী একজন চলে গেলেন জওয়ান। তো এইসব মানুষটিকে স্মরণে রাখা রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্রবাসী আমরা, যে ভারতবাসী, আমাদের স্মরণে রাখতে হবে যে যে প্রান্তে থাকুন, তাদের পাশাপাশি যদি সেনাবাহিনী কোনো ওই রকম পরিস্থিতির মধ্যে পড়েন,
0: এবং আমি আরেকটা কথা বলবো, যে আমরা অনেক সময় দেখি ট্রেনে বাসে জার্নি করার সময় আমরা সুস্থ সবলরা বসে থাকি, কিন্তু একজন সেনাবাহিনীর জওয়ানকে দেখা যায় যে টয়লেটের সামনে ট্রেনের মধ্যে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। ওরা হয়তো যুদ্ধের বা খুব জরুরি কাজে নিজেদের ডিউটিতে ছুটে যাচ্ছেন, ছুটে কাটিয়ে টিকিট হয়তো ওনারা রিজার্ভেশন করাতে পারেননি। ওইসব ক্ষেত্রে আমাদের উচিত তাদেরকে বসতে দিয়ে সম্মান জানানো, এটা আমি বিশ্বাস করি।
1: ঠিক, আমিও তাই একমত আপনার সাথে, সহমত। অন্তর্পক্ষে আমাদের মধ্যে যারা সক্ষম তাদেরকে ওই সিটটা ছেড়ে দেওয়া দরকার,
0: দেওয়া উচিত।
1: দাদা আসুন, বসুন, আপনি একটু রেস্ট নিন, দরকার হলে আর এক ঘন্টা রেস্টের পর হয়তো আমি বসলাম, পালা করে বসবো, সে বলো, তবু তাকে একটা সম্মান জানানো উচিত। ঠিক বলেছেন, ভালো কথা বলেছেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার।

0: নমস্কার।
1: নমস্কার,
0: বলুন কে বলছিলেন?
1: আমি ওয়েস্টবেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন দাদা, আমার বাড়ির পাশে একজন আমার ভাইয়ের মতো আছে, একজন আমার প্রতিবেশী। ও কিন্তু ওই মানে সৈনিকের কাজ করতো, বুঝলেন? এখন রিটায়ার হয়ে বাড়িতে আছে।
0: আচ্ছা।
1: তা ওর কাছ থেকে কিছু ঘটনা শুনতাম, বুঝলেন? মানে ঘটনা শুনলে মানে কি জানেন তো, শরীরটা শিউরে উঠতো যে কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ আমাকে বলছে দাদা দেখুন, ডিউটি করছি, বলছে আমরা সাইডে আমার সব একসঙ্গে আমরা হাঁটছি, হ্যাঁ আমাদের হাতে সব অস্ত্র আছে, কিন্তু এমন একটা মুহূর্ত যে আমার পাশের ব্যক্তিকে যদি গুলি লাগে তা আমাকে একটু জল দেওয়ার মতো এখতিয়ার নেই, তাকে একটু জলও দেওয়া যাবে না, আমাকে আমার ডিউটিতেই থাকতে হবে। হ্যাঁ তা এই যে ভয়ঙ্কর জিনিসগুলো আমরা ওদের কাছ থেকে শুনেছি বা আজ ওদের কাছে চির কৃতজ্ঞ আমরা, তাছাড়া অনেক আমরা শুনতে পাচ্ছি, মানে পিন্টু শেখ একজন আমাদের শহীদ হলেন, পিন্টু শেখ মনে হয় ওনার বাড়ি হচ্ছে মুসাদ মনে হয়, হ্যাঁ ওই সিন্ধুরেতে আর কি। হ্যাঁ এই যে আমরা এগুলো শুনি, বুঝলেন, মানে যারা ডিউটি করে তারা কেবল দেশের জন্য নড়ে, তারা যে বেতনটা পায় সেই বেতনটা তাদের ক্ষেত্রে কিচ্ছু নয়। হ্যাঁ ওনাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। বা ওই যে মাগুলো, ওই যে আমাদের সৈনিকদের মা, ওনাদের শত কোটি প্রণাম করি আমরা।
0: নিশ্চয়ই নিশ্চয়ই।
1: হ্যাঁ মানে ওনারা আছেন বলে আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পাই। যে ডিউটি, সে ডিউটিটা মানে ভাবা যায় না, মানে শুনলে কাটা দেয়, বুঝলেন? হ্যাঁ ওনাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। হ্যাঁ বা ওদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারা এটুকুই বললাম, ভালো থাকবেন, ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, আমরা প্রায়ই বলি হিরো, কিন্তু একজন প্রকৃত হিরো কেমন হন? তিনি কি সিনেমায় পর্দায় থাকেন নাকি ইতিহাসের পাতায়? ভারতের পরমবীর চক্রপ্রাপ্ত যোদ্ধাদের দিকে তাকালে দেখা যায়, তাঁরা কিন্তু সাধারণ মানুষই ছিলেন। কারো বাড়ি ছিল ছোট্ট গ্রামে, কেউ ছিলেন কৃষকের ছেলে, কেউ বা শিক্ষক পরিবারের সন্তান, কিন্তু দেশের প্রয়োজনে তাঁরা হয়ে উঠেছিলেন অসাধারণ। তাদের হাতে হয়তো ছিল অস্ত্র, কিন্তু আসল শক্তি ছিল বুকের সাহস আর দেশের প্রতি অগাধ ভালোবাসা। আমাদের আজকের আলোচনা সেই সব মানুষদের জন্য যারা নিজেদের জীবনের চেয়ে দেশের সম্মানকে বড় বলে মনে করেছিলেন, তাই না? আর দেখুন, একটি পদক দেখতে খুব ছোট হতে পারে, কিন্তু তার পেছনের গল্পটা কিন্তু অনেক বড়। পরমবীর চক্র শুধু একটি পদক নয়, এটি এমন একটি সম্মান যা অর্জন করতে গিয়ে অনেক বীর নিজের জীবন উৎসর্গ করেছেন। এই পদক আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা বিনামূল্যে আসে না, এর জন্য অসংখ্য মানুষকে চরম মূল্য দিতে হয়েছেন। এই যেমন দেখুন, আমি এখানে বসে কথা বলছি, নিরাপদে কথা বলছি, ঘরে বসে কথা বলছি, আপনারা কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে ভাবুন সীমান্তে দাঁড়িয়ে থাকা সেই সৈনিকদের কথা, যারা নাকি অতন্দ্র প্রহরীর মতো আমাদের রক্ষা করে চলেছেন। যে কোনো মুহূর্তে কিন্তু উল্টো দিক থেকে শত্রুপক্ষ থেকে গুলি, বোমা, গোলাবারুদ উড়ে আসতে পারে, কিন্তু তারা সাহসের উপর ভিত্তি করে আমাদের নিরাপদে রাখছেন, আমাদের নিরাপত্তা দিচ্ছেন। আমরা তাদেরকে শত সহস্রবার স্যালুট জানাই।

শ্রোতা বন্ধুরা, আজকের এই পরমবীর পর্ব শেষ করার আগে একটা মুহূর্তের জন্য আমরা সেই মানুষগুলোর কথা ভাবি যারা হয়তো শেষবারের মতো বাড়ি থেকে বেরিয়ে বলেছিলেন ফিরে আসব, কিন্তু তাঁরা সবাই ফিরতে পারেননি। কেউ ফিরেছেন বিজয়ের গল্প হয়ে, কেউ ফিরেছেন জাতীয় পতাকায় মোড়ানো নিথর দেহ হয়ে, কিন্তু তারা প্রত্যেকেই ফিরেছেন ভারতের ইতিহাসে অমর হয়ে। একজন মা তার সন্তানকে হারিয়েছেন, একজন স্ত্রী তার জীবনসঙ্গীকে, একজন সন্তান তার বাবাকে, কিন্তু সেই ব্যক্তিগত শোকের মধ্যেও তারা দেশকে দিয়েছেন এক একজন পরমবীর। আজ আমরা শান্তিতে ঘুমোতে পারি, কারণ দেশের সীমান্তে কোনো না কোনো সৈনিক জেগে থাকেন, আর সেই সৈনিকদের মধ্যেই কেউ কেউ নিজের জীবন দিয়ে লিখেছেন সাহসের এমন ইতিহাস যা সময় কোনোদিনও মুছে ফেলতে পারবে না। আসুন, অনুষ্ঠান শেষ করার আগে আমরা হৃদয়ের গভীর থেকে সেই সকল পরিচিত এবং অচেনা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের আসর এখানেই শেষ করছি। আমি দেবাশিস বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। শহীদরা কখনো মারা যান না, তাঁরা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, এখন সময় আবহাওয়ার বিজ্ঞপ্তির। আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী, উত্তর জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবার জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকাল 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে 26 জুন 2026 শুক্রবার আপনারা অনুষ্ঠান শুনবেন এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনতে পারেন। ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারবেন। অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ, 7:45 বিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনুন আর জে কোয়েলের সাথে, 11:00 ককবরক অনুষ্ঠান এল এম খোরাং, 2:30 চিরায়ত গল্প পাঠের আসর, 3:00 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সিনেমা শুনবেন আর জে অন্তরার সাথে, 5:00 জলসাঘর, 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, 8:05 শ্রীমান উত্তিলোত্তমা, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রবি শনে, 9:30 আজ রাতে অনুষ্ঠানে আপনারা থাকবেন আর জে নিবেদিতার সাথে, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। প্রিয়শ্রোতার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবাশিস। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 11:00। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, আবারও কথা হবে আরেকদিন। আমি দেবাশিস আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি সবাইকে।